সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনাদের এলাকাতে কিভাবে এই দিনটি উদযাপন করা হচ্ছে এই বিষয়ে আপনাদের মতামত। ফোন পাওয়ার আগে আমরা চলে যাব পরবর্তী গানে। পরের গানটি শুনবেন অঞ্জন দত্তের কণ্ঠে।

0: অনুষ্ঠান চলছে, আমি তনুকা তখন ছিলাম আপনাদের সাথে, এবং ইতিমধ্যে আমার সঙ্গে আরেক শ্রোতা আরেকজন জুড়ে গেছেন, আমাদের বন্ধু।
1: হ্যাঁ, আমি জাহেরুল আপনাদের সঙ্গে রয়েছি।
0: হ্যাঁ, আজকে জাহেরুল, যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, খেলাধুলো, আজ তো জাতীয় ক্রীড়া দিবস, সেই বিষয়েই উপলক্ষে তিন দিন ধরে অনুষ্ঠান চলছে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে, আমাদের শহরেও, সেই বিষয় নিয়ে কি বলবো বন্ধুদের?
1: খেলাধুলো নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, কারণ খেলাধুলো জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে এই খেলাধুলো খুব খুব খুবইভাবে আমাদের সাহায্য করে থাকে। সুতরাং খেলাধুলোর প্রয়োজনীয়তা, বিশেষত যারা আমরা যুবক রয়েছি, কিশোর রয়েছি, তাদের ক্ষেত্রে তো বটেই, তার সঙ্গে সঙ্গে যারা একটু এজেডও হয়ে গিয়েছি তাদের ক্ষেত্রেও, সুস্থ থাকার ক্ষেত্রে তাদের কিন্তু এই খেলাধুলোর প্রয়োজনীয়তা অবশ্যই আমাদের খুবই খুবই খুবই দরকার।
0: ইতিমধ্যে আমরা একজনের ফোন পেয়ে গেছি। হ্যালো।
2: হ্যালো, নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: মিলন কুমার রায় বলছি।
0: কোথা থেকে বলছেন?
2: এলাপাতি।
1: আচ্ছা, মিলন বাবু বলুন।
0: বলুন,
2: আজকে তো খেলাধুলোর বিষয়ে।
1: হ্যাঁ,
2: খুব সুন্দর বিষয়। খেলাধুলা তো একটা মানুষের শরীরে অঙ্গ,
1: একদম।
2: খেলাধুলা ছাড়া একদমই
1: মানবের জীবনের অঙ্গ।
2: এই বিষয়টা আমার খুব ভালো। আমি প্রতি বছর এই যে বাচ্চাদের জন্য বল, ক্রিকেট ব্যাট, নেট, এসব আমি ওদেরকে দিই।
0: আপনি নিজের উদ্যোগেই দেন?
2: আমি নিজে এগুলো আমার পোশাকে দিয়ে দিয়ে দিই।
0: আচ্ছা,
2: ওদেরকে আগ্রহী দিই খেলাধুলা করার জন্য। ছোটবেলায় খেলাধুলা করতাম,
1: খুব ভালো।
2: খেলাধুলা করার বয়স সেরকম নেই, তবুও ভালোবাসি খেলাধুলাটাকে। ওদের খেলাটা দেখে আগ্রহী হই আমি, খুব ভালো লাগে। খেলাধুলা তো শরীরের একটা অঙ্গ।
0: শরীরকে সুস্থ রাখতে বিশেষভাবে ভূমিকা রয়েছে খেলাধুলোর। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য, সঙ্গে থাকুন।
1: সত্যি এই তনুকা, এই মিলনবাবু একটা জিনিস কিন্তু বললেন যে তিনি হয়তো নিজে সেভাবে খেলাধুলোতে ডাইরেক্ট হয়তো যুক্ত হতে পারছেন না, কিন্তু তিনি হেল্প করছেন যারা খেলতে চায়, এটাও কিন্তু একটা বড় বিষয়।
0: উৎসাহ দান করছেন ছোট ছোট শিশুদের। আজকাল তো বাচ্চারা মাঠে গিয়ে খেলাধুলো খুব কমই করে, সারাদিনের এত বিজি থাকে ওরা, এতটাই ব্যস্ত থাকে যে মাঠে যাওয়ার আলাদা করে সময় হয় না।
1: তার যে খারাপ প্রভাবগুলো, সেই জন্যই ভারত সরকার এই উদ্যোগটা নিয়েছে যাতে ছেলে মেয়েদের মাঠমুখী করা যায়।
0: এবং এই একদিনের বদলে দেখো তিন দিন ধরে কিন্তু আমাদের অনুষ্ঠান চলছে এই খেলাকে কেন্দ্র করে, আজ তার শেষ দিন।
1: যদিও এটা প্রতীকী অনুষ্ঠান, কিন্তু আমাদের এই খেলাধুলোটা সারা জীবন এবং সারাটা বছরই চালিয়ে যেতে হবে।
0: ঠিক, একেবারেই। আমরা তাহলে আমাদের পরের গানে চলে যাই আজকের অনুষ্ঠানে।
1: একদম একদম।
0: পরের গানের শিল্পী আরতি মুখোপাধ্যায়।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার দিদি।
2: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি বলবাড়ি থেকে বলছি, মায়া রায়।
2: হ্যাঁ মায়াদি, বলুন।
1: এই খেলাধুলাটা আমি প্রচন্ড ভালোবাসি, তো ঠাকুর দিচ্ছি শুনতে শুনতে আর ফোন মানে না করে পারলাম না, এই জন্যই আর কি।
2: আমরাও খুব আনন্দিত যে আপনি বা আপনারা ফোন করেন আমাদের, কারণ যাদের নিয়ে অনুষ্ঠান তাদের ফোন পেলে আমাদেরও খুব আনন্দ হয়। বলুন দিদি, খেলাধুলো নিয়ে আপনি কি মতামত জানাতে চান?
1: খেলাধুলা তো আমি খুবই ভালোবাসি, ছোটবেলা থেকেই খেলাধুলা করি, ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নও ছিলাম।
2: আচ্ছা, কি কি খেলাধুলো করেন দিদি?
1: কাবাডি, খো খো।
2: আচ্ছা,
0: আমাদের মাটির খেলা একেবারে,
2: একদম।
0: হ্যাঁ, খুব ভালো লাগলো শুনে।
1: তারপরে এখনো খেলাধুলা নিয়েই আছি বাচ্চাদের সাথে, মানে স্কুলের সব বাচ্চাদের খেলাধুলা শিখাই।
2: বাবা, আপনি একটা মহৎ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন দিদি, আর এই কাজে আপনি উৎসাহ নিশ্চয়ই পান, যাতে এই বাচ্চারাও ভবিষ্যতের এক একজন দেশের সুনাগরিক হয়ে ওঠে, এবং এই খেলাধুলার মাধ্যমে তারা যাতে নিজের শারীরিক মানসিক বিকাশ করতে এই বাচ্চারা যাতে সক্ষম হয়। দিদি, কথা বলে খুব ভালো লাগলো আপনার সঙ্গে, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
0: নমস্কার। উনি এতটাই খেলাধুলো ভালোবাসেন যে ফোন না করে আর পারলেন না, এই কথাই বলবেন।
2: একদম, আমাদের এই শ্রোতা বন্ধুরাই হ্যাঁ সম্পদ।
0: একদম, আর খেলাধুলার প্রতি এই ভালোবাসাটাই কিন্তু কাম্য, ভালোবাসলে কি না হয়, তাই তো? হ্যাঁ, তাহলে আমরা আজকে কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর কিছু
2: আমাদের একটু পরে খুব গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান রয়েছে,
0: হ্যাঁ, শেষ করতে হবে আমাদের আজকের এই লাইভ ফোন ইন কিছু কথাই কিছু গানে অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করছি তাহলে আজকের অনুষ্ঠান।
2: নমস্কার।
0: নমস্কার।

আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বার্তা মন কি বাত। অনুষ্ঠানটি শুনবেন দিল্লি কেন্দ্র থেকে, তার অব্যবহিত পরেই শুনবেন এর বাংলা রূপান্তর।

0: তাহলে আপনি কাদের সঙ্গে কথা বলতে চাইবেন এবং কেন?
1: হ্যাঁ স্যার, প্রথমে আমি কথা বলবো রাজারাজা চোল বা রাজেন্দ্র চোলের সঙ্গে। তিনি চোল সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজাদের মধ্যে একজন ছিলেন। আমি তার থেকে এটা জানতে চাইব যে তাদের এই ভিশন বা দৃষ্টিভঙ্গি কিভাবে এলো। যেমন তারা বৃহদীশ্বর মন্দির বা গঙ্গাইকুণ্ডা চোলাপুরম এরকম বড় বড় মন্দির, শিবজির মন্দির নির্মাণ করেছিলেন, সেগুলো এক্সিকিউট করার ভিশন কিভাবে এলো, প্ল্যানিং কিভাবে করলেন, তাদের এই ভাবনাটা কিভাবে এলো যে আমরা এমন কিছু একটা তৈরি করব যা আগামী 1000 বা 2000 বছর ধরে অন্যদের প্রেরণা যোগাবে, সেটা তাদের থেকে আমার জানার ইচ্ছে। দ্বিতীয় যে ব্যক্তির কথা আমি বলবো, তিনি আমার মত অনুযায়ী ভারতের ইতিহাসে একজন অত্যন্ত আন্ডাররেটেড পার্সোনালিটি স্যার, তার নাম হিমু। আমরা তার সম্বন্ধে ভারতীয় ইতিহাসে খুব বেশি হলে 2-3 লাইন পড়ি। আমরা এটা জানি না যে হিমু একজন কমন ম্যান, সাধারণ মানুষ ছিলেন, একজন ব্যবসায়ী ছিলেন। সেখান থেকে উনি একটি সাম্রাজ্য স্থাপন করেন। তিনি শুধু একজন সাম্রাজ্যের স্থপতি নন, একজন সমর চিন্তাবিদও ছিলেন, যিনি মিলিটারি জিনিয়াস ছিলেন। নিজের জীবনে 23টি যুদ্ধ লড়েছিলেন, যার মধ্যে 22টিতে জয়লাভ করেন। তার থট প্রসেস কেমন ছিল, তিনি কিভাবে একজন সাধারণ মানুষ থেকে এত বড় সম্রাট হয়েছিলেন, এই যে তার যাত্রা, সেটা জানতে আমি অত্যন্ত আগ্রহী স্যার। আর তৃতীয় যিনি, তিনি খুব আকর্ষণীয় ব্যক্তিত্ব। তিনি একজন নারী, ত্রিভুবন মহাদেবী। ওড়িশাতে এক সাম্রাজ্য ছিল যার নাম ভৌমাকারা রাজবংশ। এর কাহিনীও অত্যন্ত আগ্রহদ্দীপক। 850 খ্রিস্টাব্দের আশেপাশে ওদের রাজ্যের উপর প্রতিবেশী পাল রাজ্য আচমকা আক্রমণ করে, আর তাতে ওঁর স্বামী, যিনি ওই রাজ্যের রাজা ছিলেন, তিনি যুদ্ধে শহীদ হন। ফলে তার রাজ্য অনেক ছোট হয়ে যায় এবং সেখানকার নেতৃস্থানীয় ব্যক্তিরা রাজ্য ছেড়ে চলে যেতে শুরু করেন। তখন ত্রিভুবন মহাদেবী নামের মহিলা রাজ্য সামলান এবং তিনি ভারতের ইতিহাসের প্রথম স্বাধীন শাসকদের অন্যতম হয়ে ওঠেন। তিনি রাজ্যকে শুধু স্থিতিশীল করেননি, তাকে এতটাই শক্তিশালী করে তুলেছিলেন যে পরবর্তী 100 বছর পর্যন্ত কলিঙ্গ অঞ্চলে তারা সাম্রাজ্য চালিয়ে যান। এই 3 জন ইন্টারেস্টিং ঐতিহাসিক ব্যক্তিত্বের সঙ্গে আমি কথা বলতে চাই স্যার।
0: কৃষ্ণাজি, মনে হচ্ছে আপনি যেন ইতিহাসকে জীবন্ত করে তুলছেন, আপনি পুরোপুরি ইতিহাসে ডুবে গেছেন। দেখুন, আমিও অত্যন্ত আগ্রহের সঙ্গে আপনার সাইট দেখেছি, আর আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে যে আপনার সাইটে এমন একটা ট্যাব আছে যেখানে মানুষ কারেকশন এবং সাজেশনও দিতে পারেন। এভাবে কনস্ট্রাকটিভ ফিডব্যাককে স্বাগত জানানো, এটা খুব বড় একটা বিষয়। আপনি কি মানুষের থেকে পরামর্শ পেতে শুরু করেছেন, আর সেগুলোকে নিয়ে আপনি কিভাবে কাজ করছেন?
1: হ্যাঁ স্যার, মানুষের থেকে অনেক পরামর্শ আসে। পরামর্শগুলো 2 ধরনের। একরকম পরামর্শ হয় যাতে তারা কারেকশন সাজেস্ট করেন, অমুক প্রদেশে অমুক সময় অমুক দেশে অমুক রাজা ছিলেন, কিংবা অমুক সময় অমুক যুদ্ধ হয়েছিল, এরকম কিছু সাজেশন আসে। দ্বিতীয় প্রকারের সাজেশন আসে যে আপনি ওই ওয়েবসাইটে এই ফিচার দিতে পারেন বা ওই ধরনের ফিচার দিতে পারেন। আমি 2 প্রকারের সাজেশনই গ্রহণ করি। যেমন একটা সাজেশন এলো যে এই রাজ্যে এই রাজা অমুক সময় রাজ্য শাসন করেছেন, তখন আমি ওই সাজেশন নিই। আমাদের যে সোর্স আছে সেগুলোর সঙ্গে যাচাই করি। যেমন আমাকে একজন সাজেশন দিয়েছিলেন যে আপনি ভারতকে তো দেখিয়েছেন, যদি রাজ্য স্তরেও দেখাতে পারেন তাহলে আরও ভালো হবে। আমি এই ফিচার ইমপ্লিমেন্ট করেছি। তারপর আরেকটি ফিচার এসেছিল যাতে আমরা একটি ট্রাম্প কার্ডের মতো বানিয়েছিলাম, সব এম্পায়ারের ডেটা স্ট্যাটিস্টিক্স দিয়ে, যাতে সেগুলি শিশুদের কাছেও পৌঁছতে পারে। কেউ একজন সাজেশন দিয়েছিল যে এগুলোকে আপনি এক জায়গায় নিয়ে আসুন যাতে আমরা সবাই ডাউনলোড করে শেয়ার করতে পারি। আমি সেই ফিচারও ইমপ্লিমেন্ট করেছি। আমাদের এটা মাথায় রাখা জরুরি যে আমরা ভুল করতে পারি, কারণ আমরা সর্বশ্রেষ্ঠ নই। আর সেটা মাথায় রেখেই আমি কারেকশনের ট্যাব রেখেছিলাম, কারণ এটা আমাদের সবার সাইট। আর ভবিষ্যতে সমস্ত কন্ট্রিবিউশন মাথায় রেখে আমরা এমন একটা সাইট বানাবো যা আগামী কিছু বছরের মধ্যে ইতিহাসকে এক মনোগ্রাহী আগ্রহদ্দীপক বিষয় করে তুলবে।
0: কৃষ্ণাজি, আপনি সত্যিই অত্যন্ত বড় একটা কাজ করেছেন। আচ্ছা, ইতিহাস ছাড়া আপনার নিশ্চয়ই আরও বেশ কিছু শখ রয়েছে, আরও অনেক কিছু কাজ আপনি করেছেন নিশ্চয়ই।
1: হ্যাঁ না স্যার, আমি একটু বোরিং টাইপের মানুষ স্যার। আমি টেকনোলজি নিয়ে খুবই আগ্রহী এবং ইতিহাসের বিষয়েও উৎসাহ রয়েছে। এখন যখন টেকনোলজি এবং ইতিহাস মিলেমিশে গেছে, এখন এর মধ্যেই ডুবে থাকি সারাদিন।
0: চলুন কৃষ্ণাজি, আপনাকে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা। আপনি একটা খুবই সুন্দর সূচনা করেছেন এবং আপনি যেভাবে

এগিয়ে যাচ্ছেন তাতে অনেক মানুষ আপনার সঙ্গে যুক্ত হবে, এটা আমার পূর্ণ বিশ্বাস। তাই আমার তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, কৃষ্ণাজির এই প্রচেষ্টা শুধু ইতিহাসের শিক্ষার্থীদের জন্যই নয়, এতে আমরা সকলেই নিজেদের অতীতকে চমৎকারভাবে জানার সুযোগ পাব। আপনাদের কাছেও যদি এই ধরনের প্রচেষ্টার বিষয়ে কোনো তথ্য থাকে তাহলে তা অবশ্যই শেয়ার করুন। আমার প্রিয় দেশবাসী, নেশামুক্ত যুবা বিকশিত ভারতের জন্য এই অভিযান এই সময়ে সমগ্র দেশে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এর উদ্দেশ্য খুবই স্পষ্ট, নেশামুক্ত যুব সমাজ, ড্রাগ ফ্রি ইন্ডিয়া। অনেক মানুষ বিপুল সংখ্যায়, বিশেষ করে আমাদের যুব বন্ধুরা এর অংশ হচ্ছেন। প্রকৃতপক্ষে এটা ভারতের যুব সমাজের স্বাস্থ্য, ওদের আনন্দ এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের সামগ্রিক সংকল্প। বন্ধুরা, নেশার প্রতি দুর্নিবার আসক্তি একজন মানুষকেই শুধু গ্রাস করে না, এর কুফল তার সমগ্র পরিবার ও সমাজকে ভুগতে হয়। আমি সেই সমস্ত ব্যক্তিদের প্রশংসা করি যারা ড্রাগসের বিরুদ্ধে অন্যকে সচেতন করেন এবং নেশার কবলে পড়ে লড়াই করতে থাকা মানুষদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। নেশামুক্ত ভারতের জন্য আপনারা কোনো পাওয়ারফুল স্লোগান তৈরি করতে পারেন, আমাদের ইয়াং মিউজিশিয়ানসরা এমন গান সৃষ্টি করতে পারেন যেখানে ড্রাগ ফ্রি লাইফের বার্তা থাকবে, ছাত্রছাত্রীরা এবং থিয়েটারের দলের লোকেরা অন্তর ছুঁয়ে যাওয়া কোনো ছোট নাটিকা লিখতে পারেন যার মধ্যে ড্রাগের বিপদের সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসার পথের কথাও বলা থাকবে। আমাদের দেশে দারুণ দারুণ কন্টেন্ট ক্রিয়েটারদের অভাব নেই। আমার অনুরোধ রইল যে ওরা যদি বিভিন্ন ভাষায় এমন কন্টেন্ট তৈরি করেন তাহলে সমাজ এই দিশায় এগিয়ে যেতে পারে। আপনারা আপনাদের এই সংক্রান্ত প্রচেষ্টা হ্যাশট্যাগের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করুন। কখনো কখনো ক্রিয়েটিভ এফোর্ট ফর্মাল ক্যাম্পেনের থেকে বেশি কার্যকরী হয়। আসুন, ভারতের যুবশক্তিকে নেশার কবল থেকে রক্ষা করার জন্য, নেশামুক্ত করার মতো পবিত্র কর্তব্যে আমরা সকলেই নিজেদের ভূমিকা পালন করি। আপনারা আপনাদের প্রচেষ্টাকে নেশামুক্ত যুব সমাজ এই হ্যাশট্যাগে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করুন। আমার প্রিয় দেশবাসী, আগস্ট মাসে আমরা চারিদিকে দেশভক্তির নানা রং দেখতে পাই। এই সময় প্রত্যেক মানুষের মনে দেশপ্রেমের ভাবনা আরও প্রবল হয়ে ওঠে। ন্যাশনাল হ্যান্ডলুম ডে এবং ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি থেকে শুরু করে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস এই মাসকে আরও বিশেষ করে তোলে। স্বাধীনতা দিবস এবং ন্যাশনাল স্পেস ডে এর মতো দিন প্রত্যেক ভারতবাসীকে গর্বে ভরিয়ে তোলে। হর ঘর তিরঙ্গা অভিযান এই ভাবনাকে আরও মজবুত করে। বন্দে মাতরমের 150 বছর পূর্ণ হওয়ার ফলে এই বছরটা আরও বিশেষ হয়ে উঠেছে। এইবার 8 কোটিরও বেশি তেরঙ্গা পতাকার সঙ্গে সেলফি আপলোড হয়েছে। তেরঙ্গা পতাকাকে নিয়ে এই উৎসব শুধুমাত্র ভারতবর্ষেই সীমাবদ্ধ থাকেনি। এই বছর সূর্যপথ তিরঙ্গা অভিযানের মাধ্যমে আমাদের তেরঙ্গা পতাকা বিশ্বে এক অনন্য যাত্রাপথে পাড়ি দিয়েছে। ফিজির সুবায় প্রথম সূর্যকিরণের সঙ্গে তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল। এর পরে এশিয়া, আফ্রিকা, ইউরোপ আর তারপরে আমেরিকার সান ফ্রান্সিসকোতে ইন্ডিয়ান মিশন আর পোস্টে পতাকা উত্তোলন করা হয়। আপনারা কল্পনা করুন এই দৃশ্য কতটা অদ্ভুত ছিল। যেমনভাবে সারা বিশ্বে সূর্য উদিত হতে থাকল, সেরকমভাবেই ভারতীয় পতাকা উত্তোলিত হতে থাকল। এরকম প্রচেষ্টায় সমাজকে এক সূত্রে আবদ্ধ করতে পারে, এদের মাধ্যমে দেশের সঙ্গে আমাদের সংযোগ আরও গভীর হয়। এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে আমার অনেক অনেক অভিনন্দন। আমার প্রিয় দেশবাসী, আমাদের শহর এবং মফস্বলের রাস্তায় প্রত্যেক দিন সকাল থেকে সন্ধে লক্ষাধিক মহিলা বিভিন্ন কাজে যুক্ত থাকেন। কেউ সবজি বেচেন, কেউ ফল
কেউ চায়ের দোকান দেন,

আবার কেউ ফুল, প্রদীপ এবং পূজা সামগ্রী নিয়ে বসেন। অনেক সময় শুধুমাত্র স্বল্প পুঁজি তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু এখন এরকম লাখো লাখো মা বোনেরা পিএম স্বনিধি যোজনা থেকে নতুন শক্তি পাচ্ছেন। নারী ক্ষমতায়নের এই দিকটি নিয়ে যতটা আলোচনা হওয়া উচিত ততটা হয় না। পিএম স্বনিধি যোজনার লাভার্থীর মধ্যে প্রায় 46% মহিলা, অর্থাৎ সারা দেশের প্রায় 35 লক্ষ মহিলা এই যোজনার সঙ্গে যুক্ত হয়ে নিজেদের ব্যবসা এগিয়ে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, গাজিয়াবাদের ববিতা শর্মাজি হলেন এর এক উত্তম উদাহরণ। ববিতাজি পূজা সামগ্রীর একটি ছোট স্টল চালাতেন। ফুল, প্রদীপ, ধূপকাঠি, নারকেলের মতো সামগ্রী বিক্রি করে তিনি নিজের সংসারে সাহায্য করতেন। অনেক পরিশ্রম করতেন, কিন্তু ব্যবসা বাড়ানোর জন্য পুঁজির অভাব ছিল। পিএম স্বনিধি থেকে উনি আর্থিক সাহায্য পেলেন। তিনি নিজের স্টলের সামগ্রী বাড়ালেন, ব্যবসার বিস্তার করলেন, গ্রাহক বাড়ল, উপার্জন বাড়ল, আর ধীরে ধীরে রাস্তার ধারের ছোট্ট স্টলটি একটি দোকানে পরিণত হল। বন্ধুরা, বেঙ্গালুরুর টিএস নিঙ্গাম্মাজির উদাহরণও খুব প্রেরণাদায়ক। নিঙ্গাম্মাজি আর ওনার স্বামী মিলে একটি ইডলি, ডোসা আর সাম্বার বিক্রি করার কাজ শুরু করেন। দোকান চলতে শুরু করল, কিন্তু একে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুঁজির প্রয়োজন ছিল। নিঙ্গাম্মাজিও পিএম স্বনিধি থেকে সাহায্য পেলেন। তারা নিজের কার্ট আরও উন্নত করলেন, আরও জিনিসপত্র কিনতে শুরু করলেন, আর মেনুতেও কিছু নতুন জিনিস যোগ করলেন। গ্রাহক বৃদ্ধি পেল, আয় বৃদ্ধি পেল এবং পরিবারের আর্থিক পরিস্থিতিও উন্নত হল। আজ তারা নিজেদের 3 সন্তানকে আরও ভালো শিক্ষা প্রদানে সক্ষম হয়েছেন। বন্ধুরা, মহিলাদের ব্যবসার বৃদ্ধির সঙ্গে সঙ্গে গোটা পরিবারের ভবিষ্যতেরও অগ্রগতি হয়। বাচ্চাদের শিক্ষায় উন্নতি হয়, ঘরের প্রয়োজন পূরণ হয়, আর নারীদের ভিতর আত্মবিশ্বাস আরও মজবুত হয়। এটাই তো হল নারী ক্ষমতায়নের এক জীবন্ত রূপ। আমি ফুটপাতের ব্যবসার সঙ্গে যুক্ত সমস্ত বোনেদের তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা জানাই। আমার প্রিয় দেশবাসী, স্বচ্ছতার একটি অনেক বড় গুণ আছে। যখন কোনো জায়গাকে পরিষ্কার রাখার সংকল্প সেই জায়গার মানুষের নিজস্ব সংকল্প হয়ে ওঠে, তখন পরিবর্তন শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এর মাধ্যমে ওই জায়গার সমগ্র পরিচয় পাল্টে যায়। দেশের বিভিন্ন জায়গায় স্বচ্ছতার এই প্রয়াস আমাদের নিরন্তর প্রেরণা দেয়। উত্তরপ্রদেশের রামপুরে পাটওয়াই নামে একটি গ্রাম আছে। ওখানে আকাশ এবং রোহন নামের 2 বন্ধু দেখলেন যে তাদের আশেপাশের এলাকা নোংরা আবর্জনায় ভরে গেছে। ব্যাস, তারপর আর কি, আকাশ এবং রোহন আবর্জনার ব্যাগ তুলে নেন এবং পরিচ্ছন্নতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। আস্তে আস্তে অন্য যুবারাও তাদের সাথে যুক্ত হতে থাকেন। একটি টিম তৈরি হয় যার নাম হয় ক্লিন আপ পাটওয়াই। এই যুবারা আজ পর্যন্ত 4টি গঙ্গার ঘাট পরিষ্কার করে ফেলেছেন, 1 টনেরও বেশি প্লাস্টিক আবর্জনা সরিয়ে ফেলেছেন। এনারা বেশ কয়েকটি পুকুর এবং সার্বজনীন স্থানও পরিষ্কার করেছেন। বন্ধুরা, এইবার শ্রী অমরনাথজির যাত্রাতেও স্বচ্ছতা এবং জন অংশীদারিত্বের এমনই প্রেরণাদায়ক ছবি দেখা গেছে। দুর্গম রাস্তায় হাজার হাজার স্বচ্ছতা কর্মী দিবারাত্র সেবা প্রদান করে চলেছেন। এই বছর যাত্রা চলাকালীন 400 মেট্রিক টনেরও বেশি আবর্জনা সংগ্রহ ও প্রসেস করা হয়েছে। আমার এই প্রচেষ্টার একটি ব্যাপার বিশেষভাবে ভালো লেগেছে, স্বচ্ছতার এই অভিযানে পুণ্যার্থীরা অংশীদার হন। 16,000-এরও বেশি যাত্রী স্বচ্ছতার সংকল্প নিয়েছেন। 10,000-এরও বেশি যাত্রীদের রেসপন্সিবল যাত্রী সার্টিফিকেটও দেওয়া হয়। এখানে একটি

অত্যন্ত অসাধারণ প্রয়োগও করা হয়েছে। যাত্রাপথের ঘোড়া এবং খচ্চরের গোবরকেও বায়োগ্যাসে রূপান্তরিত করা হয়েছে এবং সেই ক্লিন এনার্জি থেকে স্বচ্ছ জ্যোতি প্রজ্বলিত করা হয়। অর্থাৎ বাবা বরফানির এই পবিত্র যাত্রায় স্বচ্ছতাও সেবা এবং আস্থার রূপ হয়ে ওঠে। বন্ধুরা, আমাদের গ্রাম হোক বা শহর, আমাদের নদী হোক বা তীর্থস্থল, এর পরিচয় আমাদের আচরণ থেকেও পাওয়া যায়। আর যখন স্বচ্ছতা আমাদের আচরণের অঙ্গ হয়ে যায়, সে স্থানের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। আমার প্রিয় দেশবাসী, কখনো কখনো আমাদের এক ক্ষুদ্র শখ জীবনের বড় কোনো সম্ভাবনার রাস্তা খুলে দেয়। নাগাল্যান্ডের ফেক জেলার বেসালু পুরোজির পথ চলাও কিছুটা সেরকমই। বেসালুজি কৃষক পরিবারে বড় হয়েছেন। ছোটবেলায় তিনি তার মা বাবাকে চাষ করতে দেখেছিলেন এবং তার নিজেরও ফুলের প্রতি খুব টান ছিল। 2021 সালে তিনি এই শখ থেকেই ছোট স্তরে ফুল উৎপাদন শুরু করেন। ধীরে ধীরে এর মধ্যে এক সম্ভাবনা দেখা দিতে থাকে। তিনি লক্ষ্য করেন, বিয়েবাড়ি হোক বা অন্য উৎসব, ফুলের চাহিদা সবসময়ই থাকে। বেসালুজি নিজের এই শখকে আরও এগিয়ে নিয়ে যাবার সিদ্ধান্ত নেন। এই সফরে তিনি স্থানীয় কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে ফুলের বৈজ্ঞানিক চাষের ট্রেনিং নেন এবং তারপর তিনি কেবলমাত্র এক চতুর্থাংশ একর জমিতে গ্ল্যাডিওলাসের কয়েক হাজার চারা রোপণ করেন। প্রথম প্রচেষ্টাতেই 5,000-এরও বেশি ফুল ফোটে। বন্ধুরা, এই সাফল্য বেসালুজির জন্য এক নতুন সূচনা হয়ে দাঁড়ায়। তিনি ফুলের চাষকে আরও এগিয়ে নিয়ে যান। যে ফুল কখনো স্থানীয় বাজারে সীমাবদ্ধ ছিল, আজ তা নাগাল্যান্ডের সীমানা অতিক্রম করে দিল্লি, মুম্বাইয়ের মতো শহরে পৌঁছে যাচ্ছে। বেসালু পুরোজির এই যাত্রা আমাদের বলে যে শখ যখন পরিশ্রম আর সঠিক পথ প্রদর্শনের সাথে যুক্ত হয়, তখন তা নতুন সম্ভাবনার রাস্তা খুলে দিতে পারে। আমার প্রিয় দেশবাসী, আমাদের আশেপাশে এমন অনেক লোক আছেন যারা একটি ছোট প্রচেষ্টা দিয়ে শুরু করেন আর দেখতে দেখতে তাঁদের প্রয়াস অনেক লোকেদের জীবনে পরিবর্তনের রাস্তা তৈরি করে দেয়। ওড়িশার দেবড়িগড়ে একটি গ্রাম আছে, ধৈর্যকুসুম। কয়েক বছর আগে পর্যন্ত এই গ্রামের মৈথিলি ভুয়েজি প্রায় প্রতিদিন জঙ্গলে যেতেন, কখনো জ্বালানির কাঠ আনতে, কখনো মহুয়া আর কেন্দুপাতা তুলতে, তো কখনো বাঁশের কোপলা এবং অন্যান্য বনজ সামগ্রী আনতে। তাঁর এবং ওখানকার অনেক পরিবারের বহু চাহিদা এই জঙ্গল থেকেই মিটত। কিন্তু তারপর মৈথিলিজি দেবড়িগড় ইকো ট্যুরিজমের সাথে যুক্ত হন। এখান থেকে জঙ্গলের সাথে ওনার সম্পর্ক এক নতুন মোড় নেয়। এখন জঙ্গলের রক্ষণাবেক্ষণও তাঁর জীবিকার মাধ্যম হয়ে ওঠে। বন্ধুরা, মৈথিলিজির জীবনে আসা এই পরিবর্তন অন্য মহিলাদেরও প্রেরণা দিয়েছে। আজ 60-এরও বেশি মহিলা জঙ্গল সংরক্ষণের কাজে যুক্ত হয়েছেন। কেউ বন্যপ্রাণী সুরক্ষার দায়িত্ব সামলাচ্ছেন, কেউ তৃণভূমির বিকাশের সাথে যুক্ত হয়েছেন, আবার কিছু মহিলা ইকো ট্যুরিজম অ্যাক্টিভিটিতে যোগদান করছেন। বন্ধুরা, মৈথিলিজি ও দেবড়িগড়ের এই বোনেরা দেখিয়েছেন যে প্রকৃতিকে রক্ষাও করা যায় আর জীবনে সমৃদ্ধিও আনা যায়। এই সমস্ত বোনেদের প্রচেষ্টা আমাদের সকলের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক। বন্ধুরা, আজ আমাদের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছাড়িয়ে মহাকাশে পৌঁছাচ্ছে এবং আপনারা জেনে গর্বিত হবেন যে ভারত এমন স্বপ্ন দেখা বিশ্বের হাজার হাজার মেয়েকে এক সুতোয় বাঁধছে। এই উদ্যোগের নাম মিশন শক্তি স্যাট। এর মাধ্যমে 108টি দেশের 12,000 ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার এবং উদ্ভাবনের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। 23 আগস্ট
জাতীয়

জাতীয় মহাকাশ দিবস ন্যাশনাল স্পেস ডে এই মিশনের একটি সুন্দর দৃশ্য উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় দেখা গেছে। গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ে মিশন শক্তি স্যাট এর দ্বিতীয় ধাপের সূচনা হয়েছে। এই উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ ও ভারত থেকে আসা প্রায় 100 জন ছাত্রী এক জায়গায় একত্রিত হয়েছিল। ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে নির্বাচিত ছাত্রীরাও এতে অংশ নিয়েছিল। এই গোটা উদ্যোগের লক্ষ্যটিও অত্যন্ত বিশেষ। বন্ধুরা, সম্পূর্ণভাবে ছাত্রীদের দ্বারা নির্মিত একটি স্যাটেলাইটকে চাঁদের কক্ষপথে পাঠানোর প্রস্তুতি চলছে। আমার দৃঢ় বিশ্বাস যে এদের মধ্য থেকেই বহু ছাত্রী আগামী দিনে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের জগতে নিজেদের এক নতুন পরিচয় গড়ে তুলবে। আমার প্রিয় দেশবাসী, আজকাল অ্যাভোকাডো ফলের খুব রমরমা। আগে এই ফলটিকে হয়তো খুব কম মানুষই চিনতেন, এর চাহিদাও ছিল কম এবং কদরও ছিল কম, কিন্তু আজ ডাইনিং টেবিলে একে প্রায়শই দেখা যাচ্ছে। আজ এটি স্বাস্থ্য সচেতন মানুষ ও প্রিমিয়াম মার্কেটের বিশেষ পছন্দের ফল হয়ে উঠেছে। আমাদের কৃষক ভাই বোনদের জন্যেও এটি অত্যন্ত লাভজনক প্রমাণিত হচ্ছে। যেমন অন্ধ্রপ্রদেশের কাডাপ্পার বরদরাজজির কথাই ধরা যাক। তিনি বহু বছর ধরে নিজের জমিতে টমেটো ও কলার চাষ করছিলেন। একদিন তিনি বন্ধুদের খামারে অ্যাভোকাডোর ফলন দেখতে পান। এরপর তিনি ইউটিউব থেকে এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। এ পর্যন্ত তিনি প্রায় 4 টন অ্যাভোকাডো উৎপাদন করে ফেলেছেন। আজ তিনি স্থানীয় দোকানগুলোতে সরাসরি এটি সরবরাহ করছেন। নতুন ধরনের ফসল বৈজ্ঞানিক পরামর্শ এবং সরাসরি বিপণনের মাধ্যমে তাঁর ছোট্ট খামারের আয় সম্পূর্ণ বদলে গেছে। তামিলনাড়ুর কোডাইকানালের কৃষক চন্দ্রশেখরনজি আধা হেক্টর জমিতে অ্যাভোকাডো চাষ শুরু করেছিলেন। তিনি এর খুব ভালো দাম পাচ্ছেন এবং তাঁর উপার্জনও বেশ বৃদ্ধি পেয়েছে। কর্ণাটকের চিকমাগালুরুর কিছু কৃষক ভাইবোন তো কফি বাগানের মাঝেই অ্যাভোকাডো গাছ লাগিয়েছেন। এর ফলে কফি ও গোলমরিচের পাশাপাশি তাঁরা বাড়তি উপার্জনও করতে পারছেন। বন্ধুরা, আমরা শহরের রেস্তোরাঁগুলোতে প্রায়ই অ্যাভোকাডো টোস্ট এর কথা শুনি, কিন্তু এই অ্যাভোকাডোর মাধ্যমেই আমাদের উদ্ভাবনী কৃষকেরা আয়ের এক নতুন পথ খুঁজে পেয়েছেন। অর্থাৎ নিজের দেশের অ্যাভোকাডো দিয়ে আপনার টোস্টের স্বাদও বাড়ল, আবার কৃষকদের আয়ও বেড়ে গেল। আমার প্রিয় দেশবাসী, কিছুদিনের মধ্যেই 3রা সেপ্টেম্বর আমরা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী পালন করব। বন্ধুরা, উত্তম কুমার একজন ভার্সাটাইল অ্যাক্টর ছিলেন, যিনি নিজের অভিনয় দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ফিল্ম লাভার্সরা মানেন যে শ্রী সত্যজিৎ রায় ফিল্ম নায়ক দ্য হিরো এর পুরো স্ক্রিপ্ট মহানায়ক উত্তম কুমারকে ভেবে লিখেছিলেন। সত্যজিৎ রায় বলেছিলেন যে তাঁর মধ্যে ডিগনিটির সাথে অসাধারণ ইমোশনাল ডেপথ ছিল। চরিত্রকে তিনি জীবন্ত করে তোলার জন্য খুব পরিশ্রম করতেন। উত্তম কুমার নিজস্ব সহজতার সঙ্গে ফিলান্থ্রপির জন্য পরিচিত ছিলেন। তাঁর জীবন থেকে কখনো হার না মানার একটি আরও বড় শিক্ষা মেলে। তাঁর শুরুর ছবিগুলি খুব বেশি চলেনি, কিন্তু তিনি নিজের কাজের উপর ফোকাস বজায় রেখেছিলেন। এরই ফলস্বরূপ তিনি এত উচ্চতা অর্জন করেছিলেন। বন্ধুরা, মনে আছে যখন আমি কলকাতায় রোড শো করছিলাম, তখন আমি উত্তম কুমারের বাড়ির সামনে দিয়েও গিয়েছিলাম। সেখানে আমাকে একজন ব্যক্তি তাঁর একটি ছবিও উপহার দিয়েছিলেন। আমি আবার মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি সবসময় আমাদের সকলের হৃদয়ে বিরাজ করবেন। মহানায়ক উত্তম কুমার চিরদিন মানুষের হৃদয়ে বিরাজ করবেন। আমার প্রিয় দেশবাসী, আমাদের উৎসবগুলি পরম্পরার সঙ্গে সঙ্গে
একে অপরের সঙ্গে জুড়ে

0: করে যাওয়ার সুযোগও দেয়। আসন্ন দিনগুলিতে আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব পালন করতে চলেছি। 4ঠা সেপ্টেম্বর জন্মাষ্টমীর পবিত্র পার্বণ, সেপ্টেম্বরেই আমরা বিশ্বকর্মা পূজাও পালন করব। এই সময়ে আমাদের আশেপাশের কারিগরদের, শিল্প কারিগরদের এবং বিশ্বকর্মা বন্ধুদের সম্মান করা উচিত। কিছু মাস পরে দীপাবলিও আসতে চলেছে, এর প্রস্তুতিও ধীরে ধীরে শুরু হয়ে গেছে। উৎসবের এই মরশুমে আমি আরও একবার আপনাদের ভোকাল ফর লোকালের অনুরোধ করছি। ভোকাল ফর লোকালের অর্থ কেবল মাটির প্রদীপ কেনা নয়, এর ভিশন খুব বড়। আমরা নিজের ঘরের জন্য যে জিনিস কিনি সেটিকে একবার অবশ্যই দেখে নিই যে তা ভারতে তৈরি হয়েছে কিনা। ভারতের আত্মনির্ভর হয়ে ওঠার পথ ভারতে তৈরি জিনিসের উপর গর্ব অনুভব করার মাধ্যমেই প্রশস্ত হবে। এই বার্তাকে যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়াও আমাদের দায়িত্ব। আমাদের ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের বন্ধুরা, ইনফ্লুয়েন্সাররা এবং সেলিব্রিটিদেরও এতে খুব বড় ভূমিকা আছে। আমার অনুরোধ যে আপনি নিজেও ভোকাল ফর লোকালকে আপন করে নিন এবং অন্যদেরও এর জন্য অনুপ্রাণিত করুন। বন্ধুরা, আপনাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা নিজের ছোট ছোট প্রয়াসের মাধ্যমে সমাজে বড় পরিবর্তন আনছেন। আপনি তাদের সম্বন্ধে মন কি বাতে অবশ্যই লিখুন। আপনার পাঠানো অভিজ্ঞতা দেশের কোনো একটি জায়গায় কারুর জন্য নতুন প্রেরণা হয়ে উঠতে পারে। আমি আপনাদের পরামর্শ ও অভিজ্ঞতার প্রতীক্ষায় রইলাম। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত শিরোনামে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর আবার শুনতে পাবেন আজ রাত 8টায় একই প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টস এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনায় ইন্দিরা শিল্পগোষ্ঠী।

এতক্ষণ বাংলা দেশাত্মবোধক সঙ্গীত শুনলেন, পরিবেশনায় ইন্দিরা শিল্পগোষ্ঠী। দেশাত্মবোধক সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি, এখন রবিবাসরীয় নাটকের অনুষ্ঠানে শুনবেন নাটক চতুরঙ্গ। কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, প্রযোজনা গীতা গঙ্গোপাধ্যায়। নাটক চতুরঙ্গ।

আমার নাম শ্রীবিলাস, শচীশ নামটিকে উল্টিয়ে বিশ্রী বলে ডাকত। ডায়েরি লেখা আমার বহুদিনের অভ্যাস। পাড়াগাঁ থেকে কলকাতায় যখন পড়তে আসি তখনই আমার সঙ্গে শচীশের পরিচয় হয়, ক্রমে বন্ধুত্ব গাঢ় হয়। জগমোহন মল্লিক শচীশের জ্যাঠামশাই, নামজাদা নাস্তিক, ইংরেজি ভাষায় অসাধারণ পাণ্ডিত্য তাঁর। কেউ তাকে বাংলার মেকলে, কেউ বা জনসন বলত। জ্যাঠামশাই যে শুধু নাস্তিক ছিলেন তা নয়, তার নাস্তিকতার প্রধান অঙ্গ লোকের ভালো করা। এই জ্যাঠামশাইয়ের চেলা ছিল শচীশ, পরে আমি। জগমোহনের ছোট ভাই হরিমোহন, শচীশের পিতা, এসব বরদাস্ত করতে পারতেন না। একদিন সবাই দেখল যে বাড়ির যে মহলে জ্যাঠামশাই থাকেন সেখানে বিরাট ভোজের আয়োজন।

0: এই যে দাদা, এসব কি, এসব তুমি কি শুরু করেছো? তুমি নয় নাস্তিক মানুষ, কিন্তু আমাদের কথাটা তো ভাববে।
1: কি হলো সেটা এখনো বলনি।
0: হবে আর কি, তুমি এসব বাজে লোকগুলোকে লাই দিচ্ছ কেন বলতে পারো?
1: সে তো তুমি বুঝবে না হরিমোহন, প্রচুরতম লোকের প্রভূততম সুখ সাধন।
0: এই সুখ সাধনে তোমার গরজটা কি বলতে পারো? তাছাড়া সম্পত্তি পৈতৃক তুমি এভাবে নয় ছয় করতে পারো না?
1: হ্যাঁ পারি, তুমি পেট মোটা পুরুত পাড়ার পেছনে যে টাকা খরচ করেছো, আমার খরচের মাত্রা সেই পর্যন্ত উঠুক, তখন তোমার সঙ্গে একটা বোঝাপড়া করা যাবে।
0: তার মানে
1: তোমার ঠাকুরের ভোগ তুমি রোজই দিচ্ছ, তাতে যখন আমি কিছু বলি না, তখন আমার ঠাকুরের ভোগ আমি একদিন দেব, তাতে তুমি বাধা দিও না হরিমোহন।
0: এইসব নিচু জাতির লোকেরা তোমার দেবতা?
1: হ্যাঁ হ্যাঁ, এই এরাই আমার দেবতা। এদের এক আশ্চর্য ক্ষমতা আছে যা তোমাদের দেবতার নেই, এরা সামনে খাবার পেলে সেটা অনায়াসে হাতে তুলে খেয়ে ফেলে।

0: তাই আমার ঠাকুরকে আমার ঘরে ডেকেছি। আমি সেই আশ্চর্য রহস্য দেখতে ভালোবাসি।
1: ভালোই হলো দাদা, কথাটা তোমাকে আমার জানানো প্রয়োজন ছিল। আমাদের সংসার চলে দেবত্র সম্পত্তির আয়ে, কিন্তু তোমার এই বিধর্মীর আচরণে তুমি ওই দেবত্র সম্পত্তি দাবি করতে পারো না, তাই বাধ্য হয়ে আমাকে মানে মানে আমার মনে হয় ভাগাভাগি হয়ে যাওয়াই ভালো।
2: এও ভালোই হলো জ্যাঠামশাই, আমি পাকাপাকিভাবে তোমার হলাম।
1: তাই বা কেন, ভিন্ন হলাম বলে দাদাকে দুমুঠো অন্ন আমি দেবো না এমন কথা ভাবছো কেন শচীশ? আর দাদা, তোমাকেও বলি, নিজের কথা ভেবে সারা জীবন তুমি শচীশকে আটকে রাখবে? হাজার হোক, শচীশ আমার ছেলে।
0: আমি শচীশকে আটকে? ও, গুড বাই শচীশ।

0: জ্যাঠামশাই, জ্যাঠামশাই।
1: আরে শচীশ, খবর কি বলো?
0: জ্যাঠামশাই, আমি যে বাড়িতে পড়াই তাদের পাশের বাড়ির একটি মেয়ে বড় বিপদে পড়েছে, মেয়েটিকে উদ্ধার করা দরকার।
1: বিপদে যখন পড়েছে তখন উদ্ধার অবশ্যই করা দরকার।
0: হয়েছে কি, ওই মেয়েটি তার বিধবা মায়ের সঙ্গে মামার বাড়িতে আশ্রয় নেয়। এদিকে মেয়েটির মামা তো ভাইগুলো একটিও ভালো নয়, সেই সুযোগ নিয়ে তাদের এক বন্ধু ননিবালাকে, ননিবালা মেয়েটার নাম ননিবালা, ভাগিয়ে নিয়ে যায়। আর কদিন ধরে ননির উপর খুব অত্যাচার করে।
1: মানে মেয়েটি,
0: মানে মেয়েটি সন্তান সম্ভবা, এই অবস্থায় একেবারে পথে বসেছে।
1: তুমি মেয়েটিকে না এনে আগে ওই পাষণ্ডটাকে আমার কাছে ধরে নিয়ে এসো, ওকে শায়েস্তা করা দরকার।
0: কিন্তু জ্যাঠামশাই,
1: এতে চিন্তা করার কি আছে, এখানে নিয়ে এসো মেয়েটিকে।
0: আমি নিয়ে এসেছি জ্যাঠামশাই, এসো এসো। আমার জ্যাঠামশাই,
1: এসো আমার মা, এসো। বাইরে দাঁড়িয়ে কেন, মায়ের স্থান কি বাইরে হয়? শচীশ, মেয়েটি আজ যে লজ্জা বহন করছে সে যে আমার লজ্জা, তোমার লজ্জা। আমার কাছে তুমি কোনো লজ্জা করো না মা। জানো মা, আমাকে স্কুলের ছেলেরা পাগলা জগাই বলতো, আজও আমি সেই পাগলই আছি। দেখছো তো আমার ঘরের স্ত্রী, যাক তুমি এসেছো, এবার আমার ঘরের স্ত্রী ফিরবে আর পাগলা জগাইও মানুষের মতো মানুষ হয়ে উঠবে।

0: কি হলো মা, তোমায় আজ এত মলিন দেখছি কেন? কি হয়েছে মা?
1: কিছু হয়নি বাবা।
0: তা বললে আমি মানবো কেন মা? সত্যি করে বলো তো আমায়। আজ পিসিমা এসে অনেক কথা শুনিয়ে গেল, জানি মা।
1: না বাবা, আমার জন্য তোমার কত সহ্য করতে হচ্ছে। উনি তো বলেই গেলেন পাপ বিদায় করে দিতে, তুমি কেন এ পাপের বোঝা বইছো বাবা?
0: ওরে পাগলি, ওরা ধার্মিক, ওরা এমন কথা বলতে পারে?
1: কেন বাবা, তুমি ভগবান মানো না?
0: ভগবান, ঈশ্বর? না মা, আমি না ঈশ্বরে বিশ্বাস করি।
1: না না, ঈশ্বর কি বাবা!
0: তাই তো তোমাকে বোঝাই কেমন করে। আচ্ছা, তোমার কি মনে হয় ঈশ্বর আছেন?
1: হ্যাঁ, নিশ্চয়ই আছেন।
0: বেশ, তাহলে আমরা যা বলি যা করি সব ঈশ্বরের ইচ্ছায়, তাই তো?
1: তাই তো।
0: তবে মানুষের ভালো মন্দ সব ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। আমাদের বুদ্ধি, বিবেচনা, সুখ দুঃখ সব ঈশ্বর দিয়েছেন।
1: হ্যাঁ তো, তিনি তো দিয়েছেন।
0: তাহলে আমার বুদ্ধি তিনি দিয়েছেন? আমার বুদ্ধি বলছে ঈশ্বর নাই, তাহলে ঈশ্বরই বলছেন তিনি নাই?
1: তুমি যে কি বলছো বাবা, আমি আর কিছুই বুঝতে পারছি না।
0: তোমার এসব না বুঝলেও চলবে মা, তুমি যেটা ভালো বোঝো সেটাই খুব ভালো মা।
1: আমি আবার কি ভালো বুঝি বাবা?
0: কেন, রন্ধন বিদ্যা তুমি বেশ ভালোভাবেই আয়ত্ত করেছো।
1: সত্যি বাবা, রান্নার লোক চলে যাবার পর আমার খুব ভয় হয়েছিল, যদি যদি তুমি আমার হাতে
0: হাতে না খাও। হ্যাঁ।

0: কে?
1: ননি? ও, তুই তাহলে শেষ পর্যন্ত জ্যাঠামশায় আশ্রয়ে। তবে রে, আজ তোরই একদিন কি আমারই একদিন?
2: পুরন্দর, বেরো বেরো, আমার ঘর থেকে বেরো। যদি না যাস তো আমি পুলিশ ডাকবো। বেরো, বেরিয়ে যা।
1: আচ্ছা, আমিও একবার দেখে নেব।
2: শচীশ, শচীশ!
3: কি জ্যাঠামশাই, এ কি কি হলো ননির?
2: যাও, একটু জল নিয়ে এসো, অজ্ঞান হয়ে গিয়েছে। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি শুয়ে থাকো একটু, কোনো চিন্তা নেই, এই তো আমরা আছি।
3: কি ব্যাপার জ্যাঠামশাই?
2: শচীশ, তুমি আমায় মিথ্যে বলেছ তা বলবো না, তবে বুঝতে পারছি পরিষ্কারভাবে সবটুকু জানাওনি। পুরন্দর কি ননির পূর্ব পরিচিত?
3: হ্যাঁ জ্যাঠামশাই, তোমায় বললে তুমি রেগে যেতে, আমি সবই জানতাম। ননির এই অবস্থা দাদাই করেছে, তোমার এখানে নিয়ে আসার কারণও দাদা। ননিকে যেখানেই রাখি না কেন, দাদার হাত থেকে ওকে আমি উদ্ধার করতে পারতাম না, তাই তাই তোমার এখানে এনে তুললাম। এছাড়া কোনো উপায় ছিল না জ্যাঠামশাই।
2: পুরন্দর ব্যাপারটা জানতে পেরেছে,
3: তাই তো দেখতে পাচ্ছি।
2: জানো মা, মা গো, এখন কেমন মনে হচ্ছে, উঠতে পারবে?
0: হ্যাঁ বাবা, পারবো।
2: ওঠো ওঠো, নিজের ঘরে গিয়ে শুয়ে বিশ্রাম করো।

0: শচীশ চলো, ননিকে নিয়ে পশ্চিমে কোথাও চলে যাই। যেরকম উৎপাত শুরু হয়েছে ওকে বোধ হয় রক্ষা করতে পারবো না।
1: তাই বা কেন, তুমি যেখানেই যাও উৎপাত তোমার পেছন পেছন যাবে।
0: তবে উপায়?
1: উপায় উপায় আছে জ্যাঠামশাই।
0: কি?
1: আমি ননিকে বিয়ে করব।
0: বিয়ে করবে?
1: হ্যাঁ
0: শচীশ, শচীশ।

বিয়ের কথা যখন পাকাপাকি ঠিক হয়ে গিয়েছে, তখন জ্যাঠামশাই সতীশকে ডেকে বললেন, বিয়ের আগে ননির সঙ্গে নিরালায় কথা বলা দরকার, দুজনের মন জানাজানি দরকার। তিনি দিন ঠিক করে নিজে পছন্দ করে চুমকি দেওয়া বেনারসি ওড়না এনে ননির হাতে দিলেন।

0: সেই দিনে সন্ধ্যের সময় এক বন্ধুর বাড়ি থেকে লোক ছুটে গিয়ে জ্যাঠামশাইকে ডেকে আনলেন। তিনি এসে দেখলেন বিছানার উপর ননির দেহ পড়ে আছে। তিনি যে জামা কাপড় দিয়েছিলেন সেগুলোই পরা, আর শিয়রের কাছে শচীশ দাঁড়িয়ে, হাতে একখানি চিঠি।
1: বাবা, পারিলাম না, আমাকে মাপ করো। তোমার কথা ভাবিয়া এতদিন আমি প্রাণপণে চেষ্টা করিয়াছি, কিন্তু তাকে যে আজও ভুলিতে পারি নাই। তোমার শ্রীচরণে শতকোটি প্রণাম। পাপিষ্ঠা
0: পাপিষ্ঠা।

যে বছর কলকাতা শহরে প্লেগ দেখা দিল সে বছরের কথা। পাড়ায় প্লেগ দেখা দিয়েছে, ডাক্তার দেখালে পাছে হাসপাতালে ধরে নিয়ে যায়, তাই কেউ ডাক্তার দেখাতে রাজি নয়। জ্যাঠামশাই আমাদের নিয়ে নিজের বাড়িতে প্রাইভেট হাসপাতাল বসালেন।

0: আমাদের হাসপাতালের প্রথম রোগী বাঁচল না, দ্বিতীয় রোগী স্বয়ং জ্যাঠামশাই তিনিও বাঁচলেন না। মৃত্যুর আগে শচীশকে ডেকে তিনি বললেন,
1: যদি শ্রাদ্ধ করার শখ থাকে বাপের করো, জ্যাঠার নয়। এতদিন যে ধর্ম মেনেছি আজ তার শেষ বকশিস চুকিয়ে নিলাম, কোনো খেদ রইল না।

এক ফুঁয়ে প্রদীপ নিভলে তার আলো যেমন হঠাৎ চলে যায়। জ্যাঠামশাইয়ের মৃত্যুর পর শচীশ তেমনি করে কোথায় যে হারিয়ে গেল জানতেই পারলাম না। 2 বছর ধরে শচীশের কোনো খবর পেলাম না। শেষ পর্যন্ত শুনলাম লীলানন্দ স্বামী নামে এক সন্ন্যাসীর সঙ্গে নাকি দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে। অবশেষে গ্রামে

0: আরে বিশ্রী, তুমি
1: শচীশ? শচীশ, তোমার কি ব্যাপার? 2 বছর ধরে তোমাকে খুঁজে বেড়াচ্ছে আর তুমি এই সন্ন্যাসীর আখড়ায়।
0: হ্যাঁ, আমি তো এখন এই আশ্রমে আছি।
1: তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তোমার এ ভীমরতি কেন? তুমি না জ্যাঠামশাইয়ের মানস পুত্র? যে জ্যাঠামশাই কোনো দিন এদের সঙ্গে আপোষ করতে পারেননি, তোমার মনে নেই? জ্যাঠামশাই বলতেন যে সংসারে যারা সবল, যাদের দিয়ে জীবনের কোনো কারবার চলে না, সেই মেকি টাকাগুলোই বৈরাগীর চোখে ত্যাগের ভান করে।
0: বেশি বেশি, তুমি তুমি ঠিকই বলেছ। সেদিনে কথাগুলোর মূল্য ছিল, প্রয়োজন ছিল।
1: ও, আজ তার প্রয়োজন ফুরিয়েছে বলতে চাও? শোনো শচীশ, যার কিছুমাত্র যোগ্যতা আছে তার সংসার ত্যাগের কিছুমাত্র উপায় থাকে না। শুকনো পাতা যখন গাছ থেকে ঝরে পড়ে তাকে শুধু আবর্জনাই বলে। তুমি জানো যে দলের সবাই এ নিয়ে ঠাট্টা করছে? কি, তুমি হাসছ?
0: হাসির কথাই তো, ওরা তো বরাবরই বলে এসেছে আমার মধ্যে বস্তু কিছু নেই, শুধু একটা ফাঁকা ভাবুকতা। ওদের কথা বাদ দাও, তোমার কথা বলো তো।
2: শচীশ,
0: গুরুদেব, আমার বন্ধু শ্রীবিলাস।
2: আচ্ছা, নাম শুনেছি তোমার কাছে, খুব ভালো হলো তুমি এসেছো। শচীশ, একটা কথা, তুমি তো জানো আমার শিষ্য শিবতোষ তার সব সম্পত্তি আমাদের আশ্রমকে দান করে গেছে। সবাই ইচ্ছা প্রকাশ করছে আশ্রম সেখানেই পাকাপোক্তভাবে গড়ে তুলি।
0: শিবতোষের বিধবা স্ত্রী
2: দামিনী?
0: হ্যাঁ,
2: তার ভার তো আমারই ওপরে দিয়ে গেছে, সে যাবে কোথায় বলো?
0: আপনি যা স্থির করবেন তাই হবে গুরুদেব।
2: তোমার বন্ধুকেও নিয়ে চলো শচীশ। কি যাবে নাকি? তুমি তো বিদ্যের জাহাজ, তা বাবা, ডুবুরি মুক্ত তোলার জন্যে সমুদ্রের তলায় ডুব মারে বটে, কিন্তু হাঁপ ছাড়বার জন্যে ওপরে তাকে উঠে আসতেই হয়। বাঁচতে যদি চাও তবে বিদ্যের সমুদ্রের তলা থেকে উঠে আসতে হয়। যে প্রেম চাঁদ রায় চাঁদ বৃত্তি পেয়েছ, কিন্তু তার নিবৃত্তিটা একবার দেখো। যাকে এসেছো যখন, দুদিন থাকবে তো নিশ্চয়ই বন্ধুর কাছে। আচ্ছা আচ্ছা, তোমরা কথা বলো শচীশ।
1: শচীশ, জন্মকাল থেকে তুমি মুক্তির মধ্যে মানুষ, আজ তুমি একই বন্ধনে নিজেকে জড়ালে। জ্যাঠামশাইয়ের মৃত্যু কি এত বড় মৃত্যু?
0: মিস্ত্রি, জ্যাঠামশাই যখন বেঁচে ছিলেন তখন জীবনের কাজের ক্ষেত্রে

0: আমাকে মুক্তি দিয়েছিলেন। ছোট ছেলে যেমন মুক্তি পায় খেলার আঙিনায়, জ্যাঠামশাইয়ের মৃত্যুর পর তিনি আমাকে মুক্তি দিয়েছেন রসের সমুদ্রে। ছোট ছেলে যেমন মুক্তি পায় মায়ের কোলে, সেই মুক্তিটা ভোগ করেছি, তবে এটাই বা ছাড়ি কেন বলো? তুমি কি জানো বিশ্রী, এই দুটো ব্যাপারই জ্যাঠামশাইয়ের কাণ্ড, এ তুমি নিশ্চয়ই চেনো।
1: না না না, যাই বলো, এই পাটে পানো হাওয়া করা এই সমস্ত উপসর্গ জ্যাঠামশাইয়ের ছিল না। মুক্তির চেহারা এটা নয় শচীশ।
0: দুটো এক হলেও তফাত আছে, সেটা ছিল এই ডাঙার ওপরকার মুক্তি, আর এই যে রসের সমুদ্র। ভাই
1: ঘরের মধ্যে অবিশ্রাম ভক্তির ঢেউ উঠছে, কত দূর থেকে কত লোক এসে গুরুর শরণ নিচ্ছে, আর দামিনী বিনা চেষ্টায় সেই সৌভাগ্য অর্জন করেও দিন রাত অপমান করে তাকে সরিয়ে রাখছে। স্বামীজি হেসে বলেন,
2: যার জোর আছে ভগবান তারই সঙ্গে লড়াই করতে ভালোবাসেন। একদিন এ যখন হার মানবে তখন এর মুখে আর কথা থাকবে না শ্রীবিলাস। যা অঘটন তা ঘটবে, এবং সেইটে দেখার জন্যই দামিনী বিধাতার উপলক্ষ হয়ে আছে, ও বেচারার দোষ নেই।
1: ভক্তিহীনতার শেষ দণ্ড নিয়ে দামিনী আমাদের মাঝেই থেকে গেল। ননীবালার মধ্যে শচীশ নারীর এক বিশ্বরূপ দেখেছিল, অপবিত্রের কলঙ্ক সে নারী নিজের মধ্যে গ্রহণ করেছিল, আর দামিনীর মধ্যে শচীশ আর এক বিশ্বরূপ দেখল। সে নারী মৃত্যুর কেহ নয়, সে জীবন রসের রসিক। সন্ন্যাসীকে সে ঘরে স্থান দিতে নারাজ, উত্তরে হাওয়াকে সিকি পয়সা খাজনা দেবে না বলেই পণ করে সে বসে আছে।

0: পান দিলি না আমায়, আসছি বৌদিমণি।
1: এই নাও।
2: হ্যাঁ রে, তখন কি বলছিলি ওদের? তোকে না বলেছি পাড়ার বৌঝিরা এলে বেশি মাখামাখি করবি না?
1: উমা, আমি আবার কখন মাখামাখি করতে গেলুম? ওরাই তো, হাঁড়ির খবর না নিলে তো ওদের ঘুম হয় না। তুমি কি করছো, কি করো, কি খাও, ওই শুরু হলো তোর। তুমি জানো না বৌদিমণি, বাবা ঠাকুরকে তো জিজ্ঞেস করে কবে তুমি ঠাকুরকে বলেছো থিয়েটার দেখতে গিয়েছিলে, তাই নিয়ে কত কথা। তা তোমায়ও বলি, তুমি আবার কবে থিয়েটার দেখতে গেছো? আমি তো হাঁ করে রইলুম।
2: না রে, আমার খুব মজা লাগে, দেখিস না ওদের মুখ কেমন হয়ে যায়। হ্যাঁ রে বামি, এই বামি, ওরা কোথায়? শচীশবাবু, শ্রীবিলাসবাবু?
1: শচীশবাবুর কথা আর বলো না, কোনো কিছু ঠিক নেই, না আছে সময় মতো খাওয়া, না আছে চান করা।
2: চুপ করবি? তোর কাছে কে এসব জানতে চাইছে?
1: উমা, তুমি তো বললে তাই আমি।
0: শ্রীবিলাসবাবু আসছেন, আমি যাই।
2: ও, শ্রীবিলাসবাবু, তোমাদের গুরু সেবা শেষ হলো নাকি এখনো ছুটি হয়নি?
3: আমি চলে এলাম, শচীশ এখনো আছে। এত রসের তরঙ্গ আমার সয় না দামিনী, মনে হয় ছুটে পালাই। স্বামীজি বলছিলেন কদিনের জন্য যাবেন কোথাও, তা আমিও ভাবছি যাব তার সঙ্গে।
2: শচীশবাবু?
3: ও তো যাবেই।
2: হ্যাঁ, প্রত্যেক বছরই স্বামীজি একবার করে বাইরে যান, আমি সেই কটা দিন মাসিমার কাছে থাকি।
3: তো এবারেও নিশ্চয়ই সেরকম একটা ব্যবস্থা করে দিয়ে যাবেন?
2: না, এবারে আমিও যাব তোমাদের সঙ্গে।
3: তা কেমন করে হয়, শুনেছি সে খুব কষ্টের পথ।
2: তা যতই হোক, তোমরা যদি পারো আমিও পারবো। তুমি বসো, আমি আসছি।
3: হায় শচীশ, দক্ষিণের হাওয়া এসে যে চারিদিক লণ্ডভণ্ড করে দিল, কিছুই দেখবো না বললে তো চোখ বুঝে থাকতে হয়। দামিনী যে ক্রমশ স্থির সৌদামিনী হয়ে উঠছে তা তুমি বুঝলে না, শুধু তার শোভা।

গুরুদেব আমাদের নিয়ে সমুদ্রের ধারে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসে আমরা গ্রামের মন্দিরের কাছে এক শিষ্য বাড়ির দোতলায় আশ্রয় নিয়েছি। আজকাল দামিনীকে বড় একটা দেখা যায় না, সে আমাদের রেঁধে বেড়ে দেয় বটে, কিন্তু পারতপক্ষে দেখা দেয় না। দামিনীর কাজে এখন ক্লান্তি দেখতে পাই, ভুল হয়, কাজের মধ্যে তার সেই সহজ শ্রী আর দেখা যায় না। দামিনীর ভ্রুর মধ্যে কদিন হতে একটি ভ্রুকুটি কালো হয়ে উঠেছে, আর গুরুজি আবার তাকে

0: ভগবান মৃগয়ায় বেরিয়েছেন, হরিণীও পালিয়ে বেড়াচ্ছে, খেলা বেশ জমে উঠেছে। কিন্তু অবোধ হরিণী জানে না তাকেও মরতে হবে। মানুষের মাটির বাসার দিকেই টান বেশি শ্রীবিলাস, আকাশের দিকে নয়।
1: কিন্তু প্রকৃতিকে তো অস্বীকার করা যায় না।
0: যায় না বলেই তো তার আয়োজন। তার নামের মিষ্টি গন্ধটা কি বৃথা যাবে শ্রীবিলাস? দেখবে ভ্রমর এসে বসবেই তাতে। বামি বামি, দামিনীকে একটু পাঠিয়ে দাও তো।
2: বৌদিমণি, বৌদিমণি তো একটা চিল নিয়ে বসে আছে।
0: চিল?
2: ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। শ্রীবিলাস বাবু, বড় মুশকিলে পড়েছি।
1: কি হলো?
2: আমাকে একটা খাঁচা এনে দেবে তো? একটা চিল রাখবো।
1: চিল?
2: হ্যাঁ,
1: বেজি তো একটা আছে, আবার একটা চিল না ধরলে চলছিল না।
2: ধরলাম মানে? ভালোই মনে করেছো, ওই বেজির জন্যও একটা ঝুড়ি চাই। বড় উৎপাত করে রাতে, ওকে চাপা দিয়ে রাখতে হবে।
1: আর কি কি চাই তোমার, একটা লিস্ট তৈরি করে ফেলো।
0: বিশ্রী, ও দামিনী, দামিনী তুমি গুরুজির কাছে আজকাল বসো না কেন?
2: কেন, আমাকে তোমাদের কিসের প্রয়োজন?
0: প্রয়োজন আমাদের কিছু না, কিন্তু তোমার তো আছে।
2: কে বললে আছে? কিছু না, কোনো প্রয়োজন নেই।
0: দেখো তোমার মন খুব অশান্ত, যদি যদি শান্তি পেতে চাও।
2: তোমরা আমাকে শান্তি দেবে? দিন রাত্রির মনের মধ্যে ঢেউ তুলে তুলে তো নিজেই পাগল হয়ে আছো, তোমার নিজের শান্তি আছে? জোর হাত করি তোমায় শচীশবাবু, রক্ষা করো আমাকে। আমি শান্তিতেই ছিলাম, শান্তিতেই আছি, আর শান্তিতেই থাকবো।
0: তুমি ঠিকই বলেছো দামিনী, ওপর থেকে ঢেউ দেখছো বটে, কিন্তু একটু ভেতরে ডুব দিয়ে দেখলে দেখবে সব শান্ত।
2: দোহাই তোমাদের, আমাকে আর ডুব দিতে বলো না।
0: ও শ্রীবিলাস, তুমি আসবে নাকি?
2: না শ্রীবিলাস বাবু, বললাম যে তোমার জন্য মিষ্টি আনছি, আমি নিজের হাতে তৈরি করেছি, আমি এক্ষুনি আসছি।
0: বিশ্রী, আমি ভেবে দেখলাম দামিনীর আমাদের মধ্যে থাকা চলবে না।
1: কেন?
0: প্রকৃতির সংসর্গ আমাদের ছাড়তে হবে।
1: তা যদি সত্য হয় তবে বুঝবো যে আমাদের সাধনার মধ্যে কোথাও ভুল আছে। তুমি যাকে প্রকৃতি বলছো সেটা তো একটা প্রকৃত জিনিস, তুমি তাকে বাদ দিলেও সংসার থেকে তা বাদ পড়ে না।
0: ন্যায় তর্ক রাখো তো, স্পষ্টই দেখতে পাচ্ছি মেয়েরা প্রকৃতির চর। চৈতন্যকে আবিষ্ট করতে না পারলে প্রকৃতি কাজ হাসিল করতে পারে না, তাই প্রকৃতির এই দূতিগুলোকে যেমন করে পারা যায় এড়িয়ে চলা উচিত।
1: কিন্তু প্রকৃতির বিশ্বজোড়া ফাঁদ তো আর আমি পাতিনি, তাই সেটাকে সম্পূর্ণ পাশ কাটিয়ে চলবো এমন জায়গা তো আমি দেখি না। দেখো আমার মনে হয় শচীশ, সমস্যাটা তা নয়, স্রোতটাকে বাদ দিয়ে জীবন তরি চালাতে হবে তা তো আর হয় না, বরং সমস্যাটা এই যে তরি কি হলে ডুববে না, আর সেই জন্যই তো হালের দরকার।
0: কিন্তু তোমরা তো গুরু মানো না, গুরুই আমাদের সেই হাল। সাধনাকে নিজের মতো গড়তে চাও গড়, শেষকালে কিন্তু মরবে।
2: শ্রীবিলাস বাবু, কই?

0: দামিনী, একটা কথা আছে, দাঁড়াও।
1: আমি যাই।
0: না, থাকো। দামিনী, আমরা যে প্রয়োজনে গুরুজির কাছে এসেছি, তুমি তো সে প্রয়োজনে আসোনি।
2: না,
0: তবে কেন তুমি ভক্তদের মাঝে আছো?
2: কেন আছি?
0: হ্যাঁ,
2: আমি কি সাধ করে আছি? তোমাদের ভক্তরা যে এই ভক্তিহীনাকে ভক্তির গারদে পায়ে বেড়ি দিয়ে রেখেছে, তোমরা কি আর আমার কোনো রাস্তা রেখেছো?
0: ঠিক আছে, আমরা ঠিক করছি। তুমি যদি কোনো আত্মীয়ার কাছে গিয়ে থাকো, তবে তার খরচপত্র আমরা দেব।
2: তোমরা ঠিক করেছো?
0: হুম,
2: আমি ঠিক করিনি।
0: কেন, এতে তোমার অসুবিধে কি?
2: তোমাদের এক ভক্ত আমার একরকম ব্যবস্থা করবে, আবার অন্য একজন আরেক রকম ব্যবস্থা করবে, মাঝখানে আমি কি তোমাদের 10-25-এর খুঁটি? আমাকে তোমাদের ভালো লাগবে বলে নিজের ইচ্ছে আমি তোমাদের মধ্যে আসিনি। আমাকে তোমাদের ভালো লাগছে না বলে তোমাদের ইচ্ছে আমি নড়বও না।

0: এই যে দামিনী মা, তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। বসো বসো এখানে।
1: বলুন।
0: মা, এবারে আমাদের কিছুদিনের জন্য বাইরে যেতে হবে। তোমাকে সঙ্গে নিয়ে যাওয়া তো সম্ভব নয়, তাই তুমি যদি তোমার মাসিমার কাছে গিয়ে থাকো তো ভালো হয়।
1: সে আমার পক্ষে সম্ভব নয়।
0: কেন?
1: আমি পারবো না, কারণ তিনি আমার আপন মাসিমা নন। তার কিসের দায় যে তিনি আমাকে রাখবেন?
0: আহা, দায়ের প্রশ্ন আসছে কেন মা? আমরা তোমার সব খরচ দেব।
1: দায় কি কেবল খরচের? তাছাড়া আমাকে দেখাশোনার ভার তার ওপরে নেই।
0: আমি কি চিরদিন তোমাকে আমার সঙ্গে রাখবো?
1: এর জবাব কি আমার দেবার কথা?
0: বেশ, আমি যদি মরে যাই তাহলে তখন তুমি কোথায় যাবে মা?
1: এ কথা ভাবার ভার তো আমার উপর নেই। আমি এই বুঝি যে আমার মা নেই, বাবা নেই, ভাই নেই, আমার বাড়ি নেই, আমার আমার কিছুই নেই, আর সেই জন্যেই আমার ভারটা বড় বেশি। তবে সে ভার আপনি সাদ করে নিয়েছেন, এ ভার আপনি অন্যের ঘাড়ে চাপাতে পারেন না। শ্রীবিলাস বাবু, তোমায় যে বই আনতে বলেছিলাম।
2: হ্যাঁ, এই তো আমার হাতেই আছে।
0: দেখি দেখি কি বই। এ বই কিসের জন্য? এর মধ্যে কোনো সাত্ত্বিকতার গন্ধ তো পাচ্ছি না।
2: আগে একটু ভালো করে যদি দেখেন তো, সত্যের গন্ধ।
0: তাই নাকি? থাক তাহলে, একবার ভালো করেই দেখব।
1: তা কি করে হয়, বইটা যে আমি পড়ব।
0: এ বই তোমার পড়ার যোগ্য নয় মা।
1: আপনি বুঝলেন কি করে?
0: তুমি বা বুঝবে কি করে?
1: আমি আগে একবার পড়েছি।
0: তবে আর প্রয়োজন কি?
1: আপনার কোনো প্রয়োজনে কোথাও আটকায় না, আর আমার বুঝি কিছুতে প্রয়োজন থাকতে নেই।
0: আমি সন্ন্যাসী তা তো তুমি জানো মা।
1: আমি সন্ন্যাসিনী নই তা তো আপনি জানেন। বইটা দিন।
0: ওম তৎসৎ।
2: আজ কদিন হলো শচীশ গুরুজির অনুমতি নিয়ে সমুদ্রের ধারে বেড়াতে গেছে। শচীশ আমায় ঈর্ষা করে। ও বুঝল না দামিনী এবং আমার মধ্যে কোনো আড়াল নেই, আর ওই আড়ালটাই দামিনী এবং শচীশের মধ্যে আছে বলেই আমি শচীশকে ঈর্ষা করি। ইদানিং দামিনী আমাকে আর কোনো কাজেই ডাকে না, বেশিরভাগ সময় ঘরে থাকে, আর সে ঘরের দরজাও বন্ধ।
3: দামিনী, দামিনী,
2: শচীশ ফিরে এসেছে।
3: দামিনী, দামিনী, এই যে দামিনী, আমারই ভুল দামিনী, তুমি আমায় মাফ করো।
1: কি বলছো তুমি?
3: তোমাকে তোমাকে আমি চলে যেতে বলেছিলাম, সত্যি আমার আমার খুব ভুল হয়েছে।
1: এসব এসব কি বলছো তুমি? তুমি এমন দেখাচ্ছে কেন?

0: আমাদের সাধনার সুবিধের জন্য তোমাকে ইচ্ছে মতো রাখতে বা ছাড়তে পারি না। এত বড় অপরাধের কথা আমি আর কখনো মনে আনবো না দামিনী, আমি তুমি ক্ষমা করো। কিন্তু কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ আছে, সেটা তোমাকে রাখতেই হবে।
1: আমাকে হুকুম করো তুমি।
0: আমাদের সঙ্গে তুমি যোগ দাও, অমন করে তফাত হয়ে থেকো না।
1: তাই যোগ দেব, আমি আর কোনো অপরাধ করব না। তোমার পায়ে মাথা রেখে বলছি, আমি কোনো অপরাধ করব না। দেখো, আমি আর কোনো অপরাধ

0: পাথর আবার গড়ল। দামিনীর যে অসহ্য দীপ্তি ছিল তার আলোটুকু রইল, তাপ রইল না। গুরুজিকে দামিনী মেনে নিতে পারেনি, কিন্তু এখন মানিয়ে নিল মাত্র। গুরুজি যখন শচীশকে কিছু আজ্ঞা করেন, দামিনী চায় সে কাজ করে দিতে। সবসময় তা সম্ভবও হতো না, কিন্তু শচীশ যা ভেবেছিল তার কিছুই হলো না। সে দামিনীকে যত দেখে তার ভাবের ঘোর ততই ভেঙে যায়। একদিন শচীশ সমস্ত দর্শন, বিজ্ঞান, রস, তত্ত্ব সবকিছুর আরোক বানিয়ে আমাকে শোনাচ্ছিল, এমন সময় দামিনী এলো।
1: তোমরা শুনেছ আমাদের কীর্তনিয়া নবীনের স্ত্রী বিষ খেয়েছে?
2: নবীনের স্ত্রী? কেন, কি হয়েছিল?
0: হ্যাঁ, শুনেছি নবীন তার শ্যালীকে বিয়ে করেছে। নবীনের স্ত্রী সেই বিয়ে জোর করে দিয়েছে, অথচ বিয়ে দিয়েই নিজেই আত্মহত্যা করল। আশ্চর্য!
1: না, রসের রাক্ষসী তাকে মেরেছে।
2: দামিনী,
1: আমি তোমাকেই প্রভু বলে মানি। প্রভু, আমাকে বুঝিয়ে দাও তো, তোমরা দিন রাত যা নিয়ে আছো তাতে পৃথিবীর কি প্রয়োজন? তোমরা কাউকে বাঁচাতে পারলে? তোমরা দিন রাত রস রস করছো, রস যে কি বস্তু সে তো আজ বুঝলে। তার না আছে ধর্ম, না আছে কর্ম, না আছে কুলমান। এই নির্লজ্জ নিষ্ঠুর স্বপ্নে সে রসের রসাতল থেকে মানুষকে রক্ষা করবার কি উপায় করেছ?
0: কেন, আমরা তো স্ত্রী লোককে আমাদের চতুঃসীমা থেকে দূরে রেখে নিরাপদে রসের চর্চা করছি।
1: সে তো দেখতেই পাচ্ছি, আমি তোমাদের গুরুর কাছ থেকে কিচ্ছু পাইনি। তিনি আমার উতলা মনকে এক মুহূর্তের জন্য শান্ত করতে পারেননি। আগুন দিয়ে আগুন নেভানো যায় না। তোমাদের গুরু তোমাদের যে পথে চালাচ্ছেন সে পথে ধৈর্য নেই, শান্তি নেই। এই যে মেয়েটা মরল, সেও তো ওই রসের রাক্ষসী তাকে মারল। প্রভু, জোর হাত করে বলি, ওই রাক্ষসীর কাছে আমাকে বলে দিও না, আমাকে বাঁচাও। যদি কেউ আমাকে বাঁচাতে পারে তো সে তুমি। তুমি
2: বলো, বলো আমি কি করতে পারি?
1: তুমি আমার গুরু হও, আমি আর কাউকে মানব না। তুমি আমাকে এমন কিছু মন্ত্র দাও যা সমস্ত চেয়ে অনেক উপরের জিনিস। দোহাই তোমার, আমার দেবতাকে তুমি আমার সঙ্গে মজিও না।
2: তাই হবে।
1: তুমি আমার গুরু, আমার সকল অপরাধ থেকে তুমি আমায় বাঁচাও।

দামিনী, ওকে নিয়ে লোকে তো বলবেই, কাগজে তো লেখালেখি হবেই, এ তুমি আটকাবে কেমন করে? চিরটা কালই তো এমন ধারা, একদিন জাত মানত না, ধর্ম মানত না, জোর গলায় বলতো,

0: আর তারপর তারপর তো তুমি নিজের চোখেই দেখলে, আমি যে আমি শ্রীবিলাস জ্যাঠামশায়ের চেলা, তাকে দিয়ে পর্যন্ত লীলানন্দ স্বামী বাটি পিয়েছে, আর এখন তো দেখছো সেই গুরু থেকেই বিচ্ছিন্ন।
1: এ তো আমি আর চোখে দেখতে পাচ্ছি না শ্রীবিলাস বাবু, স্নান নেই, খাওয়া নেই, চেহারা কি হয়েছে দেখেছো?
0: শচীশ,
1: আমি যাই।
2: বিশ্রী বিশ্রী, আমি না আমি আমি নদীর পাড়ে দিয়েছিলাম, যেন যেন সেখানে কোনো কোনো ডাকের কোনো সাড়া নেই, কোনো কোনো প্রশ্নের কোনো জবাব নেই, বিরাট একটা সীমানা হারা শূন্যতা, পায়ের তলায় কেবল কেবল একটা না পড়ে আছে, তার তার না আছে শব্দ, না আছে গতি, কোথাও কোনো রং নেই, এমনকি এমনকি মাটির রংটাও গেরুয়া নয়। শুনছো বিশ্রী, শুনছো?
0: শুনছি, কিন্তু আমার একটা কথা ছিল।
2: বলো।
0: শচীশ, এতদিন তো গুরুর প্রসাদ পেয়েই কাটালে, পৃথিবীতে মানুষকে বাস করতে গেলে ঘর তৈরি করতে হয়, তাকে রক্ষা করতে হয়, লীলানন্দ স্বামীর সঙ্গ এ সমস্ত তো পাট চুকিয়ে দিয়েছ, এবারে এবারে একটা তো ব্যবস্থা করতে হয়।
2: কি ব্যবস্থার কথা বলছো?
0: কি ব্যবস্থার কথা বলছি, লীলানন্দ স্বামীর আশ্রয় তো আমরা আর নেই, তো তাই বলছি চলো এবার কলকাতায় ফিরে যাই।
2: মিশ্রী মিশ্রী, একদিন বুদ্ধির উপর ভর করেছিলাম, জানো, দেখলাম সেখানে জীবনের সব ভার হয় না, আরেকদিন আরেকদিন রসের উপর ভর করলাম, দেখলাম সেখানে তল বলে জিনিসটাই নেই, বুদ্ধিও আমার নিজের, রসও যে তাই, নিজের উপরে তো নিজে দাঁড়ানো চলে না।
0: তাহলে কি করবে বলো?
2: বরং বরং তোমরা দুজনে যাও, আমি একলাই থাকব। একটা কিনারা যেন পেয়েছি, এখন যদি তার দিশা হারাই তবে আর হয়তো খুঁজেই পাব না।
0: শচীশ, আমি একটা কথা বলি।
2: বলো।
0: বোধহয় তোমার একজন গুরুর দরকার, তাহলে তোমার সাধনা সহজ হবে।
2: চুপ করো, চুপ করো বিশ্রী, চুপ করো। সহজকে সহজকে কিসের দরকার বলো? ফাঁকি সহজ, সত্য কঠিন।
0: তাই তো, সত্যকে পাবার জন্যই পথ দেখাবার একজনের প্রয়োজন।
2: ঠিক সে কথা, কিন্তু কিন্তু আমার অন্তর্যামী, আমার অন্তর্যামী কেবল আমার পথ দিয়েই আনাগোনা করেন, গুরুর পথ দিয়ে শুধু গুরুর আঙিনাতেই যাওয়া যায়।
0: ও,
2: আজ আমি স্পষ্ট বুঝেছি স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহ কথাটার অর্থ কি। আর সব জিনিস পরের হাত থেকে নেওয়া যায় বুঝলে বিশ্রী, কিন্তু ধর্ম ধর্ম যদি নিজের না হয় তবে তা মারে, বাঁচায় না।
0: যে কবি সে মনের ভেতর থেকেই কবিতা পায়, আর যে কবি নয় সে অন্যের কাছ থেকে কবিতা নেয়।
2: আমি কবি।
0: ব্যাস, তবে তো চুকেই গেল।
2: কি চাই?
1: খাবার এনেছি।
2: খাবো না,
1: অনেক দেরি।
2: না,
1: আমি না হয় একটু বসি, তুমি আর একটু পরে।
2: কেন কেন কেন আমাকে তুমি?
1: চলে গেল।
0: দামিনী,
1: খেলো না, কিচ্ছু খেলো না।
0: দামিনী, শচীশের শরীরের জন্য তুমি এত ভাবো কেন?
1: আর কিসের জন্য আমি ভাবতে পারি বলো? আর সব ভাবনা তো নিজেই ভাবছে। আমি কি তার কিছু বুঝি, না আমি তার কিছু করতে পারি?
0: দেখো, মানুষের মন যখন অত্যন্ত জোরে একটা কিছুতে গিয়ে ঠেকে, তখন আপনি তার সমস্ত শরীরের প্রয়োজনটা কমে যায়। তুমি দেখতে পাও না শচীশ এখন কত স্থির হয়ে বসেছে, মনের ভেতর ভেতর একটা লড়াই চালিয়ে যাচ্ছে, ওর মুখ দেখলে কেমন যেন ভয় করে।
2: দামিনী, বিশ্রী বিশ্রী, দামিনী, আমি আমি না আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি, যে মুখে তিনি আমার দিকে আসছেন, আমি যদি সেই মুখেই চলতে থাকি তবে তার কাছ থেকে আমি দূরে চলে যাব। আমি আমি ঠিক উল্টো মুখে চললে তবেই তো মিলন হবে।
0: হিসেব মতো তো সেটাই ঠিক, কিন্তু ব্যাপারটা কি বলতো?
2: হ্যাঁ, আমি বলছি বলছি, তিনি রূপ ভালোবাসেন, তাই তিনি রূপের দিকেই নেমে আসেন, কিন্তু আমরা দেখো শুধু রূপ নিয়েই বাঁচি না, তাই অরূপের দিকে ছুটি।

তিনি মুক্ত, তাই তার লীলা বন্ধনে আমরা বদ্ধ, তাই আমাদের আনন্দ মুক্তিতে। এই কথাটা বুঝি না বলেই তো আমাদের এত দুঃখ। দামিনী, দামিনী, তুমি বুঝতে পারছো না, গান যে করে সে আনন্দের দিক থেকে রাগিনীর দিকে যায়, আর গান যে শুনে সে রাগিনীর দিক থেকে আনন্দের দিকে আসে। আমি আমি সেই গান শুনতে শুনতে হঠাৎ সব বুঝলাম, যেন যেন এতদিন এতদিন তাকে নিজের মতো করে বানাতে গিয়েই ঠকেছি। ওগো আমার প্রলয়, চিরকাল ধরে তোমার মধ্যে আমি আমাকে চুরমার করতে থাকব। বন্ধন আমার নয় বলেই কোনো বন্ধনকে ধরে রাখতে পারলাম না, আর বন্ধন তোমার বলেই তুমিও কোনো কালেই সৃষ্টির বাঁধন ছাড়াতে পারলে না। থাকো থাকো আমার রূপ নিয়ে তুমি থাকো, আমি তোমার অরূপের মধ্যে ডুব দেব। অসীম অসীম তুমি আমার, তুমি আমার, তুমি আমার।

0: বৃষ্টির ছাট আসছে, তাই তোমার জানলাগুলো বন্ধ করে দিলাম।
1: কি এত রাতে চললে কোথায়?

0: ঝড় বৃষ্টি মাথায় করে তুমি নদীর পাড়ে দাঁড়িয়ে? ঘরে চলো, তোমার দুটি পায়ে পুরি, ঘরে চলো।
1: কেন তুমি বারবার করে আসতে আমি?
0: তোমার কাছে কোনো অপরাধ তো করিনি, তবে কেন আমাকে এমন করে শাস্তি দাও? ঠিক আছে, তুমি আমাকে যে শাস্তি দিতে চাও দিও, কিন্তু এখন ঘরে চলো।
1: যাকে আমি খুঁজছি তাকে আমার বড় দরকার, আর কিছু আমার দরকার নেই। এটা তুমি বোঝো না কেন? তুমি আমায় দয়া করো, দয়া করো, তুমি এখান থেকে চলে যাও।
0: বেশ, আগে তুমি ঘরে চলো, আমি তাই যাবো।

0: বিলাসবাবু, তুমি আমার একটা কাজ করবে?
1: বলো।
0: আমাকে কলকাতায় দিয়ে এসো।
1: কলকাতায়? তো কলকাতায় কোথায় যাবে, মাসিমার কাছে?
0: আমার বদনামটার কথা ভাবছ না সে বিলাসবাবু? মাসিমা আমাকে রাখবেন কেন?
1: তাহলে তাহলে কি ভাইদের কাছে গিয়ে উঠবে?
0: না, তারা বড় গরিব।
1: তবে তবে তুমি কোথায় গিয়ে উঠবে?
0: ভাবছি লীলানন্দ স্বামীর কাছে।
1: স্বামীজি? স্বামীজি কি তোমায় নেবেন?
0: খুশি হয়ে নেবেন?
1: দামিনী, দামিনী, একটা পথ আছে, যদি অভয় দাও তো বলি।
0: বলো না শুনি।
1: যদি যদি আমার মতন মানুষকে বিয়ে করা তোমার পক্ষে সম্ভব হয়, তবে
0: ও কি কথা বলছো শ্রীবিলাস বাবু, তুমি কি পাগল হয়েছ?
1: মনে করো না, পাগল হয়েছি। পাগল হলে অনেক কঠিন কথার সহজে মীমাংসা করা যায়, অনেক বাজে কথা এড়িয়ে চলা যায়।

0: বাজে কথা, কাকে তুমি বলো বাজে কথা?
1: এই ধরো লোকে কি বলবে?
0: তাহলে আসল কথা তুমি কাকে বলো?
1: আমাকে বিয়ে করলে তোমার কি দশা হবে?
0: এইটাই যদি তোমার আসল কথা হয় তবে আমি নিশ্চিন্ত। শ্রীবিলাস বাবু, আমার যা দশা তার চাইতে আর কি খারাপ হবে বলো? এখন কি জানো, একটু ঠাঁই, এমনকি একটু পাশ ফিরতে পারলেও বোধহয় বাঁচি।
1: দামিনী, আমি সংসারের অত্যন্ত সাধারণ মানুষদের মধ্যে একজন, এমনকি তার চেয়েও বোধহয় কম, অতি তুচ্ছ। আমাকে বিয়ে করাও যা, না করাও তাই, তাই তোমার ভাবনার কিছু নেই।
0: তুমি যদি সাধারণ মানুষ হতে তবে কিছুই ভাবতাম না। তুমি তো আমাকে জানো।
1: তুমি তো আমাকে জানো।

0: অনেক নদী পর্বতে সমুদ্র তীরে দামিনীর পাশে পাশে ফিরিয়াছি। সঙ্গে সঙ্গে খোল করতালের ঝড়ে রসের টানে বাতাসে আগুন লাগিয়াছে, কিন্তু কলিকাতার এই গলিতে একই হইল। ঘেঁষাঘেঁষি ওই বাড়িগুলো চারিদিকে যেন পারিজাতের ফুলের মতো ফুটিয়া উঠিল। বিধাতা তাঁর বাহাদুরি দেখাইলেন বটে, এই শহরটাই যে বৃন্দাবন, আর এই প্রাণপণ খাটুনিটাই যে বাঁশির তান, এই কথাটাকে ঠিক সুরে বলিতে পারি এমন কবিত্ব শক্তি আমার নাই। আমি কাজের সুবিধার জন্য কিছু ঠাকুর চাকর রেখেছিলাম, দামিনী যথারীতি সবাইকে ছাড়িয়ে দিল, কিন্তু এত খাটুনি তার পক্ষে সম্ভব ছিল না। দামিনী অসুস্থ হয়ে পড়ল। দামিনী, তুমি কিছুতেই হার মানবে না আমার কাছে, পণ করে বসে আছো না?
1: হার তোমার কাছে? কেউ কোনোদিন জিতেও তোমার কাছে জিততে পারে না, তা কি তুমি জানো না?
0: তুমি বুকে একটা ব্যথা নিয়ে বেড়াচ্ছ, কোনোদিন কোনোদিন আমাকে জানতে দিলে না, কেন তুমি আমাকে বলোনি এই ব্যথাটার কথা?
1: বলিনি, কাউকে বলিনি, কেমন করে বলি? এই ব্যথা আমার গোপন ঐশ্বর্য, আমার পরশমণি। এই যৌতুক নিয়ে তবে তো আমি তোমার কাছে আসতে পেরেছি, নইলে আমি কি তোমার যোগ্য?
0: দামিনী, দামিনী, তুমি
1: না না, আজ আমায় বলতে দাও। সেই প্রথম ধাক্কাটা আমার জীবনে কি করে এলো, সেদিনের কথা আমার খুব মনে পড়ে। সমুদ্রের ধারে বালির ওপরে আমরা তিনজন বসে, তুমি, শচীশবাবু, আমি আর ছিলেন স্বামীজি। স্বামীজি গান গাইছিলেন, দেখা তোমার হোক বা না হোক, তাহার লাগি করব না শোক। ক্ষণিক তুমি দাঁড়াও, তোমার চরণ ঢাকিয়ে লোকে সে আমায় যেন তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল। সেই কলি দুটো সেদিন সেদিন আমাদের ফিরে যাওয়া হলো না, যে যেখানে পারল শুয়ে পড়ল। তারপর বার বার আমার অন্তরাত্মা সেই চরণ দুটির জন্যে উন্মুখ হয়ে উঠল। আমি গিয়ে লুটিয়ে পড়লাম তার পায়ে। শচীশবাবু, তোমার সেই যৌ

0: বুকে করে নিয়ে আমি ফিরলাম। কেমন করে বলি আমার সেই গোপন ঐশ্বর্যের কথা।
1: শচীশের ডায়েরি থেকে আমি জেনেছি, এতদিন বলিনি, আজও বলতে পারলাম না। শচীশ তার ডায়েরিতে লিখেছিল, গুহার মধ্যে অনেকগুলি কামরা আছে, তাহার মধ্যে একটিতে কম্বল পাতিয়া শুইলাম।
2: সেই গুহার অন্ধকারটা যেন একটা কালো জন্তুর মতো, তার ভিজা নিঃশ্বাস যেন আমার গায়ে লাগিতেছে। আমার মনে হইল সে যেন আদিমকালের প্রথম সৃষ্টির প্রথম জন্তু। তার চোখ নাই, কান নাই, কেবল একটা মস্ত ক্ষুধা আছে। সে অনন্তকাল এই গুহার মধ্যে বন্দি, সে নিঃশব্দে কাঁদে। মনে হইল সেই আদিম জন্তুটা আমাকে তার লালা সিক্ত কবলের মধ্যে পুড়িয়াছে। এক সময় সেই তন্দ্রাবেশের ঘোরে আমার পায়ের কাছে প্রথমে একটা ঘন নিঃশ্বাস অনুভব করিলাম। ভয়ে আমার শরীর হিম হইয়া গেল। সেই আদিম জন্তুটা তারপরে কিসে আমার পা জড়াইয়া ধরিল। প্রথমে ভাবিলাম কোনো একটা বুনো জন্তু, কিন্তু তাদের গায়ে তো রোঁয়া আছে, এর রোঁয়া নাই। আমার সমস্ত শরীর যেন কুঞ্চিত হইয়া উঠিল। ভয়ে ঘৃণায় আমার কণ্ঠ রোধ হইয়া গেল। আমি দুই পা দিয়া তাহাকে ঠেলিতে লাগিলাম। মনে হইল সে আমার পায়ের উপর মুখ রাখিয়াছে। আমি পা ছড়িয়া ছড়িয়া তাকে লাথি মারিলাম। প্রথমে ভাবিয়াছিলাম তার গায়ে রোঁয়া নাই, কিন্তু হঠাৎ অনুভব করিলাম আমার পায়ের উপর এক রাশি কেশর আসিয়া পড়িয়াছে। ধড়ফড় করিয়া উঠিয়া বসিলাম। অন্ধকারে কে চলিয়া গেল? একটা কি যেন শব্দ শুনিলাম, সে কি চাপা কান্না?
0: আমি একটা স্বপ্নের মধ্যে ছিলাম, কেবল একটা ধাক্কার অপেক্ষা ছিল আমার। সেই তুমি, আর এই তুমির মাঝখানে ওটা কেবল একটা ঘোর ছিল।
1: দামিনী, দামিনী কেমন করে তোমার ঘোর ভেঙেছিল আমি জানতে চাই না তো। এই তুমি আমার কাছে এসেছো, তাতেই তো আমি ভরে গিয়েছি। তোমার ছোঁয়ায় এই সামান্য মানুষটা এক মুহূর্তে অসামান্য হয়ে উঠেছে।
0: তোমায় আমি কি বা দিতে পারলাম?
1: তুমি জানো না তাই এমন কথা বলছো। আচ্ছা দামিনী, ডাক্তাররাও যখন বলছে হাওয়া বদলের প্রয়োজন, তখন চলো কোথাও যাই।
0: সেই ভালো, আমি যেখান থেকে এই ব্যথা নিয়ে এসেছি সেখানেই চলো। সেখানে তো হাওয়ার অভাব নেই।

0: আবার মাঘের পূর্ণিমা ফাল্গুনে পড়ল। অশ্রুর বেদনায় জোয়ারে ভরা সমুদ্র ফুলে ফুলে উঠছে। সেই দিনে দামিনী আমার পায়ের ধুলো নিয়ে বলল,
1: সাধ মিটিল না, জন্মান্তরে আবার যেন তোমাকে পাই।
0: দামিনী দামিনী,

এতক্ষণ শুনলেন নাটক চতুরঙ্গ, কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ ও প্রযোজনা গীতা গঙ্গোপাধ্যায়, অভিনয়ে শঙ্কর ঘোষ, শ্যামল ঘোষ, অজিত বন্দ্যোপাধ্যায়, শিপ্রা ঘোষ, ধীরেন দে, সন্তু বোস, ভানু চট্টোপাধ্যায়, শুক্লা বন্দ্যোপাধ্যায়, সত্যভামা দাস ও অমলেন্দু বোস। রবিবাসরের নাটকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী শিলিগুড়ি একটু পরেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে বাংলা এবং পরে স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশজুড়ে উন্নত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ অভিযান গতি লাভ করেছে। আকাশবাণীতে আজ মন কি বাতের 137তম পর্বে তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর স্বনিধি যোজনার সঙ্গে দেশজুড়ে প্রায় 35 লক্ষ মহিলা যুক্ত হয়ে আত্মনির্ভর হয়ে উঠেছেন বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। আসন্ন উৎসবের মরশুমে আরও একবার দেশে তৈরি পণ্য ব্যবহারের কথা শ্রী মোদী স্মরণ করিয়ে দিয়েছেন। উজবেকিস্তান সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাশখান্দে সেদেশের রাষ্ট্রপতি শওকত মির্জিওয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। নেপালে বিধ্বংসী হর্পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 734। বন্যা বিধ্বস্ত নেপালে ভারত 68.5 মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশজুড়ে উন্নত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ অভিযান গতি লাভ করেছে। আকাশবাণীতে আজ মন কি বাতের 137তম পর্বে শ্রী মোদী বলেন, মাদকমুক্ত যুব সমাজ ও নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে এই অভিযানে বহু মানুষ, বিশেষ করে তরুণরা, বিপুল সংখ্যায় সামিল হচ্ছেন। যুব সমাজের সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং উন্নত ভারতের জন্য এই সম্মিলিত উদ্যোগের প্রশংসা করেন তিনি। মাদকাসক্তি কেবল একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, এর পরিণাম সম্পূর্ণ পরিবার এবং গোটা সমাজ কেই ভুগতে হয়। মাদকমুক্ত ভারত গড়ার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান শ্রী মোদী।
1: নশা মুক্ত যুবা ফর বিকশিত ভারত ইয়ে অভিযান ইস সময় পুরে দেশ মে তেজি সে আগে বড় রহা হ্যায়। ইসকা লক্ষ্য বিলকুল সাফ হ্যায়, নশা মুক্ত যুবা, ড্রগ ফ্রি ইন্ডিয়া। বহুত সারে লোক, বিশেষকর হামারে যুবা, বহুত বড়ি সংখ্যা মে ইসকা হিসসা বন রহে হ্যায়। আখির ইয়ে ভারত কে যুবাও কি হেলথ, উনকি হ্যাপিনেস আর উজ্জ্বল ভবিষ্য কে লিয়ে হি হামারা সামূহিক সংকল্প হ্যায়।
0: পিএম স্বনিধি যোজনার মাধ্যমে লক্ষ লক্ষ মহিলা স্বনির্ভর হয়ে উঠছেন বলে প্রধানমন্ত্রী জানান। দেশজুড়ে প্রায় 35 লক্ষ মহিলা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে নিজের ব্যবসার প্রসার ঘটিয়েছেন।

0: সঙ্গে তিনি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ববিতা শর্মা এবং বেঙ্গালুরুর টি এস নিনগাম্বার কথা উল্লেখ করেন। তিনি বলেন, একজন মহিলার ব্যবসার প্রসার ঘটলে তাঁর পরিবারের ভবিষ্যৎ শক্তিশালী হয়, সন্তানরা উন্নত শিক্ষার সুযোগ পায়, সংসারের প্রয়োজনও মেটে। আজকের মন কি বাতে শ্রীমোদী স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরে বলেন, কোনো একটি স্থান পরিচ্ছন্ন রাখার সংকল্প সেই জায়গার পরিচিতিকেই আমূল বদলে দেয়। দেশের বিভিন্ন প্রান্তে স্বচ্ছতা বিষয়ক যাবতীয় প্রচেষ্টা সকলকে অনুপ্রেরণা যোগাচ্ছে। সম্প্রতি অমরনাথ যাত্রায় 400 মেট্রিক টনের বেশি বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ করা হয়েছে বলে তিনি জানান।
1: স্বচ্ছতা কি এক বহুত বড়ি খুবই হতি হ্যায়, জব কিসি জগহ কো স্বচ্ছ রাখনে কা সংকল্প वहां के लोगों का अपना संकल्प बन जाता है तो बदलाव केवल साफ सफाई तक सीमित नहीं रहता, इससे उस जगह की पूरी पहचान ही बदल जाती है। देश के अलग अलग हिस्सों में स्वच्छता के लिए ऐसे प्रयास हमें निरंतर प्रेरणा देते हैं।
0: বর্তমানে দেশের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছাড়িয়ে মহাকাশ পর্যন্ত বিস্তৃত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মেয়েদের ক্ষমতায়নে গৃহীত উদ্যোগ মিশন শক্তিস্যাটের মাধ্যমে 108টি দেশের 12,000 ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার ও উদ্ভাবনের সুযোগ পাচ্ছেন।
1: আজ আমাদের বেটিয়ো কে স্বপ্ন কি উড়ান ধরতি সে নিকল কর অন্তরিক্ষ তক পৌঁছ রহি হ্যায় আর আপকো ইয়ে জানকর গর্ব হোগা কি ভারত এসে সপনে দেখনে ওয়ালি দুনিয়া কি হাজারো বেটিয়ো কো এক সাথ জোড় রহা হ্যায়। ইস প্রয়াস কা নাম হ্যায় মিশন শক্তি সেট। ইসকে মাধ্যম সে 108 দেশো কি 12,000 ছাত্রাও কো স্যাটেলাইট টেকনোলজি শিখনে আর ইনোভেশন কে ক্ষেত্র মে আগে বড়নে কা অবসর মিল রহা হ্যায়।
0: ভারত ছাড়ো আন্দোলন, স্বাধীনতা দিবস, দেশ বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস, জাতীয় হস্তশালিত তাঁত দিবস ও জাতীয় মহাকাশ দিবস সহ একাধিক কারণে চলতি মাস বিশেষ গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। শ্রীমোদী বলেন, এর সঙ্গে জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পূর্তি চলতি বছরকে আরও স্মরণীয় করে তুলেছে। এবছর 8 কোটিরও বেশি তিরঙ্গা সেলফি আপলোড করা হয়েছে। সূর্যপথ তিরঙ্গা কর্মসূচির মাধ্যমে চলতি বছরে জাতীয় পতাকা বিশ্বজুড়ে এক অনন্য যাত্রায় সামিল হয়েছে।
1: তিরঙ্গে কা ইয়ে উৎসব কেবল ভারত তক হি সীমিত নহি রাহা, ইস সাল সূর্যপথ তিরঙ্গা কে জরিয়ে হামারা তিরঙ্গা দুনিয়া ভর কি এক অনোখি যাত্রা পর নিকলা। फिजी के सुआ में सूरज की पहली किरण के साथ तिरंगा फहराया गया। इसके बाद एशिया, अफ्रीका, यूरोप और फिर अमेरिका के सैन फ्रांसिस्को तक इंडियन मिशन्स और पोस्ट पर तिरंगा लहराता गया। आप कल्पना कर सकते हैं ये दृश्य कितने अद्भुत रहे होंगे।
0: শ্রীমোদী মুম্বাইয়ের কৃষ্ণা শেষাদ্রির কথা আজকের মন কি বাতে সকলের সামনে তুলে ধরেন। তিনি একটি অনন্য ওয়েবসাইট তৈরি করেছেন, যেখানে কোনো একটি বছর নির্বাচন করলে সেই সময় ভারতে কোন শাসকের রাজত্ব ছিল তা সহজেই জানা যাচ্ছে। www.bharatrajya.com এই ওয়েবসাইটটির মাধ্যমে শুধু ইতিহাসের ছাত্রছাত্রীরাই উপকৃত হচ্ছেন না, সাধারণ মানুষও দেশের অতীত সম্পর্কে জানতে পারছেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী 3রা সেপ্টেম্বর কিংবদন্তী মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপিত হবে। তিনি বলেন, উত্তম কুমার বহুদা বিস্তৃত অভিনয় প্রতিভা মানুষের হৃদয়ে চিরকাল বিরাজ করবে। উত্তম কুমারের কথা ভেবেই বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায় তাঁর নায়ক সিনেমার চিত্রনাট্য রচনা করেছিলেন বলেও শ্রীমোদী উল্লেখ করেন। উৎসবের মরশুমে আরও একবার দেশে তৈরি পণ্য ব্যবহারের কথা স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভোকাল ফর লোকালের দৃষ্টিভঙ্গি স্থানীয় পণ্যের বাজারকে প্রসারিত করে। উজবেকিস্তান সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাশখান্দে সেদেশের রাষ্ট্রপতি শওকত মির্জিওয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। রাষ্ট্রপতি প্রাসাদে আয়োজিত এই বৈঠকে উভয় নেতা ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল যোগাযোগ, জ্বালানি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করেছেন। বৈঠক শেষে কয়েকটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী আজ প্রথমে যোগ ফেডারেশন অব উজবেকিস্তানের আয়োজনে একটি যোগাসনের কর্মসূচিতে অংশ নেন। এরপর তিনি রাষ্ট্রপতির প্রাসাদে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালে হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 734। 320 জন বিদেশি নাগরিক সহ প্রায় 2,500 মানুষ এখনও নিখোঁজ। বিপর্যয়ের পঞ্চম দিনে আজও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, চিতওয়ান থেকে 259, পূর্ব নাওয়ালপারাশি থেকে 184, পশ্চিম নাওয়ালপারাশি থেকে 82

0: এবং গোর্খা জেলা থেকে 58টি দেহ উদ্ধার হয়েছে। দুর্যোগ কবলিত জেলাগুলি থেকে 8,186 জনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নেপাল সরকার ভোতেকোশী নদীতে নতুন করে বন্যার সতর্কতা জারি করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নেপালে আকস্মিক বন্যা বিপর্যয়ের পর এ পর্যন্ত 108 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে।
1: দোনো দেশ সামরিক সাঝেদারি হাজকে বাতচিত সাঝেদারি মে ওর বল মিলে গা নয় নয় মুদ্দো পর বাতচিত হোগি দোনো দেশকে বিচ মে বাত ইয়ে চল রহি হ্যায় কি।
0: হরপাবানে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে ভারত নিরবচ্ছিন্ন সহযোগিতা প্রদান করছে। 11 টন ত্রাণ সামগ্রী নিয়ে চতুর্থ বিমানটি কাঠমান্ডুতে পৌঁছেছে। বন্যা বিধ্বস্ত নেপালে ভারত 68.5 মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। একই সঙ্গে উদ্ধার কাজে সহায়তার জন্য কারিগরি দল, ফরেন্সিক বিশেষজ্ঞ এবং প্রয়োজনীয় সরঞ্জামও পাঠানো হয়েছে। কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, নুয়াকোট জেলার ত্রিশুরি এলাকায় জলবিদ্যুৎ প্রকল্পের সুরঙ্গে উদ্ধার কাজ চালানোর জন্য এ সংক্রান্ত একটি বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য ভারত থেকে ইতিমধ্যেই ফরেন্সিক বিশেষজ্ঞ প্রয়োজনীয় সরঞ্জাম সেখানে পৌঁছেছে। বন্যা কবলিত এলাকায় যোগাযোগ ব্যবস্থায় স্বাভাবিক করার লক্ষ্যে 42টি বেইলি ব্রিজ তৈরির জন্য সহযোগিতা চেয়েছে নেপাল। নেপালের কাছে তিব্বতে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। চীনা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী বেশ কয়েকজন ভারতীয় সহ 546 জন এখনও নিখোঁজ। চীনে ভারতীয় দূতাবাস জানিয়েছে, হরপাবানে নিখোঁজদের সম্পর্কে তথ্য জানতে বা ক্ষতিগ্রস্ত বিদেশি নাগরিকদের সাহায্যের জন্য তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল কর্তৃপক্ষ দুটি বিশেষ 24 ঘণ্টার হটলাইন নম্বর খুলেছে। এগুলি হল 0086-891-681-7165 এবং 0086-183-0802-6705। অবিরাম বৃষ্টির জেরে বালেশ্বরের সুবর্ণরেখা নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় উত্তর ওড়িশায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশা উপকূলের উপর সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। এই নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে IMD জানিয়েছে। মহিলাদের টি-20 এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30। পুরুষদের FIH হকি বিশ্বকাপের ফাইনালে বেলজিয়ামের ওয়াভরেতে বেলফিয়াস হকি অ্যারেনায় বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি স্পেনের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:00। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশজুড়ে উন্নত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ অভিযান গতি লাভ করেছে। আকাশবাণীতে আজ মন কি বাতের 137তম পর্বে তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীতে আজ তাঁর 137তম মন কি বাত অনুষ্ঠানে সর্বনাশা নেশার বিরুদ্ধে যুব সমাজকে লড়াই করার আহ্বান জানান। নেশামুক্ত জীবনের লক্ষ্যে প্রধানমন্ত্রী সঙ্গীতজ্ঞ, থিয়েটারের দল, ছাত্রছাত্রী সকলের কাছেই সৃজনশীল কাজের মাধ্যমে নেশামুক্ত ভারত গঠনের ডাক দেন।
3: নেশামুক্ত ভারত কে লিয়ে ক্যা আপ কোই পাওয়ারফুল স্লোগান বানা সকতে হ্যায়? कि हमारे यंग म्यूजिशियंस ऐसे सॉन्ग्स बना सकते हैं जिनमें ड्रग फ्री लाइफ का मैसेज हो? क्या स्टूडेंट्स और थिएटर ग्रुप दिल को छू लेने वाले शॉर्ट प्लेज लिख सकते हैं जिनमें ड्रग्स के खतरों के साथ साथ उनसे बाहर निकलने का रास्ता भी हो? हमारे देश में बेहतरीन कंटेंट क्रिएटर्स की कमी नहीं है। मेरा आग्रह है कि वे अलग अलग भाषाओं में ऐसा कंटेंट बनाएं जिससे इस दिशा में समाज को मदद मिले।
2: প্রধানমন্ত্রী কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা মহানায়ক উত্তম কুমারের আসন্ন জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বলেন, কঠোর পরিশ্রম করে তিনি বিভিন্ন চরিত্রকে জীবন্ত করে তুলতেন, মানুষের হৃদয়ে তাঁর স্থান চিরকালীন।
4: উত্তম কুমারজি এক ভার্সেটাইল অ্যাক্টর থে জো আপনে অভিনয় সে লোগোকে দিলো মে রস বস গয়ে। ফিল্ম লভার্স কা মাননা হ্যায় কি শ্রীমান সত্যজিৎ রে নে ফিল্ম নায়ক দ্য হিরো কি পুরি স্ক্রিপ্ট মহানায়ক উত্তম কুমার জি কো ধ্যান মে রাখকর লিখি থি। মে একবার ফির মহানায়ক উত্তম কুমার জি কো শ্রদ্ধাঞ্জলি অর্পিত করতা হুম। বে হমেশা হম সবকে দিলো পর রাজ করতে রহেঙ্গে। মহানায়ক উত্তম কুমার চিরদিন মানুষের হৃদয়ে রাজ করবেন।
2: প্রতি মাসের এই বেতার অনুষ্ঠানে শ্রী মোদী PM স্বনিধি যোজনার কথা উল্লেখ করেন। লক্ষ লক্ষ মহিলার ক্ষমতায়নের পথে এই যোজনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। স্বল্প পুঁজিতে ব্যবসা করার দিশা দেখিয়েছে এই যোজনা। দেশে 35 লক্ষ মহিলা এর মাধ্যমে যুক্ত হয়ে ব্যবসা বাণিজ্য করছেন।
4: লাখো মাতা

0: और बहनों को पीएम स्वनिधि योजना से नई ताकत मिल रही है। महिला सशक्तिकरण के इस पहलू की उतनी चर्चा नहीं होती जितनी होनी चाहिए। पीएम स्वनिधि योजना की लाभार्थियों में करीब 46% महिलाएं हैं, यानी देश भर में लगभग 35 लाख महिलाएं इस योजना से जुड़कर अपने कारोबार को आगे बढ़ा रही हैं।
1: এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপলক্ষে 8 কোটিরও বেশি ত্রিবর্ণরঞ্জিত পতাকার সঙ্গে সেলফি আপলোড হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান। ত্রিবর্ণরঞ্জিত পতাকা নিয়ে দেশবাসীর উচ্ছ্বাস ভালোবাসা কখনো ভুলবার নয়। এই উৎসব শুধুমাত্র ভারতবর্ষেই সীমাবদ্ধ থাকেনি, এবছর সূর্যপথ তিরঙ্গা অভিযানের মাধ্যমে আমাদের ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা বিশ্বে এক অনন্য যাত্রাপথে পাড়ি দিয়েছে যা অভিনব। প্রধানমন্ত্রী বলেন, অমরনাথ যাত্রাতে এবছর স্বচ্ছতার এক চমকপ্রদ ছবি দেখা গেছে। দুর্গম রাস্তায় হাজার হাজার কর্মী দিনরাত সেবা করে চলেছেন, পরিচ্ছন্নতা রক্ষায় তাদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। মন কি বাত প্রসঙ্গে প্রাক্তন সেনাকর্তা হুগলি জেলার উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী বলেন, স্বাধীনতা উত্তর ভারতের কোনো প্রধানমন্ত্রীর মানুষের সঙ্গে যোগাযোগের রাস্তা ছিল না। প্রধানমন্ত্রী ভারতের কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। নেপালে ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছেন বসিরহাটের বাসিন্দা অনুকূল পোদ্দার এবং তার স্ত্রী রেবা রায় পোদ্দার। জানা গেছে, বিপদ আঁচ করতে পেরে তাদের চালক গাড়ি বিপর্যয়স্থল থেকে দ্রুত নিরাপদ জায়গায় নিয়ে যান, ফলে অনুকূলবাবুর পরিবার সহ 22 জন পর্যটকের প্রাণ রক্ষা পায়। আজই ওই দম্পতি বাসভবনে ফিরেছেন। এদিকে নেপালে ঘুরতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়া আরামবাগের 65 জন পর্যটক সম্পূর্ণ নিরাপদে রয়েছেন। তবে মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠার এখনও সন্ধান না মেলায় উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দলীয় প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে আজ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে যাচ্ছেন। সেখানে একটি হোটেলে দলীয় প্রশিক্ষণ শিবিরে যোগ দেবেন তিনি। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, ভিভি জিরামজি প্রকল্পে ইচ্ছুক ব্যক্তিরা সকলেই কাজ পাবেন। প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেছে। শ্রী ঘোষ মালদা থেকে গতরাতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে আসেন, আজ সেখানে তার একটি দলীয় কর্মসূচি রয়েছে। এদিকে হুগলির জনাই পঞ্চায়েতে ভিভি জিরামজি প্রকল্পে ইতিমধ্যেই 110 জন নাম নথিভুক্ত করেছেন। কলকাতার উত্তর বন্দর থানার পিকে ঠাকুর ঘাটের সামনে গতকাল রাতে সন্তোষ চৌধুরী নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে অমিত ওরফে কার্তিক সনকরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। অভিযুক্তকে গ্রেফতার করতে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের ওপর একটি নিম্নচাপ অবস্থান করছে, এর ফলে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর বিকেল 5:10।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

গণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস ২০২৭, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
2: আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন ভাওয়াইয়া গান, শিল্পী হরেন রায়।

এতক্ষণ ভাওয়াইয়া গান শুনলেন হরেন রায়ের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি এবং পরে হিন্দি সংবাদ।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়া ম্যাপ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। একটু পরেই কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি অনুষ্ঠান।

0: গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: श्रोताहरू अब प्रस्तुत गर्न लागिरहेछौ लोकगीत ज्योति बेला लामाको स्वरमा।

প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: श्रोताहरू, यो आवाज थियो बसन्ती बाला लामा र रमेश गुरुङको। सुन्दै हुनुहुन्थ्यो लोकगीतको कार्यक्रम। हामी आकाशवाणीको नेपाली प्रसारण सेवा केन्द्रबाट बोलिरहेछौ र पो प्रस्तुत गर्न लागिरहेछौ फिल्म संगीतको कार्यक्रम।
1: आकाशवाणी सिलगढी अनुष्ठान सुनछेन मिडियामय 421.9 मिटार अर्थात 711 किलोहर्टज एवं न्यूज अन एआईआर एपे। परवर्ती घोषणा একটু পরে।
2: আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে অনুষ্ঠান প্রান্তিক।
3: লেখক পঙ্কজ ঘোষের কলমে পড়ুন অন্ধনগর ও চাঁদের বাগানবাড়ি। বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন এই নম্বরে 87594-63648। নম্বরটি আবারও বলছি 87594-63648। সংগ্রহে রাখুন পঙ্কজ ঘোষ প্রণীত কবিতার বই অন্ধনগর ও চাঁদের বাগানবাড়ি। যোগাযোগের নম্বর 87594-63648। নম্বরটি আবারও বলছি 87594-63648।

কবি শুভ্রদীপ রায়ের কলমে পড়ুন তরুণ সন্ন্যাসী ও ইনোকিয়ান সিজন। বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন এই নম্বরে 8389966046। নম্বরটি আবারও বলছি 8389966046। কবি শুভ্রদীপ রায়ের কলমে পড়ুন তরুণ সন্ন্যাসী ও ইনোকিয়ান সিজন। বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন এই নম্বরে 8389966046। নম্বরটি আবারও বলছি 8389966046।

0: নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুদের, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাহিত্যের আসর প্রান্তিক। প্রান্তিকের এই পর্বে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন এই প্রজন্মের দুজন উদীয়মান কবি শুভ্রদীপ রায় এবং পঙ্কজ ঘোষ। শুভ্রদীপবাবু, আপনাকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে।
1: নমস্কার দিদি, যারা শুনছেন সেই শ্রোতা বন্ধুদেরও জানাই অনেক স্বাগত।
0: পঙ্কজবাবু, আপনাকেও অনেক স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে।
2: দিদি, আপনাকেও নমস্কার এবং যারা অনুষ্ঠান শুনছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি।
0: প্রথমেই চলে যাই শুভ্রদীপবাবুর কাছে। আমি প্রথমে জানতে চাইব যে কবি থেকে লেখালেখি শুরু করেছেন এবং কি দিয়ে, কবিতা না গল্প?
1: লেখালেখি শুরু দিদি প্রায় অনেক ছোট থেকেই, বলতে পারেন আমি যখন হোস্টেলে থাকতাম তখন থেকেই লেখালেখি শুরু। প্রথম কিন্তু আমি একটা প্রবন্ধই লিখেছিলাম ক্লাস এইটে থাকতে, তারপর ধীরে ধীরে কবিতাতেই চলে আসা। গল্প তেমন কোনোদিন লিখিনি, মূলত কবিতা এবং সিনেমা বলুন বা আলোচনামূলক লেখা এতেই স্বচ্ছন্দ্য বোধ করি।
0: মানে ক্রিটিক্স টাইপের?
1: হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন।
0: তাহলে কবিতাতেই স্বচ্ছন্দ বেশি?
1: একদম।
0: তাহলে জানতে চাইবো মানে আপনার কাছে যে আধুনিক কবিতার সংজ্ঞা কি এবং এই আধুনিক কবিতা নিয়ে আপনার ভাবনাটা জানতে চাইবো।
1: আধুনিক কবিতা বলতে দিদি সেরকমভাবে সংজ্ঞায়িত করা যায় কিনা আমার ঠিক জানা নেই। বিশ্ব জুড়ে লেখালেখির পরিপ্রেক্ষিতে বলতে পারি মোটামুটি ধরুন 1890 থেকে 1950 পর্যন্ত আধুনিক মডার্ন লিটারেচার বলতে যেটা বোঝে সেটা চলে আসছে, এবং সে সময় ইংরেজি সাহিত্য তো একদম মধ্য গগনে। ধরুন টিএস এলিয়ট, এজরা পাউন্ড, এরাই কিন্তু আধুনিক কবিদের প্রধান জনক বলা যায়। এবং সে সময় প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে, তার পরবর্তী সময়ে যা সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, মানুষের মনোজগতের অবস্থা, এগুলোই কিন্তু আধুনিক কবিতায় উঠে এলো। এবং তারা প্রথম যেটা লক্ষ্য করলেন, এই যে মানুষের মনে এত কষ্ট, দ্বন্দ্ব, দ্বিধা, আঘাত, এই সমস্ত আধুনিক কবিতায় উঠে আসতে থাকলো। পূর্ববর্তী যে ধরুন রাইমিং, ছন্দের যে ব্যাপারটা, সেটা কিন্তু আধুনিক কবিতায় ধীরে ধীরে একদম মুছে গেল, ফ্রি ভার্স চালু হলো। তার পরবর্তী সময় আসলো পোস্ট মডার্ন কবিতা বলতে পারেন, বা পোস্ট মডার্ন সাহিত্য। সেখানে কবিতা আরও বিক্ষিপ্ত হয়ে গেল, সেখানে সেন্টেন্স ফরমেশন আলাদা হয়ে গেল, কবিতার মধ্যে ঢুকতে থাকলো ধরুন গদ্যের একটু অংশ, বিভিন্ন পুরাণ ইমেজ সেগুলোকে ভেঙে ভেঙে একটা ফ্র্যাগমেন্ট মিলিয়ে কবিতার চলন চলতে থাকলো। আমাদের বাংলাও তার বাইরে না। আধুনিক যুগের কবি বলতে আপনি জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, বিষ্ণুদে, এদের কথা বলতে পারেন।
0: রবীন্দ্রনাথও শুরু করেছিলেন।
1: রবীন্দ্রনাথ অবশ্যই, অবশ্যই রবীন্দ্রনাথ অবশ্যই আধুনিক কবি।
0: এবং মাইকেল ধীরে ধীরে যে ছন্দ যেটা কেটে গেছিল, মাইকেল আবার কিছুটা হলেও তো নিয়ে এসেছিলেন।
1: নজরুলকেও আধুনিক কবি বলতে পারি
0: নিশ্চয়ই।
1: তার পরবর্তী সময় যখন ধরুন পোস্ট মডার্ন কবিদের কথা বলছেন বা আধুনিক কবিতা, আমি পরবর্তী সময়ের বিষ্ণুদে, এমনকি সুনীল গাঙ্গুলী, শক্তি চট্টোপাধ্যায়, এদের কথাও বলতে পারি
0: নিশ্চয়ই।
1: আর পোস্ট মডার্ন কবিদের কথা বলতে গেলে প্রথমেই যার কথা মাথায় আসে তিনি হচ্ছেন মলয় রায়চৌধুরী এবং তার দাদা সমীর রায়চৌধুরী, প্রভাত চৌধুরী, এবং আমাদের সময়ে দাঁড়িয়ে কবি বিজয় দে, সমর চক্রবর্তী, সুজিত দাস, সেবন্তী ঘোষ, এরা প্রত্যেকে কিন্তু আমি মনে করি
0: ভীষণ ভালো উঁচু দরের
1: পোস্ট মডার্ন কবি, এবং তাদের কবিতার মধ্যে সেই সম্পূর্ণ বিষয়গুলি যেটা পোস্ট মডার্নিজমের মূল বিষয় সেগুলো সম্পূর্ণরূপে দেখা যায় তাদের কবিতায়।
0: খুব সুন্দর ব্যাখ্যা করলে। আপনার একটা কবিতা এবার শুনব।
1: প্রথম কবিতা পড়ছি, কবিতার নাম অঘড়ি। পূব দিকে সাদা করটি রঙের আলো, পিছনে নামছে সন্ধ্যার মতো ঘোর, পৃথিবীর শেষ শ্মশানের মাঝখানে বসে আছি শুধু দুই মৃতদেহ চোর। জয়গোস্বামী সৎকার গাথা। জুলাইয়ের বৃষ্টিতে শহরের স্ট্রিট ল্যাম্প ভিজে যায়, চুঁইয়ে চুঁইয়ে পড়তে থাকে তরল নিয়ন, মায়াপ্রপঞ্চের গভীর পুকুরের তফাতে দাঁড়িয়ে তরুণ সন্ন্যাসী মন্ত্র পড়তে থাকে, আসাদো মা সদ্গময়ো, তমসো মা জ্যোতির্গময়ো। আলো ভিসারি সেই মন্ত্রকণ্ঠ ঘুরে বেড়ায় শাহুর পাড় জুড়ে, দূরে কোথাও বাজছে ঘর ভাঙার গান, নরম দেওয়াল ভেসে যায় জলের তোরে। তরুণ সন্ন্যাসী উনুনের আগুনে গুঁজে দেয় বিলাস বেসন আর কামনার কাঠ, এক মুহূর্তে জ্বলে ওঠে যেন চিতা। এই চিত্র দেখে

0: দেখে আমার প্রিয়জনের সৎকার মনে পড়ে যায়, প্রিয় সম্পর্কের সৎকারও মনে পড়ে যায়, প্রজ্বলন পরবর্তী নতুন জলধারায় স্নান। কিন্তু তরুণ সন্ন্যাসী নির্বিকল্প সমাধিতে বিলীন, মৃত সোহাগের ওপর বসে তার একনিষ্ঠ তন্ত্র সাধনা। সময় বয়ে যায়, আমার আর সাধন ভজন হয় না, গোপন বাঙ্কার থেকে ভেসে আসে মারণ বান। আঘাত রুখতে তরুণ সন্ন্যাসী বেছে নেয় ইনোকিয়ান সিজিল, তার জ্ঞানলব্ধ পুঁথি কেউ হাতে তুলে নেয় না, কিছু প্রাচীন সাধক ছাড়া। নলেজ পাওয়ার নেক্সাসের এই উতল শ্মশানে তার ধুনির চিরপ্রণম্য অগ্নিটি নির্বিকার জ্বলে। দক্ষিণমুখী যে হাওয়ায় বাকি সব যোগীদের কৌপি নুড়ে যায়, সেই খল বায়ুও তরুণ সন্ন্যাসীর ভয়ে দিকবদল করে। আমিও মাঝে মাঝে মোহমায়ার সুতো ছিঁড়ে তরুণ সন্ন্যাসীর কুটিরে যাই, সন্ধ্যান্নিকের পর তার সাত্ত্বিক রাত্রি যাপন। চরাচরের সমস্ত আধার তার কাছে রাত্রির পাঠ নিতে আসে। দহনকার্য চলাকালীন তরুণ সন্ন্যাসী সকল মৃতদেহের কানে কানে বীজ মন্ত্র দিয়ে যায়। পাপের বসন খুলে আবুক নেমে যায় সাহুর পুণ্যতোয়া জলে। ধীরে ধীরে শান্ত হয়ে আসে রক্তস্রোত, দৃঢ় পায়ে হেঁটে এসে শেষ শয্যায় শুয়ে পড়ি। ঘৃত চন্দনের সুবাসে ঘোর লেগে যায়, ঈষৎ ফাঁক করা আমার মুখে আগুন লেপে দেয় তরুণ সন্ন্যাসী। ঘণ্টার ধ্বনির সাথে সঙ্গ দেয় তার গমগমে মন্ত্রোচ্চারণ, ধর্মাধর্ম সমায়ুক্তং লোভ মোহ সমাবৃতম দহ্যং সর্বগাত্রাণি দিব্যান লোকান সগচ্ছত।
1: বাহ, এই কবিতাটা আমাকে মানে এই মুহূর্তে একটা ঘোরের মধ্যে যেন ছিলাম। আশা করি শ্রোতা বন্ধুরাও সহমত হবেন আমার সঙ্গে। এই যে সম্পর্কের সৎকার, কতগুলো শব্দ, ভীষণ ভালো লাগলো কবিতাটা। আচ্ছা, আরও একটা কবিতা একটু শুনে নি।
0: এই লেখাটার ঠিক নাম দেওয়া হয়নি, পড়ছি। যেভাবে দিনের শেষে সমস্ত আলোরা নিজেদের খোলসে ঢুকে পড়ে, আমিও ভাবে অভাবে তোমার মৃত্যু শীতল গর্ভে প্রবেশ করতে চেয়েছি। একটা শুকনো কাগজ ফুল পড়ে থাকে জানালার পাশে প্রত্যেক সকালে, যেন মৃত্যু রোজ নজরানা দিয়ে যায়। যাবতীয় শোক বেঁধে রাখি একটা পুটুলি বানিয়ে, ভাবি আগামী রাতে মৃত্যু এলে তার হাতে তুলে দেব। অথচ যথারীতি ঘুমিয়ে পড়ি, আমার এসব অবিস্মরণীয় দুঃখ কারো হাতে আর তুলে দেওয়া হয় না। চন্দ্রময় এই নির্মম রাত, দূর থেকে ভেসে আসে লাইলাকের গন্ধ। আমি চন্দ্রাহত নির্বোধ এক কবি, হলুদ আকাশে ফুটে ওঠে লালচে চাঁদ, গুলিয়ে যাচ্ছে রঙের মাত্রা জ্ঞান, ঠিক যেন ভ্যান গগের সুররিয়ালিস্ট ক্যানভাস ইলিউশন। কবিতা কবিতা করে হারিয়ে ফেলেছি ঘর সংসার আর বাস্তব জ্ঞান, শীতবোধ হারিয়ে ঘুরে বেড়াচ্ছি কনকনে বনাঞ্চল জুড়ে। ভাবছি এত হাঁটাহাঁটি করে একদিন ঠিকই দেখা পাবো মৃত্যুর। বিকেল হলেই নদীর পাড়ে বসি, ঈশান কোণ কালো হয়ে আসে, ভাবি আজ ভিজব বৃষ্টিতে। অথচ হাতে ছাতা নিয়ে ঘুরছি এ যাবৎ কাল, নদী সংলগ্ন গাঁজার ঠেক থেকে ভেসে আসে স্বল্পশ্রুত কোনো ভাটিয়ালি গান, গুনগুন করি। ফুরোনোর আগে তেজস্বী সূর্য বুলিয়ে দেয় কিছুটা আলো, শুষেনি সেই সব উষ্ণ আলাপন। এরপর বৃষ্টির দমকে নেমে আসে ঘন কালো সন্ধ্যা, কিছুটা বিষণ্ন হয়তো, আমার ঠিক পরিচয় নেই সন্ধ্যার সাথে। আমি আসলে নদীর সাথেই কথা বলতে বেশি অভ্যস্ত, এই যে তরলের প্রতি আকাঙ্ক্ষা, আসলে এটা একটা রোগ, ছুঁয়ে দিলে সেরে ওঠা কঠিন, তার চেয়েও কঠিন মৃত্যুকে খুঁজে পাওয়া। অথচ এক দুবার আমি প্রায় ধরে ফেলেছিলাম তাকে, একটা ব্লেড আর হাতের শিরার দূরত্বটুকু অতিক্রম করতে পারিনি বলে আজও আমি মৃত্যুর উচ্ছিষ্ট ভিখারি। আমি এখন যেখানে থাকি সেটাকে সবাই অ্যাসাইলাম বলে, এ অবসরে চুপি চুপি বলি, সে বাসস্থানের গেটে বড় বড় হরফে লেখা আছে আমাদের বাড়ি, দেওয়ালে দেওয়ালে অজস্র সূর্যমুখী আর বোগেনভিলিয়া।

0: এটাকে কি গদ্য কবিতা বলা যায়?
1: হ্যাঁ, বলা যায় গদ্য কবিতা। মানে এই কবিতা বলুন, কবিতাগুলোর চলনটাই এরকম, গদ্য ফরম্যাটেই লেখা, কিন্তু ভেতর ভেতর হয়তো একটা অন্তর্লীন একটা ছন্দ অবশ্যই আছে।
0: নিশ্চয়ই আছে, সেটা আর কত একটা গূঢ় অর্থ বহন করে চলেছে প্রতিটা লাইন, খুব সুন্দর। আর জানতে ইচ্ছে করছে যে এত সুন্দর লেখনী, এই যে বই পুরস্কার প্রাপ্তি কী ঘটেছে এগুলো একটু শুনবো।
1: পুরস্কার প্রাপ্তি বলতে, আজকাল সংবাদপত্রের তরফ থেকে একটি পুরস্কার পেয়েছি, আমার প্রিয় স্যার শ্রদ্ধেয় সমর চক্রবর্তীর নামাঙ্কিত একটি সম্মাননা, আপাতত এটুকুই।
0: বাহ, আপনার তো এত কবিতা, নিশ্চয়ই পাঠক সংখ্যাও প্রচুর। তো একজন কবি হিসেবে আপনার অনুভূতিটা জানতে চাইব, যখন আপনার কবিতা কেউ পাঠ করে তখন আপনার কেমন লাগে?
1: পাঠক প্রিয় কিনা জানি না, কিন্তু আমি একটা জিনিস সব জায়গাতেই এটা বলি যে আমরা একজন কবির লেখা আধুনিক হয়েছে না পুনরাধুনিক হয়েছে বা এখনও সেই পুরনো ছন্দ মিলিয়ে লিখছে, এসব নিয়ে প্রচুর কথা হয়, কিন্তু একজন পাঠকের কতটা উন্নতি হয়েছে সেই নিয়ে কথা হয় না। মানে আমার এটা মনে হয় যে এখনও কবিরা যতদূর এগিয়ে গেছেন বা সাহিত্যিকরা যতদূর, যে বিভিন্ন ফর্ম নিয়ে কথাবার্তা হচ্ছে, কাজ হচ্ছে গোটা বিশ্বজুড়ে, সেই তুলনায় পাঠকের এভলিউশনটা আমার মনে হয় পার্সোনালি কম। কারণ তা না হলে আধুনিক কবিতার পাঠক কিন্তু এখনও কম, মানে বিভিন্ন ফরম্যাটে, এই যে ধরুন পোস্ট মডার্ন কবিতা নিয়ে কথা বলছি, পোস্ট মডার্ন কবিতার একটা ধরন হচ্ছে ধরুন প্যাস্টিশ, মানে বিভিন্ন ধরনের ইমেজ, সিনেমার কিছু লাইন, অন্য গদ্যের কিছু ফরম্যাট, সেগুলো এক জায়গায় পাঞ্চ করে অন্য ধরনের একটা ফরম্যাটে কবিতা লেখা, এই ধরনের কবিতাকে গ্রহণ করার পাঠক কিন্তু কম। কারণ পাঠকের পাঠ অভিজ্ঞতাটা এখনও আমার মনে হচ্ছে 20-30 বছর পিছিয়ে আছে, এই নিয়েও কথা বলা উচিত।
0: কিন্তু পাশাপাশি আমরা এটাও দেখতে পাই, এটা আপনারাই ভালো বলতে পারবেন, যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর কবিতা, প্রচুর। আগে যেমন আমরা একটা কবিতা পড়তে অনেকদিন আমাদের অপেক্ষা করতে হতো, প্রকাশকের অনেক সময় লাগতো বের করতে একটা পত্রিকা বা বই, এখন তো অ্যাভেলেবেল, আমরা প্রচুর কবিতা পাচ্ছি আর সেই অনুযায়ী ভিউয়ার্স প্রচুর। তো এই কবিতাগুলো কি মনে থাকবে 10 বছর পরে? মানে আমি 5 বছর পরেও বলতে পারি, মানে আমি আপনার কাছে জানতে চাইছি সেটা। এতে পাঠক সংখ্যা কোথায় কমছে আমি তো দেখছি না, মনে হচ্ছে যে পাঠক সংখ্যা বেড়েই চলেছে।
1: পাঠকই সেটার বিচার করবে, সময় সেটার বিচার করবে যে সেই কবিতা থাকবে কি থাকবে না। আমি কবি বলুন, গল্পকার যাদেরকে চিনি, যাদের এই সময়ের মধ্যে দাঁড়িয়েই 10-15 বছরের মধ্যেই তাদের লেখালেখি কিন্তু কাল্ট একটা জায়গায় চলে গেছে, তাদের বইয়েরও প্রচুর বিক্রি, এবং সেই কবিতার স্ট্যান্ডার্ড যদি ভালো হয়, সেই কবিতার চলন ধরন যদি ভালো হয়, সেই কবিতা 5 বছর না, 10 বছর না, 50 বছর টিকে থাকবে, এটা আমার বিশ্বাস।
0: তাই যেন হয়, এইভাবেই যেন কবিতা এগিয়ে যায়। তবে হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে সেরকম বোদ্ধা পাঠকও তো হতে হবে অবশ্যই, যেটা আধুনিক কবিতাকে হৃদয়ঙ্গম করা বা বোঝার যে ব্যাপারটা। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার আমি পঙ্কজবাবুর কাছে যাচ্ছি। পঙ্কজবাবু, আপনার কাছে জানতে চাইব যে ব্যক্তি পঙ্কজ এবং কবি পঙ্কজ দুজনেই কি এক নাকি আলাদা?
2: না, খুব একটা আলাদা মনে হয় নই আমি, যা আমার লেখার মধ্যে প্রকাশিত হয়। আসলে ব্যক্তিগত অভিজ্ঞতা অর্জনের মাধ্যমেই তো লেখালেখির ব্যাপারটা চলে, তো সেখানে অন্ততপক্ষে আমার লুকোনোর কিছু নেই, এবং যা আমি অনুভব করি, যা আমি দেখে শুনে অভিজ্ঞতা লাভ করি, সেটাই আমার কবিতায় খুব সহজভাবে আমার মনে হয় ফুটে ওঠে। এই কারণের জন্য আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমার লেখা এবং আমি খুব একটা আলাদা নই, কিন্তু যারা পার্সোনালি চেনে তারা হয়তো আরও ব্যাপারটা ভালো করে বলতে পারবে, যারা আমার কবিতার সঙ্গে খুব পরিচিত এবং একই সঙ্গে আমার সঙ্গে ব্যক্তি পঙ্কজের সঙ্গে পরিচিত, তারা হয়তো ব্যাপারটা আরো ভালো বলতে পারবে।
0: না, আসলে জীবন থেকেই তো কবিতা উঠে আসে, জীবন বাদ দিয়ে, সমাজ বাদ দিয়ে তো কোনো কিছু দাঁড়াতে পারে না। আচ্ছা, বাংলা কবিতার ক্ষেত্রে যে বিবর্তন, মানে সেই চর্যাপদ থেকে মঙ্গলকাব্য আধুনিক, তো এই যে বিবর্তনটা, সে বিষয়ে আপনার ভাবনাটা একটু জানতে চাইব।
2: আমাদের বাংলা সাহিত্য তো প্রায় 1000 বছর হয়ে গেল সেই চর্যাপদ থেকে। আসলে বিবর্তন বলতে, মানে মানুষের জীবনের যেরকম বিবর্তন ঘটে, লেখারও তো সেরকম বিবর্তন ঘটে, এবং এটাই কাম্য এবং এটা একটা সহজ ব্যাপার আর কি। যদি না ঘটে তাহলে আমরা সেই চর্যাপদেই আটকে থাকতাম, আজকের দিনে এসে পৌঁছাতাম না। লেখালেখির আঙ্গিকের ক্ষেত্রেও যেরকম পরিবর্তন হয়েছে, সেরকম বিষয়বস্তুরও পরিবর্তন হয়েছে। চর্যাপদে যে ব্যাপারগুলো ছিল আর কি, বেসিক্যালি চর্যাপদটাকে যেই রকম ভাবে দেখি একটা আধ্যাত্মিক জায়গা মধ্যে রেখে, সেখানে সমাজচিত্রও ফুটে উঠেছে। তারপরে যেরকম একটা 150 বছরের অন্ধকার যুগ আমাদের সাহিত্যে এসেছিল বাংলা সাহিত্যের ক্ষেত্রে, তারপর শ্রীকৃষ্ণ কীর্তন এলো, এই মধ্যযুগের যে ব্যাপারগুলো আর কি, মঙ্গলকাব্য বা বৈষ্ণব পদাবলী বা শাক্ত পদাবলীর যে সময়টা দেবতাকে কেন্দ্র করে, কিন্তু তার মধ্যে ওইখানেও কিন্তু যে জিনিসটা আমরা একটু অনেকেই মাঝে মাঝে ভুলে যাই, সেইখানে কিন্তু মানুষের কথা যেরকম ছিল, শুধু মানুষের জায়গাটাকে নিয়ে আর

0: রাজসভার কিন্তু সৈয়দ আলাওল এবং দৌলত কাজী সপ্তদশ শতাব্দীতে মানে এই মঙ্গল কাব্য বৈষ্ণব পদাবলীর এই যে 400-500 বছরের ইতিহাস আমাদের মধ্যযুগে, তার মধ্যেও কিন্তু এই ব্যাপারটা ছিল। তারপরে আধুনিকতা এলো, সেই ফোর্ট উইলিয়াম কলেজ, গদ্য
1: হ্যাঁ
0: সাহিত্য
1: হ্যাঁ
0: এলো, মাইকেল এলো, রবীন্দ্রনাথ এলো।
1: এই বিবর্তন খুব
0: হ্যাঁ,
1: স্বাভাবিকভাবেই
0: বিবর্তন
1: এসে,
0: খুব স্বাভাবিকভাবে এসেছে এবং আজকে দাঁড়িয়ে যে আমরা এখনকার কবিতা পড়ছি, এটার তো একটা পূর্বসূরি আছে, এবং পূর্বসূরি না থাকলে সেই উত্তরসূরিটা আমাদের এসে পৌঁছতো না, সেই চর্যাপদ থেকে শুরু করে যেটা আমরা বলছি আর কি। এবং এটা খুব সহজ স্বাভাবিক ব্যাপার আমার মনে হয়, এবং এই বিবর্তনটা হওয়া জরুরিও ছিল সমস্ত ভাষার সমস্ত সাহিত্যের ক্ষেত্রে এসেছে, আমাদের বাংলা ভাষার ক্ষেত্রেও কিন্তু সেটা এসেছে আর কি।
1: আচ্ছা খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন বিবর্তনটা। আর আপনি তো নিজে একজন শিক্ষক, তো সেই হিসেবে জানতে চাইবো যে বর্তমান প্রজন্মের যারা ছেলে মেয়ে, তারা কি লেখালেখির দিকে বা এই সাহিত্য চর্চার দিকে ঝুঁকছে? মানে তাদের কি প্রবণতাটা আছে যেন একটু সাহিত্য চর্চা, লেখালেখি বা কবিতা পাঠ?
0: হ্যাঁ, ঝুঁকছে, কেননা আমরা নিজের একটা পত্রিকা করার সুবাদে জবে থেকে করছি আর কি, প্রায় এক যুগ হয়ে গেল, এক যুগের বেশি। তো আমাদের কিন্তু উদ্দেশ্যটাই ছিল যে নতুনদের লেখা পড়ব, সেটা হতে পারে কাঁচা, কারণ আমরাও যখন শুরু করেছিলাম তখন আমাদেরও কিন্তু লেখা খুব একটা যে হয়ে উঠেছিল, মানে যেটাকে বলে হয়ে ওঠা, কবিতা হয়ে ওঠা, গল্প হয়ে ওঠা, আমাদেরও কিন্তু এই যে স্বাভাবিকভাবে বিবর্তনের কথা বলা হচ্ছে, সেটা কিন্তু একটা অনুশীলনের বিষয়। গানের ক্ষেত্রে যেরকম অনুশীলনের প্রয়োজন আছে, খেলাধুলার ক্ষেত্রে অনুশীলনের প্রয়োজন আছে, সেরকম কিন্তু লেখালেখিরও কিন্তু একটা অনুশীলনের প্রয়োজন আছে। সেটা না হলে কিন্তু আমার হঠাৎ মনে হলো আজকে আমি একটা কবিতা লিখবো, একটা গল্প লিখবো, সেটা কিন্তু হবে না। শ্রদ্ধেয় সাহিত্যিক আমাদের সুনীল গাঙ্গুলি বলেছিলেন যে পড়াশোনাটা কিন্তু ভীষণ জরুরি, এবং তার বইয়ের পেছনে, সেই পূর্ব পশ্চিম সেই সময় প্রথম আলো এই বইগুলোর পেছনে তিনি যে ওই যে সময়টাকে ধরে নিয়ে লিখেছিলেন একটা দীর্ঘ প্রেক্ষাপটে, বইয়ের পেছনে প্রচুর বইয়ের নাম কিন্তু দেওয়া আছে যে তিনি কোন কোন বইগুলোকে ব্যবহার করেছেন তার এই লেখাটার জন্য
1: সেই
0: তো সেই।
1: সময়টা তো ধরেই
0: হ্যাঁ,
1: তাই।
0: তো আমার মনে হয় যেটা তুমি বললে দিদি যে এখনকার ছেলেমেয়েরা লিখছে কিনা, হ্যাঁ অবশ্যই লিখছে, এবং আমাদের সেই জায়গাটা আছে কিন্তু যে তারা লিখছে, আমরা জানতে পারছি। যেরকম ফেসবুকের কথা তুমি বললে, ওটার মাধ্যমে আমরা জানতে পারছি যে নতুনরা লিখছে, আগে যেরকম অত সহজে পাওয়া যেত না। এটা একটা কিন্তু সবসময় বলা হয় সোশ্যাল মিডিয়ার একটা নেগেটিভ সাইড, আমি
1: না না
0: মনে করি এটা কিন্তু ভীষণ পজিটিভ সাইড, যে আমি আজকে মোবাইল ফোন না থাকার সময় জানতে পারতাম না যে 18-20 বছরের কোন ছেলেটা লিখছে, এখন কিন্তু অতি সহজেই কিন্তু আমরা জানতে পারছি, তার সঙ্গে কন্ট্যাক্ট করছি, তার থেকে লেখা নিচ্ছি বা তার লেখা শুনতে চাইছি, জানতে চাইছি। এটা কিন্তু একটা ভালো দিক, এবং আমি যতদূর জানি তারা কিন্তু লিখছে।
1: আচ্ছা না, আবার যেমন আমরা নতুন প্রজন্মের লেখালেখি পাচ্ছি, আবার এমনও তো হচ্ছে যে খুব নামি দামি লেখক কবি, তাদের লেখাও আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি, তাই না?
0: হ্যাঁ, সেটাও তো হচ্ছে।
1: খুব
0: আগে যেটা
1: সম্প্রতি
0: খুব
1: যেটা আমরা দেখলাম তসলিমা নাসরিনের লেখাগুলো, কি সুন্দরভাবে সামাজিক মাধ্যমের মাধ্যমেই তো পেয়ে গেলাম, মানে উনি যেগুলো লিখেছেন আর কি।
0: হ্যাঁ, এটা যেরকম পাচ্ছে, এবং একটা সুবিধাও আছে যে তার কথা শুনতে পাচ্ছে কিন্তু, বা তুমি যদি কবিতার কথা ধরো, তাহলে একজন যে লিখছে সে কিভাবে কবিতাটা পাঠ করছে সেটার মাধ্যমে কিন্তু একটা মিনিং চলে আসে, এবং ওই কবিকে আমাদের পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই সোশ্যাল মিডিয়ার একটা বড় ভূমিকা আছে। যখন তার লাইভ হচ্ছে আমরা শুনতে পাচ্ছি যে কবি কিভাবে পড়ছে, তাহলে আমি যেই অর্থটা করেছিলাম, হয়তো একজন কবি যখন তার কবিতা নিয়ে বলছে বা অন্য কারো কবিতা নিয়ে বলছে, সেটাও কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি, এবং সেটা মনে হচ্ছে আমার সব থেকে ভালো দিক কবিতার ক্ষেত্রে অন্তত পক্ষে।
1: একেবারে, কারণ কবি কিভাবে লিখেছেন, কোন
0: একদম,
1: ভাবে, সেটা পাঠক অনেক সময় তার সাথে রিলেট করতে পারে
0: হ্যাঁ
1: না, কিন্তু
0: হ্যাঁ
1: কবির
0: হ্যাঁ,
1: কাছে শুনলে
0: বিষয়টা
1: সুবিধে
0: অনেক
1: বা
0: বেশি সহজ বোধ
1: সহজ
0: হয়।
1: হয়ে যায়। একেবারেই তাই। আর একটা কথা জানতে চাইবো, ওই যে লেখালেখি সুবাদে তো বহু জায়গায় যাওয়া হয়, বিভিন্ন অনুষ্ঠান আপনি করেন, তো পুরস্কার আপনার দেখেছিলাম আমি সংবাদপত্রে, সে পুরস্কার যে প্রাপ্তি ঘটেছে সেটা নিয়ে যদি একটু বলেন।
0: হ্যাঁ, পুরস্কার প্রাপ্তি বলতে আমার যে প্রথম বই, আপাতত একটি বই, অন্ধনগর ও চাঁদের বাগান বাড়ি, সেটার সুবাদে কৃত্তিবাস পত্রিকার তারাপদ রায় সম্মাননা পেয়েছি আমি 2022 সালে, অগস্ট মাসে 2022-এ। অগস্টে খবরটা বেরিয়েছিল, সুনীল গাঙ্গুলির জন্মদিনের দিন সেই পুরস্কার প্রাপ্তিটা অনুষ্ঠানটা ছিল।
1: এটা একটা বিরাট প্রাপ্তি। আচ্ছা, এবার আমরা একটু কবিতাতে চলে যাই, কিছু কবিতা শুনবো।
0: আমার প্রথম কবিতা আমাদের সকলের প্রিয়, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়ে লেখা, কবিতাটার নাম রবীন্দ্রনাথই, রবীন্দ্রনাথ। এখন কেউ কারোর দিকে সোজা তাকাতে পারি না আমরা, পানের সাথে আটকে রাখি চুন, পকেটে সকলের জন্য সযত্নে রাখি কালি, উৎসব উৎসব খেলি, অজস্র রং মেখে ঢেকে রাখি নিজেদের মুখ, চশমায় ঢাকি দুই সন্দেহ চোখ, দুপুরের মতো একা একা থাকি, যা কিছু সহজ তাকে ছুঁয়ে দেখতে ভয় পাই, যা কিছু ভালো আমাদের ভেতরে ভেতরে অন্ধ করে তোলে। আজও ছাতিম গাছের নিচে বসে রবীন্দ্রনাথ আমাদের দিকে তাকিয়ে থাকেন, আমরা শুধু তার আলখাল্লার কালো রং দেখি।
1: বাহ, আরো একটা কবিতা শুনবো, শ্রোতা বন্ধুরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আর একটা কবিতা শুনে নিই।

0: কবিতাটার নাম আত্মঘাত। যে কোনো বাগান বাড়ির ভেতর নিজেকে অন্ধ করে দেওয়া অশরীরী মনে হয়, স্বেচ্ছা মৃত্যুর মতো নিজেকে নির্জন করতে পারি মুহূর্তে। এত দেয়া ডাকা দুপুর, ভরা যৌবনের মতো তীব্র সবুজ মাঠ, এত প্রগাঢ় পাহাড় আমাকে আরও বেশি আত্মহত্যাকারী করে তোলে। আমি এখন মুখরিত ভিড় ভেঙে ফেলি, ছিঁড়ে ফেলি সমস্ত সরল রেখা, হাঁটি সন্দেহের মতো। এখন সন্ধ্যার ভেতর নিজেকে আলোয় আলোয় ভরে তুলি, রহস্য মাখি সারা মুখে। রাতের নির্জনতার ভেতর নিবিড়ভাবে থাকি একা, একটা অনন্ত নেশার মতো তীব্র ঘুমচে জলের রহস্যের মতো শিকারী হয়ে যাই।
1: বাহ, অপূর্ব! এটা কি খুব সম্প্রতি লেখা কবিতা?
0: খুব সম্প্রতি নয়, বছর দেড় দুয়েক আগে লেখা।
1: আচ্ছা, আর আপনার কবিতার বই থেকে একটা কবিতা শুনবো।
0: এই কবিতাটার নাম আরণ্যক। আরণ্যক নামে একটা বিখ্যাত উপন্যাস আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, আমরা ছোটবেলায় পড়তাম আর কি। আমাদের একটা ছোট্ট ওইখান থেকে একটা গল্প ছিল, তো সেইখানের একটা বিশেষ ঘটনাকে নিয়ে কবিতাটা। কবিতাটার নাম আমি আরণ্যকই রেখেছি।
1: আচ্ছা,
0: আরণ্যক। কথা বলতেই আশ্চর্য পাল্টে যায় চারদিক, কথার পশ্চাতে তথা এসে ভিড় করে, ঘোলা করে জল। বহুদিন ভ্রমণে যাইনি আমরা, জানালায় দাঁড়াতে দাঁড়াতে আকাশ ছোট হয়ে গেছে, যে যার নিজের ঘরে আমরা দবরু পান্নার মতো। তাই গাছের সবুজ গেছে চুরি, তথা কথা প্রতিদিন আমাদের ছোট করে রাখে, আমাদের টাঁড়বারও বড় বেশি গুহাবাসী হয়ে গেছে।
1: সেই আরণ্যকের চরিত্র,
0: আরণ্যকের চরিত্র
1: খুব সুন্দর। আর একটা কবিতা আমরা শুনে নিতে পারবো ছোট্ট করে?
0: কবিতাটার নাম প্রার্থনার 52 সেকেন্ড। লাল পায়রার একটা দেশ হবে, এসব ভাবতে ভাবতে কত আদর্শ মারা গেল দিনে দিনে। আমাদের বিশ্বাস এখন নড়বড়ে দেখি, আলোর ভেতরে শুনি আঁধারের সুতীক্ষ্ণ গম্ভীরা গান। প্রার্থনার 52 সেকেন্ডে আমাদের বশ্যতা শিখিয়ে যায় অদৃশ্য নিপুণ জাদুকর। আমরা গান লিখি অথচ নিজেদের লিখতে ভুলি দিন দিন, শহরে গাছ বাড়লেই নিঃশ্বাস সহজ হবে এ কথা পাতাও মানে না আর।
1: অপূর্ব কতগুলো কবিতা আমরা শুনলাম, শ্রোতা বন্ধুরাও ভীষণ মনোযোগ সহকারে আশা করি শুনলেন এবং খুব ভালো লাগলো সকলেরই। আর এর সাথেই শেষ হলো আমাদের আজকের প্রান্তিকের এই পর্ব। আজ আমাদের এই পর্বে উপস্থিত ছিলেন দুজন কবি, শুভ্রদীপ রায় এবং পঙ্কজ ঘোষ। শুভ্রদীপবাবু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে আসবার জন্য।
2: ধন্যবাদ দিদি, যারা এতক্ষণ ধৈর্য ধরে শুনলেন তাদেরকেও জানাই অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধা।
1: পঙ্কজবাবু, আপনাকেও অনেক ধন্যবাদ এতটা সময় আমাদের সঙ্গে ব্যয় করবার জন্য।
0: দিদি, আপনাকেও ধন্যবাদ, এবং যে সকল শ্রোতারা এতক্ষণ আমাদের ধৈর্য সহকারে শুনলেন তাদেরকেও জানাই অনেক ধন্যবাদ।
1: এতক্ষণ সঙ্গে ছিলাম আমি, সংঘমিত্রা। দেখা হবে পরবর্তী প্রান্তিকের আরও এক কোনো পর্বে।

লেখক পঙ্কজ ঘোষের কলমে পড়ুন অন্ধনগর ও চাঁদের বাগানবাড়ি। বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন এই নম্বরে 8759463648। নম্বরটি আবারও বলছি 8759463648। সংগ্রহে রাখুন পঙ্কজ ঘোষ প্রণীত কবিতার বই অন্ধনগর ও চাঁদের বাগানবাড়ি। যোগাযোগের নম্বর 8759463648। নম্বরটি আবারও বলছি 8759463648।

কবি শুভ্রদীপ রায়ের কলমে পড়ুন তরুণ সন্ন্যাসী ও ইনোকিয়ান সিজন। বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন এই নম্বরে 8389966046। নম্বরটি আবারও বলছি 8389966046। কবি শুভ্রদীপ রায়ের কলমে পড়ুন তরুণ সন্ন্যাসী ও ইনোকিয়ান সিজন।

স্বাগতম যুব বন্ধুরা, শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। আজকের যুব অনুষ্ঠান সুরে ছন্দে। বন্ধুরা, আজ তোমাদের সাথে আমি রয়েছি অনন্যা, এবং আমার সাথে রয়েছে তোমাদের জন্য বিভিন্ন উপহার নিয়ে আরও যুব বন্ধুরা। তারা তাদের কলাকুশলীর মাধ্যমে আজকের অনুষ্ঠানকে আরও সুন্দর করে সাজিয়ে তুলবে। তাহলে দেরি না করেই প্রথমেই শুরু করি আমাদের আজকের যুববন্ধু স্নেহাশিস রায়ের কণ্ঠে ভাওয়াইয়া দিয়ে। ভাওয়াইয়া পরিবেশনে স্নেহাশিস রায়, সাথে দোতারায় রয়েছেন সুরেশচন্দ্র রায়, ঢোলে রয়েছেন স্বর্ণাভ সরকার, এবং বাঁশিতে রয়েছেন জিতেন্দ্রনাথ বর্মন। শুনে নেব স্নেহাশিসের কণ্ঠে ভাওয়াইয়া সঙ্গীত।

বাহ, অসাধারণ ভাওয়াইয়ার পর আমরা ফিরব এবার অন্য অনুষ্ঠানে। অনুষ্ঠানের স্বাদ বদল করতে এবার আমরা শুনে নেব তবলা বাদন। এবার তবলা বাদনে তৃণাঙ্কুর রায়, সাথে এসরাজে রয়েছেন পার্বতীচরণ চ্যাটার্জী।

0: আরেকটি,
1: ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা ধা

0: বাহ, সত্যি এক ঘোরের মধ্যে কাটল। তৃণাঙ্কুরের তবলায় আমাদের আজকের অনুষ্ঠান যেন আরো বেশি প্রাণ পেয়ে গেল। আমরা সত্যি ভীষণ আপ্লুত আমাদের আজকের যুব বন্ধুদের এই এত সুন্দর সুন্দর পরিবেশনায়। আমরা তো সঙ্গীতেও ছিলাম এবং বাদ্যযন্ত্রেও ছিলাম, এবার অনুষ্ঠানের স্বাদ বদল করতে আমরা একটু আবৃত্তিতে ফিরি। শুনে নেব আমাদের যুববন্ধু নিধি সূত্রধরের কণ্ঠে শুভ দাশগুপ্তের আবৃত্তি।
1: শঙ্খমালা, শুভ দাশগুপ্ত। কবি, তোমার সঙ্গে আর হয়তো দেখা হবে না। হয়তো কেন, দেখা সত্যিই হবে না। অনেকদিন পরে যদি কোনো অলৌকিক উপায়ে তোমার হাতে পৌঁছে যায় এই চিঠি, তাহলে এ লেখা সার্থক। নইলে পড়ে থাকতে থাকতে আমারই মতো এ সামান্য চিঠিও একদিন ফুরিয়ে যাবে, হারিয়ে যাবে বরাবরের মতো। কবি, আমায় তোমার মনে আছে? আমি শঙ্খমালা, মেঘমালার ছোট বোন শঙ্খমালা। মেঘমালাকে ভোলোনি নিশ্চয়ই? সেই মেঘমালা যার ছিল ভুবন ভোলানো রূপ আর সমীহ জাগানো গুণ, সেই মেঘমালার ছোট বোন আমি শঙ্খমালা। আমার ছিল না কিছুই, না রূপ না গুণ। মেঘমালা স্কুলের পরীক্ষায় ফার্স্ট হতো, শ্যামা বা চিত্রাঙ্গদা করাই যেত না তার নাচবাদ দিয়ে। গানের জলসার শেষ আকর্ষণও ওই মেঘমালা। মেঘের মতো চুল ছিল তার, দেবী প্রতিমার মতো মুখ, স্বর্গীয় হাসি। শঙ্খমালার এসব কিছুই ছিল না, কোনো মতে পাশ করে যেত সে স্কুলের পরীক্ষায়। জীবনের পরীক্ষায় শঙ্খমালা কোনো দিন পাশ করেনি, চাইলেও জোটেনি তার পাশের নম্বর। কবি, তুমি যখন আসতে আমাদের বাড়ি, হঠাৎই কেমন আলো জ্বলে উঠত বাবা মার চোখে। আমার স্কুল মাস্টার বাবা, যিনি আজীবন বই নিয়েই কাটিয়ে গেলেন সকাল সন্ধে, তাঁর চোখে তুমি ছিলে হীরের টুকরো।

0: তুমি আসতে, দোতলার দক্ষিণে মেঘমালার ঘরের দিকে হেঁটে যেতে উৎফুল্ল পায়ে। আমি তখন উত্তরের ছোট্ট ঘরে পড়ামুখস্থ করতাম। তোমার পায়ের শব্দ আমার ইতিহাস, ভূগোল, জ্যামিতিকে ছত্রভঙ্গ করে দিয়ে মিলিয়ে যেত মেঘমালার চৌকাঠে। তারপর স্তব্ধ সন্ধ্যা, আকাশের গায়ে তারার গয়না ঝিলমিল করত, দক্ষিণের চিলতে বাগানের পাতায় পাতায় জ্যোৎস্নার ভালোবাসা। আমার পড়া যেত উধাও হয়ে, সমস্ত মন, সমস্ত চেতনা, সমস্ত অস্তিত্ব তখন ঢুকে পড়তে চাইতো এক ছুটে মেঘমালার ঘরে, যেখান থেকে ভেসে আসত টুকরো হাসি, টুকরো কথা, টুকরো গান। বারান্দার দেয়াল ঘড়ি আমার শিহরিত হৃৎপিণ্ড একই ছন্দে বাজত, টিক টিক। বাবার চোখে তুমি ছিলে হীরের টুকরো, আমি ভাবতাম কাচের ঠুনকো পৃথিবীতে তুমি এক অদ্ভুত পাথর। মেঘমালার রূপ তোমায় কবিতা দিত, মেঘমালার হাসিতে তুমি প্রেম খুঁজতে, মেঘমালার আশ্চর্য চোখ তোমায় গান দিত, কিন্তু মেঘমালা দিত না কিছুই। আমি জানি কবি, দিগ্বিজয়ী রূপ নিয়ে মেঘমালা শুধু প্রসন্ন হতো, তোমার স্তবে স্বপ্ন দেখত রাজপুত্র আর রাজপ্রাসাদের। সেই স্বপ্নে কবি তোমার ট্রামে বাসে চড়া উদ্ভ্রান্ত চেহারার কোনোই ঠাঁই মিলত না। তুমি বোঝনি কবি, আমি বুঝতাম। কবি, তুমি ছিলে মগ্ন মেঘমালায়, শঙ্খমালাকে দেখনি কখনো চোখ তুলে, শুধু দেখেছ বারান্দায় হেঁটে যাওয়া উত্তরের ঘরে খাটের ওপর বসে একা একটা মেয়ে পরামুখস্থ করছে, তার একটা পা শৈশবের পোলিওর অভিশাপে শীর্ণ, হতশ্রী, অসম্পূর্ণ, একটা পঙ্গু মেয়ে জ্যামিতির উপপাদ্যের ফাঁকে ফাঁকে জীবনের রূপ, রস, গন্ধ, বর্ণের জন্য আকুল হয়ে থাকত। তার দিকে তাকাওনি কখনো চোখ তুলে। মেঘমালার অযত্নে ফেলে দেওয়া, উড়িয়ে দেওয়া তোমার প্রতিটি কবিতা, প্রতিটি টুকরো কাগজ শঙ্খমালা রেখেছে তুলে আপন আশ্রয়ে অন্তরে, সবার দৃষ্টি বাঁচিয়ে বার বার পড়েছে সেসব, রোমাঞ্চিত শিহরিত মনে ভেবেছে বারবার এইসব শব্দ, এইসব বাক্য সব আমার, শুধু আমার। মেঘমালা চলে গেছে রাজপুত্তুরের হাত ধরে, তার কিছুদিন আগে থেকেই তুমি আর আসো না, একেবারেই না। কবি, এখনো বসন্ত আসে পাতায় পাতায়, জ্যোৎস্নার আদরে ভাসে দক্ষিণের আগাছা ভরা বাগান, এখনো আদুরে হাওয়া, শুধু শঙ্খমালার বসন্ত নেই, কল্পনাতেও নয়। জীবন হারিয়ে গেছে ভুল পথে, গোলক ধাঁধায়, অনাদরে একা, একেবারে একা। টিউশনি করেই চালাচ্ছিলাম, গত বছর পুজোর পর থেকে দৃষ্টি এলো ক্ষীণ হয়ে, মাথায় অসহ্য যন্ত্রণা, চোখে সারাদিন জল, ডাক্তার আমায় বলেননি কিছুই, বিপন্ন বিধ্বস্ত মায়ের চোখে চোখ রেখে বুঝেছি সঠিক, শঙ্খমালার ক্যালেন্ডারের পাতা শেষ হয়ে আসছে, সব শব্দ সব ছবি দ্রুত আসছে ঝাপসা হয়ে, আরোগ্যের আশাহীন ব্যাধি আমাকে ভালোবেসে ফেলেছে। কবি, একবার তোমায় বড় দেখতে ইচ্ছে করে, খুব ইচ্ছে হয় জানো, উদাসী চোখ, অবিন্যস্ত চুল, অন্যমনস্ক হাসি, খুব দেখতে ইচ্ছে করে একবার। আমার ঘরে আসতে হবে না, হেঁটে যেও মেঘমালার ঘরের দিকেই খুশি পাই, যেমন গিয়েছ বরাবর। আমি শুধু সেই যাওয়াটুকুই দেখতে চাই, তুমি যাচ্ছ আর আমি বইয়ের ফাঁকে লুকিয়ে রাখা তোমারই কবিতা হাতে নিয়ে তোমার চলে যাওয়া দেখছি। হয় না এমন আর একবার, শুধু একবার।
1: বাহ, ভীষণ সুন্দর। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকেই চলে এসেছি, তবে আমাদের আরও কিছু শোনা কিন্তু বাকি রয়েছে। আমরা এবার শুনব ভাওয়াইয়া, আবার ফিরব স্নেহাশিসের কাছে। স্নেহাশিস রায়ের কণ্ঠে আমরা শুনব এবার ভাওয়াইয়া, এবং তার সাথে দোতারায় রয়েছেন সুরেশচন্দ্র রায়, ঢোলে রয়েছেন স্বর্ণাভ সরকার, বাঁশিতে রয়েছেন জিতেন্দ্রনাথ বর্মণ।

বন্ধুরা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে দাঁড়িয়ে রয়েছি। আশা করছি তোমাদের আজকের এই সুরে ছন্দে অনুষ্ঠান ভালো লেগেছে। তোমাদের সাথে ছিলাম আমি অনন্যা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। অবশ্যই শুনতে থেকো আকাশবাণী শিলিগুড়ির যুব অনুষ্ঠান।

0: যুব অনুষ্ঠান শুনলেন, উপস্থাপনায় অনন্যা সাহা, আকাশবাণী শিলিগুড়ি। গ্রামেগঞ্জে একটু পরেই
1: বাবা, কলেজ ফিস তো বেশি।
2: মামুনি,
1: মনে আছে বোনাসের কিছু টাকা সরিয়ে আমরা আরেকটা অ্যাকাউন্টে রেখেছিলাম?
2: দুবছরে ওই অ্যাকাউন্টে কোনো ট্রানজাকশন হয়নি, এতদিনে ইনঅপারেটিভ হয়ে গেছে বোধহয়।
3: তাহলে এখন ব্যাংকে গিয়ে বা ভিডিও কেওয়াইসি দিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নাও, অ্যাকাউন্ট হবে অ্যাক্টিভ একদম ফ্রি। চলো।
4: কোথায়
3: অ্যাডমিশন করাতে? অ্যাকাউন্ট তো এখন অ্যাক্টিভ।
4: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: গ্রামীগঞ্জের সকল শ্রোতাবন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামীগঞ্জে আসর। আজ আসরে রয়েছে আলোচনা খারিফ ধানের পরিচর্যা ও রবি মরশুমের ফসলের প্রস্তুতি পর্ব। আলোচনা তো শুনবেন, আসুন তার আগে পরিচয় করিয়ে দিই, আজ আসরে উপস্থিত আছেন কৌশিক পাল, ইনি শস্য বিজ্ঞান বিশেষজ্ঞ জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র। নমস্কার কৌশিকবাবু, গ্রামীগঞ্জের আসরে আপনাকে স্বাগত।
6: নমস্কার।
5: আমাদের এই সময়টা খারিফ ধান মাঠে রয়েছে এবং তার পরিচর্যা চলছে, আর কিছু কৃষক ভাইরা রবি মরশুমের ফসলের আগাম প্রস্তুতি নিয়েও কিন্তু কাজ করছেন। তো প্রথমেই জানতে চাইছি যে এই বর্তমানে ধানের জমিতে কৃষকদের কোন কোন বিষয়ের ওপর নজর রাখতে হবে?
6: এই সময় যেহেতু প্রত্যেকের কৃষক ভাইদেরই জমিতে ধান রয়েছে, অবশ্যই ধানের জমিতে সপ্তাহে অন্তত দু তিনবার করে রেগুলার মনিটরিং করা উচিত, আর ধানের গ্রোথ ঠিকঠাক রয়েছে নাকি সেইটা ঠিকঠাকভাবে লক্ষ্য রাখা উচিত। কোনো রকমের আগাছা বেশি রয়েছে নাকি জমিতে, অবশ্যই আগাছার যদি বেশি থাকে সেক্ষেত্রে দমনের দিকে লক্ষ্য রাখা উচিত। এমনকি কোনো যদি ডিজিজ বা রোগ বা পোকার যদি সংক্রমণ আপনারা ধানের জমিতে লক্ষ্য রাখেন, অবশ্যই সেই অনুযায়ী তাকে কিভাবে দমন করা যায় সেই ব্যাপারে আমাদের সচেষ্ট হতে হবে। এমনকি ধানের জমিতে এই সময় যেহেতু বৃষ্টির একটা অভাব লক্ষ্য করা যাচ্ছে, সেই ক্ষেত্রে চাষিদের আমাদের পরামর্শ, যদি বৃষ্টির কম থাকে সেক্ষেত্রে জলসেচের ব্যবস্থাও ধানের জমিতে দিতে হবে, এমনকি জলসেচের ব্যবস্থাও আপনার জমিতে ব্যবস্থা রাখতে হবে।
5: আচ্ছা, এবছর তো বর্ষার যে স্বাভাবিক ধরন সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের কৃষক ভাইদের কোন কোন বিষয় নজর দিতে হবে, আপনার কি পরামর্শ?
6: ঠিক, এই বছর যেহেতু ক্লাইমেট চেঞ্জ বা এল নিনোর একটা প্রভাব আমাদের উত্তরবঙ্গের কিছুটা পর্যবেক্ষণ করতে পাচ্ছি আমরা, সেক্ষেত্রে হয়তো আমরা আবহাওয়ার যেটা পূর্বাভাস পাচ্ছি সেটাতে 20-25% বৃষ্টিপাত হয়তো উত্তরবঙ্গও কম হতে পারে। ধান যেহেতু আমাদের বর্ষাকালীন ফসল, সেক্ষেত্রে ধানেও কিন্তু একটা ফলন ঘাটতির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে চাষিভাইদের কৃষি বিজ্ঞান কেন্দ্র এমনকি আমার তরফ থেকে যেটা পরামর্শ, যদি বৃষ্টির ঘাটতির কারণে ধানের জমিতে পর্যাপ্ত জল না থাকে সেক্ষেত্রে কুশি গঠন বা শীষ বের হওয়ার সময় ঠিকঠাকভাবে না হওয়ার জন্য ফলন কম হতে পারে। এমনকি বেশি যদি তাপমাত্রা থাকে সেক্ষেত্রে ধানের ফুল ফোটার সময় পরাগায়ন ব্যাহত হয়ে দানা গঠন কম হতে পারে। তাই কৃষক ভাই বোনেদের আগে থেকেই জল সংরক্ষণ, এমনকি পরবর্তীকালে যারা ধান করবেন আগামী মরশুমে সেক্ষেত্রে উপযুক্ত ধান নির্বাচন, যেহেতু খরা সহনশীল সেই সমস্ত ভ্যারাইটিগুলো অবশ্যই নির্বাচন করতে হবে, এমনকি সুষম সার প্রয়োগ এবং আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ব্যবস্থা অবশ্যই কৃষক ভাইদের গ্রহণ করতে হবে। আর গুরুত্বপূর্ণ যেটা বৃদ্ধি পর্যায়ে বা ক্রিটিক্যাল স্টেজ বা পাশকাটি বেরোনোর সময় বা ফুল ফোটার সময় অবশ্যই যাতে জলের ঘাটতি না হয় সেই দিকে কৃষক ভাইদের লক্ষ্য রাখতে হবে। যদি জলের ঘাটতি হয় অবশ্যই একটা জলসেচ সেই টাইমে প্রয়োগ করতে হবে, যাতে সেই ক্রিটিক্যাল স্টেজে জলের ঘাটতি না হয়, ফলন যাতে কম না হয়, ফলন যাতে ঠিকঠাক থাকে।
5: আচ্ছা, যে কোনো ফসলের ক্ষেত্রে সুষম সার একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো ধানের ক্ষেত্রে নর্মাল সার বা চাপান সার কিভাবে দেবেন আমাদের কৃষক ভাইরা এবং কখন দেবেন?
6: এখন যেহেতু ধানের বয়স প্রায় প্রত্যেকেরই 40-45 দিন বয়স হয়ে গেছে বা কিছু হয়তো এক মাসেরও ধান রয়েছে, সেক্ষেত্রে সুষম সার বা সুষম পুষ্টি যে কোনো ফসলের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। আমরা সুষম সার যেটা ব্যবহার করতে বলি কৃষকদের ক্ষেত্রে বেসাল ডোজ বা

0: হচ্ছে টপ ড্রেসিং, সেটাতে ধানের ক্ষেত্রেও সেটা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে সুষম সারের ব্যবহার অবশ্যই কৃষক ভাইদের ধানের ক্ষেত্রে করতে হবে। আর এখন যেহেতু প্রথম চাপান বা দ্বিতীয় চাপান দেবেন বলে চাষিরা বসে রয়েছেন, তারা অবশ্যই সেকেন্ড চাপান বা ফার্স্ট চাপান যারা দেবেন তাদের ক্ষেত্রে নর্মাল যেটা আমরা ইউরিয়া বা হচ্ছে পটাশ যেটা দিতে বলি, 6 থেকে 7 কেজি ইউরিয়া বিঘা প্রতি, আর দ্বিতীয় চাপান 10 থেকে 15 দিন পর 40 থেকে 45 দিনের মাথায় আবার 6 থেকে 7 কেজি ইউরিয়া, তার সাথে 7 থেকে 8 কেজি পটাশ আপনাকে জমিতে প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয়, যেহেতু উত্তরবঙ্গের মাটিতে আমাদের অনুখাদ্যের অভাব রয়েছে, সেক্ষেত্রে জিঙ্ক এবং বোরন এই দুটি অনুখাদ্য আপনাকে 40 থেকে 45 দিনের মাথায় একবার স্প্রে করতে হবে, আবার 10 থেকে 15 দিন মাথায় সেকেন্ডবার আবার জিঙ্ক অ্যান্ড বোরন আপনাকে স্প্রে করতে হবে। তাহলে ফলনও ঠিকঠাক থাকবে, এমনকি যে অনুখাদ্যের অভাবের ফলে ফলন ঘাটতি দেখা যায় সেই ঘাটতি হয়তো লক্ষ্য করবেন না।
1: আচ্ছা, এই সময় ধানের ক্ষেত্রে মাজরা পোকার কিন্তু আক্রমণ দেখা যায়, এবং সেটা আমাদের কৃষক ভাইরা বুঝবেন কি করে, আর প্রতিকারই বা কিভাবে করবেন?
0: মাজরা পোকার আক্রমণ এই টাইমে ধানের জমিতে লক্ষ্য করা যায়, এমনকি চাষি ভাইরা অনেকেই হয়তো বুঝতে পারেন, যেহেতু অনেকে বলেন টম পোকা আক্রমণ হয়, সেটা মাজরা পোকা হলে আপনার কুশি যখন বেরোয় তখন দেখবেন যে কুশি টানলেই চলে আসছে, সেটাকে আমরা ইংরেজিতে বলি ডেড হার্ট, ডেড হার্টের লক্ষণ দেখতে পারবেন। এছাড়া যখন পাশকারি বা শীষ বেরিয়ে যাচ্ছে, আপনার যখন শীষগুলো সাদা সাদা হয়ে যাচ্ছে সেটাকে বলি হোয়াইট ইয়ার ইংলিশে বলি আমরা, সেইটারও আপনারা লক্ষণ দেখতে পারবেন, সেটা হলেই আপনারা মাজরা পোকার আক্রমণ বুঝতে পারবেন। এছাড়া কাণ্ডে অনেক সময় ছিদ্র দেখতে পাবেন, সেই ছিদ্র দিয়ে মাজরা পোকাটা প্রবেশ করে ভেতরে, এমনকি ভেতরে কাণ্ডটা নষ্ট করে দেয়। সেই জন্যে আপনারা কুশি বা হচ্ছে পাশকাঠি টানলেই বা শীষ টানেন তখন দেখবেন যে অপনিচ্ছায় চলে আসছে। সেই মাজরা পোকা দমন করার জন্য অবশ্যই চাষিদের প্রথম থেকেই পরামর্শ নেওয়া উচিত, এমনকি প্রথম থেকেই আপনাকে নিয়মিত যারা ফিল্ডে যান বা নিয়মিত ফিল্ড পর্যবেক্ষণ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন। প্রথমেই যদি অল্প আক্রমণ হয় বা প্রিকশন হিসাবে আমরা নিম অয়েল বা নিম এক্সট্রাক্ট অবশ্যই ইউজ করতে পারি। এছাড়া যখন সিডলিং স্টেজে থাকে, যখন ট্রান্সপ্লান্টিং করি তার আগে যদি আমরা দেখতে পাই যদি কোনো এই মাজরা পোকার ডিম বা লার্ভা যদি টিপ পোর্শনে থাকে সেটাকে রিমুভ করে দিলেই ভালো। আর তারপরেও যদি মাজরা পোকার আক্রমণ হয় সেক্ষেত্রে দানা কীটনাশক অবশ্যই আমরা প্রথম চাপানের সাথে ইউজ করতে পারি। সেক্ষেত্রে বিভিন্ন রকমের দানা কীটনাশক বাজারে অ্যাভেলেবেল রয়েছে, ক্লোনাট্রিফলের বা থায়োমিথ্যাক্সামের যে মিক্সচার গ্র্যানুলার ফর্মে রয়েছে, থায়াক্লোপিড স্প্রে করতে পারি, ক্লোরোসাইফার, ক্লোরোপাইরিফস প্লাস সাইফারমেথ্রিন সেটা স্প্রে করতে পারি। যদি আমরা নিম অয়েল দিয়ে হয়ে যায় সেটা অবশ্যই ভালো, যদি নিম অয়েল দিয়ে না হয় এরপরও আক্রমণ বেশি হয় যেটা ইকোনমিক থ্রেশোল্ড লেভেলের ছাড়িয়ে যায় সেক্ষেত্রে রাসায়নিক কীটনাশক স্প্রে করতে হবে, এমনকি দানা কীটনাশক প্রথম চাপানে আমরা যদি প্রয়োগ করি সেক্ষেত্রে লার্ভা বা কীট মরে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে মাজরা পোকার আক্রমণ পরবর্তীকালে কম হয়।
1: তাহলে জৈব পদ্ধতিতেও কিন্তু কীটনাশক করা যেতে পারে এক্ষেত্রে, যদি সেটা সম্ভব না হয় তাহলে রাসায়নিকভাবে কীটনাশকটা ব্যবহার করতে হবে। আচ্ছা, যেহেতু এবছর প্রচুর আগাছা দেখা যাচ্ছে জমিতে, তো এই আগাছার প্রতিকার কিভাবে করবেন আমাদের কৃষক ভাইরা?
0: হ্যাঁ, এই বছর যেহেতু বৃষ্টিপাত কম হচ্ছে সেই জন্য হয়তো অনেকেরই ধানের জমি শুকিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বিভিন্ন রকমের আগাছা হচ্ছে। যাদের ধানের বয়স কম রয়েছে সেক্ষেত্রে তারা কেমিক্যাল বা হার্বিসাইড অবশ্যই প্রয়োগ করতে পারেন। সেক্ষেত্রে বিভিন্ন রকমের পোস্ট ইমার্জেন্স যেগুলো আগাছানাশক রয়েছে, পিসপ্যারিভ্যাক্স সোডিয়াম, ইথক্সিসালফিউরন, এই ধরনের আগাছানাশক অবশ্যই স্প্রে করে আপনারা ধানের জমিতে আগাছা নিয়ন্ত্রণ করতে পারেন। তবে এক্ষেত্রে চাষিদের পরামর্শ পিসপ্যারিভ্যাক্স সোডিয়াম এই ধরনের যেগুলো আগাছানাশক রয়েছে সেগুলো 20-25 দিনের মধ্যেই স্প্রে করা বাঞ্ছনীয়, তাহলে ছোট অবস্থাতেই আমরা আগাছাকে নির্মূল করতে পারবো। সেক্ষেত্রে পরবর্তীকালে 40-45 দিনের মাথায় আমাদের আগাছা নিয়ে টেনশন করতে হবে না।
1: আচ্ছা, ধান গাছে অনেক সময় দেখা যায় যে গাছগুলো ছোট হয়ে যাচ্ছে, কিছুটা বসে যায়, আবার পাতাগুলো পুড়ে গেলে যেমন হয় বাদামি রঙের সেরকম হয়ে যায়, তো এটা কিসের জন্য হয় এবং এর প্রতিকারটা কিভাবে করবেন আমাদের কৃষক ভাইরা?
0: এটা সাধারণত বাদামি শোষক পোকা যেটা ব্রাউন প্ল্যান্ট হপার বলি, সেই পোকার আক্রমণই চাষির ফিল্ডে এই ধরনের পোকার আক্রমণ লক্ষ্য করা যায়। যেহেতু ক্লাইমেট চেঞ্জ বা আবহাওয়ার তারতম্য রয়েছে সেই জন্য বিগত 2-1 বছর ধরে কিন্তু বিপিএইচের অ্যাটাক আমাদের উত্তরবঙ্গে বিভিন্ন ধানের জমিতে অনেকটাই বেশি আমরা লক্ষ্য করছি। সেক্ষেত্রে চাষিদের যেটা পরামর্শ বা চাষিরা অনেক সময় বুঝতেই পারেন, জল যদি থাকে জমিতে বা যদি ধানের চারা যদি ঘন লাগানো হয়

0: সেক্ষেত্রে কিন্তু এই বিপিএইচের অ্যাটাক বেশি হয়। আর বিপিএইচের অ্যাটাক কমার জন্য বা বাদামি শোষক পোকার আক্রমণ কম করার জন্য অবশ্যই চাষিদের বীজতলায় থেকে যখন মূল জমিতে চারা ট্রান্সপ্লান্টিং করবেন, তখন অবশ্যই চারা থেকে চারা দূরত্ব 25 থেকে 30 সেন্টিমিটার হওয়া উচিত। যারা সারিবদ্ধভাবে ধান চাষ করবেন, তারা সেই ধানের জমিতে 8 সারি লাগানোর পর 2 সারি অবশ্যই ফাঁকা রাখুন, যাতে আলো বাতাস ঠিকঠাকভাবে চলাচল করতে পারে, যেক্ষেত্রে বিপিএইচের অ্যাটাক কম হবে। এছাড়া যে আলগুলো চাষির ফিল্ডে রয়েছে, সেই আলগুলো অবশ্যই পরিষ্কার রাখা উচিত, যাতে এই ধরনের পোকা ওই ধরনের আগাছার ওপর গিয়ে বংশবিস্তার না করতে পারে, জমিও পরিষ্কার রাখা উচিত। আরেকটা পদ্ধতি হচ্ছে ইরিগেশনের ক্ষেত্রে অল্টারনেট ড্রাইং অ্যান্ড ওয়েটিং, অবশ্যই জমি শুকিয়ে আবার ভেজানো, সেই পদ্ধতিটা প্রয়োগ করলে বিপিএইচের এই ধরনের শোষক পোকার অ্যাটাক অনেকটা কম হয়। আমরা প্রথমেই রাসায়নিক কীটনাশকের দিকে যাব না, আমরা নিম অয়েল বা নিম এক্সট্র্যাক্ট অবশ্যই ইউজ করতে পারি। সেক্ষেত্রে যদি আমরা এই ধরনের পোকার আক্রমণ দেখি, তাহলে চাষিভাইদের পরামর্শ যে আমরা কখনোই বেশি পরিমাণে নাইট্রোজেন সার প্রয়োগ করব না, যেটা আমি আগেও বললাম, সুষম সার ব্যবহার করা, যাতে সব ধরনের যে নিউট্রিয়েন্ট রয়েছে সেগুলো যাতে পুষ্টির জন্য যেগুলো দরকার সেই ধরনের নিউট্রিয়েন্ট যাতে সুষমভাবে ধানের জমিতে প্রয়োগ করা হয়। বেশি পরিমাণে নাইট্রোজেন অবশ্যই প্রয়োগ করা বাঞ্ছনীয় নয়। তারপরেও যদি বিপিএইচের অ্যাটাক হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের রাসায়নিকের দিকে যেতে হবে। সেক্ষেত্রে রাসায়নিক প্রয়োগ করার দিকে আমরা বিভিন্ন রকমের কীটনাশক রয়েছে, সেই কীটনাশকগুলো আমরা প্রয়োগ করতে পারি, যেমন পাইমেট্রোজেন 50%, থায়োমিথাক্সন, ডাইনাইট্রোফিউরন, ফ্লোনিকামাইড 50%, WG, ফিপ্রোনিল, এই ধরনের কীটনাশকগুলো কিন্তু আমরা ঘুরিয়ে ফিরিয়ে যদি স্প্রে করি, আশা করি এই বাদামি শোষক পোকার আক্রমণ থেকে ধানের জমিকে বা ধানকে আমরা রক্ষা করতে পারব।
1: আচ্ছা, আপনি তো জলসেচের কথা বললেন, তো এই জলসেচটা কোন কোন সময়ে দিতে হবে?
0: ধানের জমিতে জেনারেলি বর্ষাকালে জলসেচের প্রয়োগ করতে হয় না, যেহেতু বৃষ্টির তারতম্য হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই চাষিকে জলসেচের ব্যবস্থা জমিতে রাখতে হবে। সেক্ষেত্রে যেটা আমরা ক্রিটিক্যাল স্টেজ বলি, পাশকাটি বেরোনো, সেই স্টেজে যদি জলসেচ যদি ঘাটতি দেখা যায়, জলের যদি ঘাটতি দেখা যায়, তাহলে ফলন অনেকটাই কম হবে। সেক্ষেত্রে ক্রিটিক্যাল স্টেজ বা পাশকাটি বেরোনোর সময় অবশ্যই চাষিকে জলসেচের ব্যবস্থা রাখতে হবে, এমনকি টিলারিং স্টেজও যদি জলের ঘাটতি দেখা যায়, তাহলে টিলারিং স্টেজেও আপনাদেরকে জলসেচের ব্যবস্থা রাখতে হবে।
1: আপনারা তো কৃষক ভাইদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকেন, তারা যে কোনো রকম সমস্যার সম্মুখীন হলে তার সমাধান করে দেন, তো এই বছর যে আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে এবং বর্ষার যে প্রাদুর্ভাব সেটা কিন্তু অনেকটাই কম, তো এক্ষেত্রে কোনো ধরনের রোগ বা পোকার প্রতিকারের জন্য আপনার কি সতর্কবার্তা রয়েছে আমাদের কৃষক ভাইদের জন্য?
0: যেহেতু আবহাওয়ার তারতম্যের জন্য কিন্তু বছর দুয়েক ধরেই বাদামি শোষক পোকার আক্রমণও দেখছি, কৃষকদের বিভিন্ন রকমের পরামর্শ, কৃষকদের সমস্যার সমাধান দিয়ে আমাদের কাজ করতে হয়। সেক্ষেত্রে আমরা এই বছর দেখতে পাচ্ছি যে BLB, যেটা ব্যাকটেরিয়া লিপ ব্লাইট, এই ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণও কিন্তু ধানের জমিতে লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে কৃষকরা BLB অ্যাটাক কমানোর জন্য অবশ্যই কিছু পরামর্শ আমরা কৃষক ভাইদের দেবো। BLB যদি অ্যাটাক লক্ষ্য করেন, সেক্ষেত্রে দেখবেন যে পাতা হালকা হলুদ হয়ে যাচ্ছে বা বাদাম একটা খয়েরি কালারের পাতার মধ্যে দেখতে পাবেন। সেক্ষেত্রে খয়েরি কালার অনেক সময় জিঙ্কের ডেফিসিয়েন্সির জন্য হয়, সেক্ষেত্রে জিঙ্ক অবশ্যই স্প্রে করতে হবে। কিন্তু যদি BLB-র অ্যাটাক লক্ষ্য করেন, সেক্ষেত্রে ব্যাকটেরিয়া নাশক যেগুলো রয়েছে অবশ্যই আপনাকে বিঘাপ্রতি 4 ট্যাঙ্ক, যদি 16 লিটার থাকে, সেই 16 লিটার জলে ড্যাগমাইসিন বা ব্যাকটেরিয়া নাশক স্প্রে করতে হবে। তাহলে এই ধরনের যে ব্যাকটেরিয়াজনিত, যেটা আপনারা ধসা বলে থাকেন, আমরা বলি BLB, ব্যাকটেরিয়াল লিপ ব্লাইট, এই ব্যাকটেরিয়াজনিত ধসার আক্রমণ থেকে আপনার জমিকে অবশ্যই রক্ষা করতে পারবেন। তো আমাদের পরামর্শ হচ্ছে 7 থেকে 10 দিন বাদে একবার স্প্রে করার পর আবার স্প্রে করুন, তারপরে একটা জিঙ্ক স্প্রে করে দিন, তাহলে দেখতে পাবেন যে আপনারা এই ধরনের রোগের হাত থেকে আপনার জমিকে রক্ষা করতে পারবেন। আরেকটা, এই ধরনের রোগ দেখা দিলে কখনোই আপনারা নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ করবেন না, যেটা ইউরিয়া আমরা টপ ড্রেসিংয়ে দিয়ে থাকি, আগে এই রোগের প্রাদুর্ভাব বা এই রোগের আক্রমণ কমাবেন, তারপর আপনারা টপ ড্রেসিং হিসাবে বা চাপান সার হিসাবে আপনারা ইউরিয়া প্রয়োগ করতে পারেন।
1: আচ্ছা, পোকার কথা তো আমরা জানলাম, ধানের ক্ষেত্রে কোন কোন রোগ বেশি মাত্রায় দেখা যায়, এগুলোর প্রতিকার কিভাবে করবেন আমাদের কৃষক ভাইরা?
0: ক্ষতিকারক পোকার সাথে সাথে অবশ্যই রোগের দিকটাও আমাদের দেখা উচিত। সেক্ষেত্রে বাদামি স্পট হয় অনেক সময় ধানে, এছাড়া খোলা পচা রোগ হয়, এই ধরনের যে রোগগুলো হয়, এই রোগগুলোর জন্য অবশ্যই কৃষকদের পরামর্শ, যদি রোগের আক্রমণ যদি বেশি হয়, অবশ্যই যেগুলো রাসায়নিক ছত্রাকনাশক

0: রয়েছে, যেরকম প্রপিকোনাজল, হেক্সাকোনাজল, এই ছত্রাকনাশকগুলো আপনারা ব্যবহার করে খোলা পচা বা নেক ব্লাস্ট রোগ থেকে আপনার জমিকে রক্ষা করতে পারেন। আরেকটা চাষিদের সমস্যা লক্ষ্য করি, অনেক সময় নেক ব্লাস্ট যেটা বললাম, অনেক সময় চাষিরা বলেন যে সে আমার যেখান থেকে শীষটা বেরোচ্ছে বা শীষের যেখান থেকে ফলটা বেরোচ্ছে সেখানটা কালো স্পট হয়। অনেক সময় অনেকে বলেন সেটা পোকার আক্রমণ, তো আমরা বলবো যে সেটা পোকার আক্রমণ নয়, সেটা কালো রঙের একটা স্পট হয়, সেটা নেক ব্লাস্ট বলে, অর্থাৎ শীষগুলো দাঁড়িয়ে আছে, কিছু কিছু শীষ হঠাৎ করে ভেঙে পড়ে গেল, তো আপনারা দেখবেন সেখানে কালো স্পট রয়েছে, সেটা নেক ব্লাস্টের আক্রমণ। সেই নেক ব্লাস্টের জন্য বিভিন্ন রকমের যে সমস্ত পপিকোনাজল, হেক্সাকোনাজল, অ্যাজোস্টোবিন ট্রিপোকোনাজল, এই ধরনের যেই ছত্রাকনাশকগুলো রয়েছে এগুলো স্প্রে করলে জেনারেলি আমরা এই রোগের আক্রমণ থেকে ধানকে রক্ষা করতে পারবো, এমনকি ফসলও ঠিকঠাক হবে।
1: ধান চাষ নিয়ে তো আমরা জানলাম অনেক কিছু, এবার উত্তরবঙ্গের কৃষকরা যারা রবি মরশুমে ফসলের আগাম প্রস্তুতি নিতে চান তাদের জন্য আপনি কি বলবেন?
0: জেনারেলি রবি মরশুমে ধান ওঠার পরেই আমাদের বিভিন্ন ফসল, যেগুলো সরিষা, ভুট্টা বা ডাল জাতীয় ফসল, এগুলো চাষ করতে পারেন, এমনকি চাষ করার পূর্বে অবশ্যই আপনাকে যেটা লক্ষ্য রাখতে হবে সঠিক বীজ, বীজ শোধন, অর্থাৎ যেই বীজটা আমরা ব্যবহার করব সেটা যদি সার্টিফাইড বীজ হয়, সেটার গুণগত মান যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু ফলন আমরা ঠিকঠাক পেতে পারি। অবশ্যই আমরা যেই বীজ ব্যবহার করব সেটার দিকে দৃষ্টি রাখা উচিত যে আমরা সার্টিফাইড বীজ ব্যবহার করব। এছাড়া যে কোনো ফসলই আপনারা ডাল করুন বা তৈলবীজ করুন বা ভুট্টা করুন বা সবজি করুন, সেই সমস্ত ফসলগুলো যেগুলো করবেন অবশ্যই বীজ শোধন করুন। বীজ শোধন করলে কিন্তু আমাদের রোগ বা পোকার আক্রমণ আমরা অনেকটাই কমাতে পারি। সেক্ষেত্রে কৃষক ভাইদের পরামর্শ, যারা বীজতলা তৈরি করছেন বা বীজ বপন করার জন্য প্রস্তুতি নেবেন বা বীজ কিনছেন, সেটা সঠিক বীজ ব্যবহার করুন, তার এক্সপায়ারি ডেট দেখে নিন, তার জার্মিনেশন পার্সেন্টেজ দেখে নিন, যেটা পিউরিটি সেটা দেখে নিন, তাহলে কিন্তু এমনকি সঠিক জার যদি নির্বাচন করতে পারেন তাহলে কিন্তু ফলন ভালো হবে বলে আমার বিশ্বাস। এমনকি কৃষকদের আরেকটা পরামর্শ, অন্যান্য যারা শীতকালীন ফসল করবেন বা যারা বীজতলা তৈরি করছেন, বীজতলা তৈরির ক্ষেত্রে একটা পরামর্শ যে টাইকোরামা বা সিউরোমোনাস, এই ধরনের যেগুলো জৈব ছত্রাকনাশক রয়েছে সেগুলো বীজতলাতে ব্যবহার করুন, তাহলে কিন্তু আপনার জমিতে ছত্রাক গঠিত রোগ যেগুলো লক্ষ্য করা যায় সেগুলো কম হবে, এমনকি আপনার রোগ পোকার আক্রমণ মূল জমিতেও কম হবে।
1: রবি মরশুমের ফসলের জন্য জমি তৈরি তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কিভাবে করবেন আমাদের কৃষক ভাইরা?
0: রবি মরশুমে যেই ফসলগুলোর কথা আমি বললাম, যেগুলো সরিষা বা হচ্ছে ভুট্টা বা তৈলবীজ, এই ধরনের ফসলগুলো চাষ করার জন্য অবশ্যই জমি তৈরি করা উচিত, কিন্তু কৃষক ভাইদের ভুট্টা বা আলু জমি তৈরির জন্য আমরা যেটা লক্ষ্য করি যে বেশি পরিমাণে চাষ দিতে হবে, জমি ঝুরঝুরে করতে হবে, এই ধরনের একটা চিন্তাভাবনা থেকে যায়। অবশ্যই জমি তৈরির জন্য যেটা লক্ষ্য যে আমাদের পূর্ববর্তী যে ফসল রয়েছে সেই পূর্ববর্তী ফসলের যে স্টাবেল রয়েছে বা আগাছা রয়েছে সেইটাকে যদি পরিষ্কার রাখা যায় সেটা অবশ্যই ভালো। আর ভুট্টা বা ডাল জাতীয় ফসল বা সরিষা বা হচ্ছে আলু আমরা কিন্তু বিনা কর্ষণও চাষ করতে পারি, সেই চাষ না দিয়ে কিন্তু আমরা চাষ করার দিকে আমাদের সচেষ্ট হতে হবে, তাহলে কিন্তু আমরা যে ফসল ফলাতে গেলে যে খরচাটা হয় বা ইনপুট কস্ট হয় সেটাকে আমরা কমাতে পারি, এমনকি অনেকটাই লাভবান হতে পারি জিরো টিলেজে চাষ করলে। সেক্ষেত্রে ভুট্টা বা সরিষা এই ধরনের ফসল চাষের ক্ষেত্রে চাষ না দিয়েও কিন্তু আমরা জিরো টিলেজ মেশিনের মাধ্যমে আমরা এই ধরনের রবি ফসল কিন্তু খুব সঠিক সময় ভালোভাবে চাষ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ফলন বাড়ে। এমনকি অনেক সময় আমরা যেটা দেখি যে আগাছা হয়তো এই জিরো টিলেজ করতে গেলে অসুবিধার সম্মুখীন হয়, সেক্ষেত্রে আগাছা দমনেরও অনেক হার্বিসাইড রবি মরশুমে অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন ক্রপ ওয়াইজ, সেই ক্রপ ওয়াইজ যদি সেই সমস্ত হার্বিসাইড যদি আমরা আগাছানাশক যদি ইউজ করি সেক্ষেত্রে আগাছাটা কোনো সমস্যাই হবে না। জিরো টিলেজের মাধ্যমেও কিন্তু আমরা রবি মরশুমে বিভিন্ন ফসল যেগুলো করছি সেই সমস্ত ফসল আমরা চাষ করতে পারি।
1: আচ্ছা, অনেক সময় দেখা যায় যে ধান হার্ভেস্টিং করতে নভেম্বর হয়ে যায়, ফলস্বরূপ সর্ষে লাগাতে লাগাতে ডিসেম্বর, তো অনেকটা সময় পিছিয়ে যাচ্ছে সর্ষে লাগানোর জন্য, সেক্ষেত্রে অনেকটা ক্ষতিও হতে পারে, তো সেক্ষেত্রে কিভাবে এই সময়টাকে আমাদের কৃষক ভাইরা বাঁচিয়ে চাষ করতে পারে?
0: অনেক সময় ধান কাটার নভেম্বর ডিসেম্বর করে আমরা যখন নভেম্বর করে ধান কাটছি, সর্ষেটা যখন আমরা বপন করছি চাষ দিতে, দু তিনটে চাষ দিয়ে যখন কৃষক ভাই বোনেরা চাষ করছেন সরিষা, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই পিছিয়ে যাচ্ছে। ভেজিটেটিভ গ্রোথ ঠিকঠাক না হওয়ার জন্য ফলনের ঘাটতি আমরা লক্ষ্য করি সরিষা এই ধরনের তৈলবীজের ক্ষেত্রে। সেক্ষেত্রে কৃষকরা যেটা করতে পারে

0: আমরা ধান কাটার পূর্বেই ধানের জমিতে আমরা সরিষা বা এই ধরনের তৈলবীজ কিন্তু আমরা জমিতে ছড়িয়ে যেতে পারি, যেটা পয়রা ক্রপিং বলি। সেই সিস্টেমে কিন্তু আমরা সরিষা চাষ করতে পারি। এছাড়া যেটা আগেও বলছিলাম, আমরা বিনা কর্ষণে চাষ, ধান জমি থেকে তুলে নেওয়ার পর জৌ আসতে হয়তো অনেকটাই সময় লেগে যায়, সেই সময়টা কমানোর জন্য আমরা যদি সঙ্গে সঙ্গে জিরো টিলেজ মেশিনের মাধ্যমে সরিষাও বপন করতে পারি, তাহলেও কিন্তু আমরা অন্তত 10-12 দিনের গ্যাপটাকে আমরা অনেকটা কমাতে পারি। সেক্ষেত্রে কিন্তু ভেজিটেটিভ গ্রোথ ঠিকঠাক থাকবে, এমনকি ফলনও ঠিকঠাক থাকবে বলে আমার বিশ্বাস।
1: বাহ, এটা কিন্তু খুব ভালো একটা পদ্ধতি, যার মাধ্যমে কিন্তু আমাদের কৃষক ভাইরা সময় মতন ফলনটা পাবেন।
0: ঠিক।
1: আচ্ছা, রবি মরশুমের চাষের জন্য মাটি পরীক্ষা কতটা গুরুত্বপূর্ণ?
0: যে কোনো ফসলের ক্ষেত্রে মাটি পরীক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ। মাটির গুণগত মান বা মাটিতে কী পরিমাণে খাদ্য উপাদান রয়েছে সেটা যদি আমরা জানতে পারি, তাহলে যে কোনো ফসলের ক্ষেত্রেই আমরা রাসায়নিক সার বা জৈব সার কী পরিমাণে প্রয়োগ করতে হবে, বিভিন্ন ফসলের ক্ষেত্রে বিভিন্ন ডোজ রয়েছে, সেই ডোজ অনুযায়ী আমরা প্রয়োগ করতে পারি। সেক্ষেত্রে কৃষক ভাইদের পরামর্শ, যে কোনো ফসল চাষ করার পূর্বে অবশ্যই জমির মাটি পরীক্ষা করান। আপনার জমির হেলথ কার্ড আপনি কৃষি বিজ্ঞান কেন্দ্র বা কৃষি দপ্তরের মাধ্যমে পেতে পারেন, সেই কার্ড অনুযায়ী আপনার জমিতে রাসায়নিক সার প্রয়োগ করুন। তাহলে আপনার যেরকম খরচাও কম হবে, বেশি পরিমাণে রাসায়নিক সার আপনাকে ইউজ করতে হবে না, পরিমিত মাত্রায় আপনি ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচা কম হবে, এমনকি জমির স্বাস্থ্য ঠিক থাকবে।
1: আচ্ছা, আগাছা নিয়ন্ত্রণ, এটাও তো একটা বড় কাজ রয়েছে আমাদের কৃষক ভাইদের, তো সেটা কিভাবে করবেন? আর এক্ষেত্রে জলসেচের প্রয়োজনও তো রয়েছে, সেটাই বা কিভাবে করবেন?
0: রবি মরশুমের ক্ষেত্রে অবশ্যই আগাছাটা একটা সমস্যা, এমনকি জলসেচের জন্য প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই মালচিং করুন, যদি প্লাস্টিক মালচিং করতে পারেন ভালো, এমনকি আপনার বাড়িতে যে ধানের গাছ রয়েছে সেই খড় দিয়েও কিন্তু আপনি আপনার মালচিং করতে পারেন বিভিন্ন ফসলের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু আপনার যেরকম আগাছা কম হবে, এমনকি জল সংরক্ষণও থাকবে, সেক্ষেত্রে জলসেচের প্রয়োজনও কম হবে। অবশ্যই আপনার বিভিন্ন রকমের যারা সবজি করছেন শীতকালীন বা করবেন বলে আশা করে আছেন, তারা মালচিং করুন। মালচিং পদ্ধতি খুব ভালো একটা পদ্ধতি, যার মাধ্যমে কিন্তু আমরা জল সংরক্ষণ এমনকি আগাছা নিয়ন্ত্রণ করতে পারি। এছাড়া বিভিন্ন ফসল যেগুলো রয়েছে রবি মরশুমে, যেরকম আলু বা হচ্ছে তৈলবীজ বা ভুট্টা, এই সমস্ত ফসলগুলো লাগানোর অর্থাৎ বপন করার পরেই আমরা যেগুলো প্রি ইমার্জেন্স আগাছানাশক রয়েছে সেই আগাছানাশকগুলো স্প্রে করেও কিন্তু আমরা জমির আগাছা কন্ট্রোল করতে পারি। সেক্ষেত্রে যেরকম ভুট্টার ক্ষেত্রে পেন্ডিমিথালিন বা অ্যাট্রাজিন বা সরিষার ক্ষেত্রে পেন্ডিমিথালিন, এই ধরনের আগাছাগুলো অবশ্যই প্রয়োগ করা দরকার। সেক্ষেত্রে তাহলে আমরা 20-25 দিনের মাথায় বা পরবর্তীকালে, অনেক সময় কৃষক ভাইরা বলেন আগাছা বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আগাছা অনেকটাই কম হবে, এমনকি পোস্ট ইমার্জেন্স হার্বিসাইড আপনাকে কম প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে প্রি ইমার্জেন্স একটা যদি আগাছানাশক আমরা প্রয়োগ করে তারপর আমরা যদি সারিবদ্ধভাবে চাষ করি, অবশ্যই সারির মাঝখানে মেকানিক্যাল উইডিং করে বা হচ্ছে হুইল দিয়ে বা সাইকেল উইডার দিয়ে আমরা কিন্তু আগাছাটাকে দমন করতে পারি।
1: বর্তমানে প্রাকৃতিক কৃষিকে তো জোর দেওয়া হচ্ছে আমাদের কৃষিক্ষেত্রে, তো রবি মরশুমের কোন কোন ফসল এর মাধ্যমে চাষ করা যেতে পারে?
0: প্রাকৃতিক কৃষি অবশ্যই গুরুত্বপূর্ণ বর্তমানে, এমনকি প্রাকৃতিক কৃষির বিভিন্ন ক্লাস্টারও আমাদের বিভিন্ন জেলায় হচ্ছে, এমনকি চাষিদের উৎসাহ দেওয়া হচ্ছে। প্রাকৃতিক কৃষিতে রাসায়নিক মুক্ত চাষবাস করা, যেই জিনিসগুলো আমাদের এরিয়াতে অ্যাভেলেবেল সেগুলো দিয়েই আমরা হচ্ছে প্রাকৃতিক কৃষি করব। বাইরে থেকে কোনো রকম ইনপুট দেবো না, বাইরে থেকে কোনো রাসায়নিক ব্যবহার করব না, এটাই আমাদের মেন ধারণা হওয়া উচিত। প্রাকৃতিক কৃষিতে আরেকটা মেন গুরুত্বপূর্ণ, আমরা যেগুলো বীজ ব্যবহার করব সেগুলো হাইব্রিড না করে বা অন্যান্য বাইরের বীজ ব্যবহার না করে আমরা যে দেশীয় বীজগুলো আছে সেগুলো যদি ব্যবহার করি, তাহলে কিন্তু প্রাকৃতিক কৃষির উদ্দেশ্য অনেকটাই সার্থক লাভ করবে, ফলনও আমরা বেশি পাবো। প্রাকৃতিক কৃষির মাধ্যমে যেগুলো আমাদের চিরাচরিত যেগুলো সবজি বা হচ্ছে আমাদের সরিষা রয়েছে, দেশীয় আলু রয়েছে, সেই ধরনের ফসলগুলো কিন্তু আমরা প্রাকৃতিক কৃষির মাধ্যমে ভালো ফলনও পেতে পারি, জমির উর্বরতা শক্তি ঠিকঠাক বজায় থাকবে,
1: আবার এক্ষেত্রে ফলনের যে গুণগত মান সেটাও কিন্তু থাকবে। আচ্ছা, উত্তরবঙ্গে আবহাওয়া পরিবর্তনের ফলস্বরূপ যে রকম সমস্যা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে আপনার কি পরামর্শ রয়েছে আমাদের কৃষক ভাইদের জন্য?
0: যেহেতু আবহাওয়ার তারতম্য রয়েছে, হয়তো বৃষ্টি হয়তো অনেক সময় কম হচ্ছে, আবার এমন সময় বৃষ্টি বেশি পরিমাণে হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের অনেক সময় সবজি বা অন্যান্য ফসলের ক্ষেত্রে সেই পরিমাণে হয়তো জল হয়তো জমিতে দরকার হচ্ছে না। সেক্ষেত্রে কৃষক ভাইদের পরামর্শ যে আপনারা অবশ্যই জলসেচের যেরকম ব্যবস্থা রাখবেন, সেক্ষেত্রে জল নিকাশিরও ব্যবস্থা রাখবেন। সেক্ষেত্রে যদি বেশি

0: বৃষ্টিপাত হয়ে যায়, জল নিকাশি নালার মাধ্যমে সেই বেশি পরিমাণ জল আপনার জমি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা থাকতে হবে, তাহলে কিন্তু ফসল ক্ষতি হবে না, এমনকি ফলন ঠিকঠাক থাকবে। এছাড়া যদি দেখা যায় যে লং ডিউরেশন যেগুলো ফসল লাগাচ্ছি সেগুলোর ক্ষেত্রে শর্ট ডিউরেশন বা খরা সহনশীল যেগুলো জাত রয়েছে সেই সমস্ত জাতের ব্যবহার করুন, তাহলে কিন্তু আপনারা এই ক্লাইমেট চেঞ্জ থেকে আপনারা রক্ষা পাবেন। এছাড়া কৃষি যান্ত্রিকরণ খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার খামখেয়ালির সাথে আমাদের লড়াই করবার জন্য, সেক্ষেত্রে কৃষিতে যদি যান্ত্রিকরণের ব্যবহার যদি আমরা বাড়াতে পারি সেক্ষেত্রে কিন্তু এই প্রকৃতির খামখেয়ালির সাথে লড়াই করছি কৃষকরা, সেটা থেকে কিন্তু আমরা ফসলকে রক্ষা করতে পারবো। সেক্ষেত্রে বিভিন্ন রকমের কম্বাইন হারভেস্টার, জিরো টিলেজ মেশিন, মাল্টিপল হারভেস্টার বা বিভিন্ন রকমের ফসল বোনার জন্য যে মেশিন আজকাল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু ক্লাইমেট চেঞ্জের সাথে আমরা মোকাবিলা করতে পারবো।
1: আচ্ছা, এই যে আপনি যন্ত্রের কথা বললেন, এগুলো তো দলগতভাবে আমাদের কৃষক ভাইরা সুবিধা নিতে পারে?
0: হ্যাঁ, অবশ্যই বিভিন্ন দলগতভাবে বা ইন্ডিভিজুয়ালও নিতে পারেন। কিছুদিনের মধ্যেই আমাদের সরকারি সাবসিডিতেও আমাদের বিভিন্ন রকমের স্কিমের খুলবে, সেইটার মাধ্যমেও আপনারা নিকটবর্তী সহকারী কৃষি অধিকর্তার যে অফিস রয়েছে সেই অফিসে যোগাযোগ করতে পারেন। কৃষিতে যে যন্ত্রপাতি ভর্তুকি রয়েছে সেই ভর্তুকির মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন রকমের যন্ত্রপাতি বা বিভিন্ন রকমের স্প্রে মেশিন থেকে আরম্ভ করে বিভিন্ন আপনাদের টিলেজ ইমপ্লিমেন্ট যেগুলো রয়েছে সেগুলো আপনারা কিনতে পারেন। আর যেগুলো বেশি মূলধন প্রয়োজন সেগুলোও কিন্তু আমরা বিভিন্ন FPC বা CSC-র মাধ্যমেও কিন্তু আমরা সেগুলোকে ক্রয় করতে পারি সরকারি সুবিধা নিয়ে।
1: আমাদের কৃষক ভাইদের জন্য তারা যাতে আরও ভালোভাবে এই কৃষিকাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং লাভবান হন এবং তার সাথে সাথে আমাদের পরিবেশকে ভালো রাখতে পারেন, তার জন্য আপনার কি বার্তা রয়েছে?
0: বর্তমানে যেহেতু প্রাকৃতিক কৃষি নিয়ে কথা হচ্ছে, বিভিন্ন রকমের প্রাকৃতিক কৃষির স্কিম কিন্তু বিভিন্ন জেলায় রয়েছে। সেক্ষেত্রে আমি জলপাইগুড়ি জেলার দুটো ব্লক রয়েছে, মালবাজার নাগরাকাটা, এই দুটি ব্লকের বিভিন্ন দুই একটা গ্রামে কিন্তু ক্লাস্টার ফর্মেশন হয়েছে ন্যাচারাল ফার্মিংয়ে। সেক্ষেত্রে কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক কৃষি কীভাবে প্রসার করা যায়, প্রাকৃতিক কৃষি কীভাবে করা যায় সেই ব্যাপারে কিন্তু কৃষি দপ্তর এমনকি কৃষি বিজ্ঞান

0: আজকাল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু ক্লাইমেট চেঞ্জের সাথে আমরা মোকাবিলা করতে পারবো।
1: আচ্ছা, এই যে আপনি যন্ত্রের কথা বললেন, এগুলো তো দলগতভাবে আমাদের কৃষক ভাইরা সুবিধা নিতে পারে।
0: হ্যাঁ, অবশ্যই বিভিন্ন দলগতভাবে বা ইন্ডিভিজুয়ালও নিতে পারেন। কিছুদিনের মধ্যেই আমাদের সরকারি সাবসিডিতেও আমাদের বিভিন্ন রকমের স্কিমের খুলবে, সেইটার মাধ্যমেও আপনারা নিকটবর্তী সহকারী কৃষি অধিকর্তার যে অফিস রয়েছে সেই অফিসে যোগাযোগ করতে পারেন। কৃষিতে যে যন্ত্রপাতি ভর্তুকি রয়েছে সেই ভর্তুকির মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন রকমের যন্ত্রপাতি বা বিভিন্ন রকমের স্প্রে মেশিন থেকে আরম্ভ করে বিভিন্ন আপনাদের টিলেজ ইমপ্লিমেন্ট যেগুলো রয়েছে সেগুলো আপনারা কিনতে পারেন। আর যেগুলো বেশি মূলধন প্রয়োজন সেগুলো কিন্তু আমরা বিভিন্ন FPC বা CSC-র মাধ্যমেও কিন্তু আমরা সেগুলোকে ক্রয় করতে পারি সরকারি সুবিধা নিয়ে।
1: আমাদের কৃষক ভাইদের জন্য, তারা যাতে আরও ভালোভাবে এই কৃষি কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং লাভবান হন, এবং তার সাথে সাথে আমাদের পরিবেশকে ভালো রাখতে পারেন, তার জন্য আপনার কি বার্তা রয়েছে?
0: বর্তমানে যেহেতু প্রাকৃতিক কৃষি নিয়ে কথা হচ্ছে, বিভিন্ন রকমের প্রাকৃতিক কৃষির স্কিম কিন্তু বিভিন্ন জেলায় রয়েছে। সেক্ষেত্রে আমি জলপাইগুড়ি জেলার দুটো ব্লক রয়েছে, মালবাজার নাগরাকাটা, এই দুটো ব্লকের বিভিন্ন দু একটা গ্রামে কিন্তু ক্লাস্টার ফর্মেশন হয়েছে ন্যাচারাল ফার্মিংয়ে। সেক্ষেত্রে কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক কৃষি কীভাবে প্রসার করা যায়, প্রাকৃতিক কৃষি কীভাবে করা যায় সেই ব্যাপারে কিন্তু কৃষি দপ্তর এমনকি কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রয়াস রয়েছে, এমনকি ভারত সরকারেরও এই ব্যাপারে সচেষ্ট দৃষ্টি রয়েছে। এছাড়া বিভিন্ন ফসল চাষ করার ক্ষেত্রে ফসল বপন করার পূর্বে বা ফসলকে কীভাবে ক্লাইমেট চেঞ্জ বা আবহাওয়ার খামখেয়ালিপনায় কীভাবে রক্ষা করতে পারি সেক্ষেত্রে কিন্তু বিমা রয়েছে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত সম্ভবত ডেট এক্সটেন্ড হয়েছে। আপনারা যারা খারিফ মৌসুমে ফসল চাষ করছেন তারা ফসলের যদি বীমা করাতে চান বা বীমা করতে ইচ্ছুক হন তারা নিকটবর্তী কৃষি দপ্তরে যোগাযোগ করুন, আপনাদের বা কৃষি বিজ্ঞান কেন্দ্রও যোগাযোগ করতে পারেন, আপনারা কিন্তু আপনাদের ফসলের বীমা করান। সেটা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমে কিন্তু আপনারা এই ফসলের বীমা করিয়ে বা ফসলকে সুরক্ষিত করতে পারেন প্রাকৃতিক।

0: আধিকারিক বা কৃষি অফিসে যেতে পারি না, সেক্ষেত্রে বাড়িতে বসেই কিন্তু আপনারা যেগুলো সমস্যাগুলো ফেস করছেন সেই সমস্যার সমাধান করতে পারেন। সেক্ষেত্রে কিষাণ সারথি একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপটা আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলে ডাউনলোড করুন, সেই সমস্যাগুলো সেই অ্যাপের মাধ্যমে কৃষি বিজ্ঞান কেন্দ্র বা উচ্চতর আধিকারিকের কাছে পৌঁছে দিন, তাহলে আপনারা বাড়িতে বসেই সেই সমস্যার সমাধানগুলো আপনার হাতের মুঠোয় পেতে পারেন।
1: হ্যাঁ, আমাদের আজকের আসরে খরিফ ধান এবং রবি মরশুমের বিভিন্ন ফসলের যে প্রস্তুতি পর্ব সেগুলো নিয়ে বিস্তারে আমাদের জানালেন কৌশিকবাবু। তো আমাদের কৃষক ভাইরা এই বিষয়গুলোকে একটু সচেতনতার সাথে যদি তারা কাজ করেন এবং যে কোনো সমস্যা হলে এক্সপার্টরা যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে সেই সমস্যার সমাধান যদি করতে পারেন, তবে কিন্তু তাদের ফলনটাও ভালো হবে এবং আর্থিক যে উন্নতি সেটাও কিন্তু করতে পারবেন। তো আসরে আসার জন্য কৌশিকবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আলোচনা খারিফ ধানের পরিচর্যা ও রবি মরশুমের ফসলের প্রস্তুতি পর্ব। আজকের আসরে উপস্থিত ছিলেন কৌশিক পাল, ইনি শস্য বিজ্ঞান বিশেষজ্ঞ, জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র। গ্রামীগঞ্জের আসর আজ এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নমস্কার।
2: গ্রামীগঞ্জে অনুষ্ঠানটি শেষ হল উপস্থাপনায় আইভিদে। এখন কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। পরবর্তী ২৪ ঘন্টায় কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবরে জানানো যাচ্ছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে উত্তরণ।

0: নমস্কার। আজ উত্তরণ অনুষ্ঠানে আজ আমরা পেয়েছি বিশেষ চাহিদা সম্পন্ন একজন ব্যক্তি। ওনার নাম মোহন আগরওয়াল। উনি থাকেন এখন জ্যোতিনগর শিলিগুড়িতে। নমস্কার মোহন ভাই।
1: নমস্কার।
0: সঙ্গে পেয়েছি সুমিত্রা দেবী আগরওয়াল, ওনাকে নমস্কার সুমিত্রা দেবী। এবং আমাদের সঙ্গে থাকছেন সোমা মুখোপাধ্যায় এবং আমি কমলেশ চৌধুরী। মোহন আগরওয়ালের কণ্ঠে একটা ভজন শুনে নেই।

0: আহা, কি মধুর সঙ্গীত! মীরার ভজন! আমরা এই মীরার ভজনটি শুনলাম। আমাদের কাছে শিলিগুড়ি আকাশবাণীতে উপস্থিত আছেন মোহন আগরওয়াল। এই মোহন আগরওয়ালের গন্ঠে মীরা ঘর আয়ো প্রীতম প্যারে। মোহন ভাইয়ের সঙ্গে কথা বলবো আমরা। মোহন ভাই, খুব সুন্দর গানটি গেয়েছেন, ভজনটি অতীব সুন্দর শোনাচ্ছিল, আমরাও মন্ত্রমুগ্ধের মতন শুনছিলাম। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমাদের এই মোহন ভাই কিন্তু বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি একজন। চোখে দেখতে পান না, দৃষ্টিহীন, কিন্তু ভগবান তার গলায় এত সুন্দর মধুর সঙ্গীত দিয়েছেন, যার জন্য এই সঙ্গীত দিয়েই সবার মন জয় করতে পারে আমাদের এই মোহন আগরওয়াল ভাইটি। আপনার সম্বন্ধে একটু বলুন, আপনি কোথায় থাকেন শিলিগুড়ির?
1: আমি শিলিগুড়ির জ্যোতিনগর সিদ্ধিবিনায়ক ইনক্লেভে থাকি।
0: আপনার বয়স কত এখন?
1: 40।
0: আজ আমাদের স্টুডিওতে আপনি আপনার মায়ের সঙ্গে এসেছেন, তো আমি আপনি আপনার মাকে আমাদের সঙ্গে একটু পরিচয় করে দিন, মায়ের একটুখানি পরিচয় দিন আমাদের কাছে। মায়ের নাম?
1: আমার মায়ের নাম হচ্ছে সুমিত্রা দেবী আগরওয়াল।
0: আমি একটু কথা বলে নিই, কথা বলার আগে আমাদের শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই, এই সুমিত্রা আগরওয়াল মোহন আগরওয়ালের মা, জননী, তিনিও কিন্তু বিশেষ ক্ষমতা সম্পন্ন এক ব্যক্তি। ওনার বলতে কষ্ট হয়, ওনার হয়তো কণ্ঠটা আপনাদের শ্রোতাদের একটু শুনতে অসুবিধা হতে পারে, আমি চেষ্টা করব আপনাদের বুঝিয়ে বলার। আমরা কথা বলছি, সুমিত্রা দেবী আপনার বয়স কত?
2: 65।
0: কত বছর ধরে আপনি আমাদের এই শিলিগুড়িতে রয়েছেন?
2: 9 বছর
0: ধরে। এর আগে কোথায় থাকতেন? আচ্ছা, কালিয়াগঞ্জে থাকতেন। তো আপনার কি এই যে কথা বলতে পারছেন না, এটা কি ছোটবেলা থেকেই আপনি এরকম ছিলেন?
2: আমি পেটে গিয়েছিলাম, আগে ঠান্ডা জিনিস খেলাম, পরে গরম জিনিস, গলাতে ইনফেকশন হয়েছে।
0: কত বছর ধরে আপনি এই সমস্যায় ভুগছেন?
2: 15 বছর হয়ে গেছে।
0: 15 বছর ধরে কথা বলতে পারছেন না ঠিক করে,
2: গলাটা ব্যথা করতে।
0: আপনার ছিল দৃষ্টিহীন, চোখে দেখতে পাচ্ছে না, এই সমস্যাটা, এই মোহন আগরওয়ালের সমস্যাটা কতদিন ধরে হয়েছে?
2: ও জন্ম থেকে, মতলব আগে তো ঠিকই ছিল, নষ্টা
0: জন্ম থেকে বলতে যেদিন ও ভূমিষ্ঠ হলো
2: ঠিকই ছিল, কি হয়েছিল বুঝতে পারছি না।
0: মানে 5 বছর পর্যন্ত মোহন আগরওয়াল,
2: 6 মাস
0: পর্যন্ত দেখতে পেতেন,
2: কি হলো চোখে বুঝতে পারছি না।
0: আচ্ছা, মানে কবে বুঝতে পারলেন যে উনি চোখে দেখতে পান না?
2: খেলাগুলা দিলাম, তাহলে ধরতে পারছি না।
0: আচ্ছা, মোহন আগরওয়াল যখন 6 মাসের ছিল, তখন ওনার বাড়ির লোক, মানে মা সুমিত্রা দেবীর কথা অনুযায়ী বুঝতে পারলেন যে ধীরে ধীরে 6 মাস পরে যে মোহনজি চোখে দেখতে পাচ্ছেন না, বিভিন্ন খেলনা যখন তার হাতে দেওয়া হচ্ছে সেটা দেখতে পাচ্ছে না, তাই জন্য ধরতে পাচ্ছিলেন না। তারপর ডাক্তারকে দেখালেন?
2: আলিগড়ে নিয়ে গেলাম।
0: আলিগড়ে নিয়ে গেছিলেন?
2: আলিগড়ে নিয়ে গেলাম, ডাক্তার বললেন নার্ভটা শুকিয়ে গেছে।
0: আচ্ছা, নার্ভটা শুকিয়ে গেছে, কিন্তু তারপরে ভ্যাকসিনেশন সব ঠিকঠাক দিয়েছিলেন কি ওনাকে?
2: সব করাইছি।
0: সব করিয়েছেন? আচ্ছা মোহন ভাই, যে আপনি যখন ছোটবেলা থেকে এরকম সমস্যা হচ্ছিল, তখন আপনি সব কিছু সব ঠিকঠাক শুনতে পাচ্ছিলেন?
1: হ্যাঁ।
0: শোনাটা আপনার ঠিকঠাক ছিল?
1: শোনাটা ঠিক ছিল, একটু দান কান একটু ডিস্টার্ব ছিল সামান্য।
0: এখন কি সব ঠিকঠাক শুনতে পান?
1: হ্যাঁ।
0: আচ্ছা, আপনি একটু বলুন যে ছোটবেলা থেকে কি কি সমস্যা আপনাকে সইতে হয়েছে, এই ধরনের একটা আপনি চোখে দেখতে পাচ্ছেন না, কিভাবে লড়াইটা আপনার শুরু হলো একটু বলুন।
1: আমার ছোটবেলা থেকে গানের খুব ছিল, শখ ছিল আর কি, যে গান করতাম। মানে সমস্যা তো এমন, বাস এটাই কষ্ট ছিল যে চোখ দিয়ে দেখতে পারি না।
0: পড়াশুনো কিছু করেছেন?
1: পড়াশোনা কিছু, 11 মাস পর্যন্ত ছিলাম হরিয়ানাতে হিসারে।
0: ব্রেইল, ব্রেইল শিখেছেন? যারা যারা দৃষ্টিহীন হয় তাদের ব্রেইলের মাধ্যমে পড়ানো হয়, এটা একটা বিশেষ পদ্ধতি, যাদের চোখে দেখতে পারে না সেইভাবে কি ব্রেইলে কিছু পড়াশুনো করেছে? ব্রেইলে

0: মাধ্যমে টাচ দিয়ে যেগুলো, যেই বইগুলো আপনাদের টাচ করে করে পড়ানো হতো, সেভাবে পড়ানো হয়েছে কি আপনাকে?
1: কিছুদিন ছিলাম হরিয়ানাতে,
2: কালিয়াগঞ্জে। তারপর ওখানে কি করলেন?
1: তার আগে ও গানের সঙ্গে আমার খুব
2: পড়ালেখাটা আর পরে করেন নেই না?
1: না, পড়াশোনা সেরকম হয়নি।
2: ওই ছোটবেলায় গানের সঙ্গে যুক্ত হয়ে গেলেন?
1: হ্যাঁ।
2: তারপর গানের কোথাও সঙ্গীতে তালিম নিয়েছেন না বাড়িতে বসেই করতেন?
1: বাড়িতেই প্রথমে আমার গুরুজি ছিল সন্তোষ কুমার ভট্টাচার্য,
2: উনি যে শেখাতেন, কিভাবে তখন আপনি মনে রাখতেন গানের কথাগুলো? সেটা
1: মানে শুনে শুনেই।
2: আর আপনাকে সহযোগিতায় কে করতো তখন পড়াগুলোকে, বা গানের কথা যদি ভুলে যান সেটা বলে দিত, সেটা এরকম কেউ ছিল?
1: বাড়িতে সবাই করতো সহযোগিতা, দাদু বিশেষ করে, আমার দাদু ছিল আর কি, যত মানুষ করলো দাদু, তারপরে বাবার।
0: আপনার দাদুর নাম, বাবার নাম বলুন একটু।
1: আমার দাদুর নাম হচ্ছে শ্রী সীতারাম আগরওয়াল, এখন তো উনি নেই।
0: আর বাবার নাম?
1: বাবার নাম হচ্ছে শ্রী তেজ কুমার আগরওয়াল।
0: বাবা জীবিকা হিসেবে কি করেন, পেশা কি বাবার?
1: বাবার আপাতত তো কিছু নাই।
0: আচ্ছা, ছোটবেলা মানে এখন তো বয়স হয়েছে, কিন্তু বাবা এমনি পেশা হিসেবে কি করতেন উনি, ব্যবসা কি?
1: হ্যাঁ, তেল মিল ছিল,
0: তেলের মিল। আচ্ছা,
1: রেশনের এই যে পুলিশ সাপ্লাই দাদু করতো।
0: আপনারা ক ভাই বোন?
1: আমরা তিন ভাই বোন।
0: তিন ভাই বোন? আপনার, আপনি কি বড় সন্তান?
1: না, মেজো।
0: আর আপনার আগে?
1: আমার আগে দিদি,
0: তারপরে
1: ভাই। এমনি দুইজন এক্সপায়ার হয়ে গেল।
0: দুজনেই
1: মানে একটা ছোট ভাই ছিল, একটা দিদির পরে একটা বোন, আরও একটা দিদি ছিল, উনিও চলে গেছে।
0: আচ্ছা, এখন যে দিদি আছে বা ভাই আছে তারা দেখতে পান?
1: হ্যাঁ,
0: ঠিক। তারা স্বাভাবিকভাবে সব কিছুই দেখতে পান। আচ্ছা, ছোটবেলা থেকে, এটা আমি সুমিত্রা দেবীকে জিজ্ঞাসা করছি, যে মোহন আগরওয়ালজি এখন 40 বছর বয়স ওনার, ওনা কি টিকা ঠিকঠাক দিয়েছিলেন ছোটবেলা থেকে? ভ্যাকসিনেশন যেগুলো বলি আমরা, ওগুলো কি দেওয়া হয়েছিল সরকারিভাবে? যে ধরনের ভ্যাকসিনগুলো দেওয়া উচিত সেগুলো কি দেওয়া হয়েছিল ওনাকে? মনে নেই, কারণ আমাদের টিকা বা আমাদের যে ভ্যাকসিন আমাদের সরকারি তরফ থেকে, রাজ্য সরকার বলুন বা কেন্দ্রীয় সরকার বলুন, যেগুলো দেয়া হয় সেগুলো কিন্তু ছোটবেলা থেকে আমাদের শরীর গঠন, মানসিক বিকাশের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন এই যে উনি দেখতে পাচ্ছেন না, তারপরে বিভিন্ন, আপনি গলার এত ইনফেকশানের, মানে এমন ইনফেকশান হলো 15 বছর কথা বলতে পারছেন না ঠিকঠাক, এগুলো কিন্তু খুব এফেক্ট করে। খুব জরুরি বিষয় এগুলো, যে টিকাকরণগুলো আমাদের সঠিক সময় করে নেওয়া উচিত, না হলে বড় হলে বা 16 বছরের পর, 20 বছরের পর কিন্তু ধীরে ধীরে আমাদের কিন্তু বিভিন্ন শারীরিক সমস্যার মধ্যে দিয়ে চলতে হয় বা পড়ে যেতে হয়, হট করে কিছু হয়ে যায়, তখন জানা যায় যে আগে তো টিকা নেওয়া হয়নি। আর এখন বর্তমান সমাজে যে ধরনের রোগ আমাদের আসছে, সেই ক্ষেত্রে কিন্তু টিকাকরণ ব্যবস্থাটা, সরকারি টিকাকরণ যেগুলো আছে, নিয়মিত সঠিকভাবে নিয়ে নেওয়া উচিত। আপনার বাড়িতে সুমিত্রা দেবী, যে আরও 2 সন্তান আছে, তাদের নিশ্চয়ই বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে তো, তাদের ঘরেও ছেলে মেয়ে আছে?
3: ছেলের বাচ্চা নাই, মেয়েটা ছেলে আছে।
0: মেয়ের ছেলে স্বাভাবিকভাবে জন্ম নিয়েছে তো, সুস্থ আছে পুরো, সেটাই ভালো। তো আমরা মোহনজির সঙ্গে আরেকটু কথা বলে নেব। মোহন ভাই, আপনি কিছুটা ব্রেল লিপি শিখেছিলেন, তারপর আপনি কমলেশদার প্রশ্নের উত্তর দিলেন যে শুনে শুনে আপনি মনে রাখতেন, এই শ্রবণ ক্ষমতা হয়তো কমলেশদা, এদের মধ্যে যারা বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি আছে তাদের হয়তো বেশি থাকে, যারা শুনে শুনে, যাদের একটি দৃষ্টি মানে সরে যায় জীবন থেকে, একটা শক্তি সরে যায়, আর অন্য ইন্দ্রিয়গুলো হয়তো বেশি সক্ষম হয়ে পড়ে, বেশি তীব্র হয়ে পড়ে, যার ফলে উনি স্মৃতি শক্তি ওনার ভালো, শ্রবণ ক্ষমতা ওনার ভালো,

0: কমলেশদা এটা তো
1: আমি একমত, যাদের একটা ইন্দ্রিয় একটু কম থাকে তাদেরকেও অন্য ইন্দ্রিয়গুলো খুব সজাগ থাকে। এটা আমরা মোহন অগ্রওয়াল ভাইয়ের ক্ষেত্রেও দেখছি। ওনার যেহেতু চোখে দেখতে পান না, কিন্তু ওনার সেন্স, আদার সেন্স বা অন্যান্য ইন্দ্রিয়গুলো খুব সজাগ। যেমনই একটা উদাহরণ পেলাম যে উনি কানে শুনে সব মনে রাখতেন। আমরা লেখা দেখি, পড়ি, তারপর মনে রাখি, কিন্তু যারা দৃষ্টি প্রতিবন্ধী বা যারা বিশেষ চাহিদা সম্পন্ন, শুধু মোহন ভাই কেন, আমরা সবার ক্ষেত্রেই দেখি তারা শুনতে খুব ভালোবাসেন। তাদের জন্যই আমাদের আকাশবাণী শিলিগুড়ি বেতার কেন্দ্র তাদের জন্য অনেক অনুষ্ঠানও করে থাকে। তারা এই বেতার কেন্দ্রের মাধ্যমে অনেক গান শুনতে পারেন, তাদের নানা অনুষ্ঠান শুনতে পারেন। এমনকি একসময় আমরা জানতাম যারা পড়ালেখা করতেন, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যারা পড়ালেখা করতেন, তারা অডিও ভিজুয়ালের মাধ্যমে পড়তেন। তখন ক্যাসেট মাধ্যমে হতো বা শুনে শুনে হতো, তাই তো মোহন ভাই?
2: হ্যাঁ,
1: তো আপনি, আপনার ক্ষেত্রেও কিছুটা তেমনই হয়েছে, হয়তো অডিওটা আপনি পাননি, কিন্তু আপনি দাদু বা বাবা এদের কাছ থেকে, এনাদের কাছ থেকে আপনি অনেক কিছু শুনে শুনে মুখস্থ করতে পেরেছেন। তো আমার এখন একটা জানতে খুব ইচ্ছে করছে, আপনি পড়াশোনা করলেন ছোটোবেলায়, 11 মাস পর্যন্ত পড়লেন, তারপর আপনি শুনে শুনে করলেন, কেন পড়াশোনাটা চালিয়ে গেলেন না, কেন? কি ব্রেলের কোথাও অসুবিধা হচ্ছিল, নাকি আপনি কালিয়াগঞ্জে এই সুযোগ সুবিধাটা পেলেন না, একটু বলুন না।
2: ওই স্কুলে রাজনীতি ছিল, হরিয়ানা পাঞ্জাব বলে।
1: আচ্ছা, আমি একটু অন্যদিকে যাচ্ছি।
2: হ্যাঁ,
1: স্কুলের যারা পড়াশোনা করিয়েছেন, শিক্ষক মহাশয় যারা ছিলেন, তারা তো নিশ্চয়ই চোখে দেখতে পেতেন, বা এমন কেউ ছিলেন যারা চোখে দেখতে পেতেন না?
2: বেশিরভাগ দেখতে পেতেন না,
1: দেখতে পেতেন না। তারপর আপনি ওখান থেকে চলে এলেন, কালিয়াগঞ্জে চলে এলেন। কালিয়াগঞ্জে কি চেষ্টা করেছেন কোনো স্কুলে ভর্তি হওয়ার জন্য, যেখানে কি স্বাভাবিক স্কুল হোক, যেই কোনো সরকারি স্কুল হোক, স্বাভাবিক, যেখানে দৃষ্টি প্রতিবন্ধী বলে বা বিশেষ চাহিদা সম্পন্ন না, এমনি সাধারণ স্কুলে কি ভর্তি হওয়ার জন্য আপনি গেছিলেন, বা আপনাকে চেষ্টা করা হয়েছে বাবা মার তরফ থেকে?
2: সেরকম কোনো চেষ্টা তো হয়নি।
1: তা আপনার মনে একবারও জাগে নেই যে একটু পড়ালেখাটা আমি বাড়িতে হলেও করি, ব্রেল যেহেতু আমি শিখি, মনে হয়েছিল?
2: হ্যাঁ, দাদি দাদু ওই টিচার রাখে চেষ্টা করাইতো আর কি, ওই যে টিচার রাখে ইংলিশ শিখে নিবা বা অন্য কিছু।
1: সেটা কি ব্রেলে?
2: না, এমনি সাধারণ শুনে শুনে।
1: তো ব্রেলটা শিখলেন না কেন, অসুবিধা হচ্ছিল?
2: ব্রেল এখানে কোনো অপশন পাইনি আর কি।
1: তারপরে একটু বড় হলেন, 17-18 বছর বয়সে,
0: মানে এখনো কি আপনার মত যে কালিয়াগঞ্জ এলাকায় বা আমাদের এই শিলিগুড়িতে আছে কিন্তু ব্রেল ইনস্টিটিউট, এগুলো আছে, ব্রেল লিপি নিয়ে যারা পড়াশুনো করেন, তাদের সঙ্গে কি মোহন ভাই যোগাযোগ করা হয়েছিল, করেছিলেন আপনি?
2: না, এর মধ্যে হয়নি, ইচ্ছা ছিল কিন্তু মানে সুযোগ পাইনি আর কি।